আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ সোমবার, পয়লা আষাঢ় 1948 শকাব্দ, 22শে জুন 2026 খ্রিস্টাব্দ, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।

বেড়া ফসলে তজ রূপ হবে যে যে মুক্ত কেশির শক্ত বেড়া মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে।

বন্দনা অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দিলীপ কুমার রায়ের গাওয়া গান, আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 96%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 76%, বাতাসের গতিবেগ ঘন্টায় 13 কিলোমিটার। জলপাইগুড়ি জেলার আবহাওয়ার পূর্বাভাস। জলপাইগুড়ি জেলায় অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 94%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 76%, বাতাসের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলার আবহাওয়ার পূর্বাভাস। উত্তর দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 61%, বাতাসের গতিবেগ ঘন্টায় 13 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 79%, গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলায়ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় রাসায়নিক সার কীটনাশক না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন, আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন মাটি পরীক্ষা কিভাবে, বলছেন ডক্টর সন্দীপ হেমব্রম, মৃত্তিকা বিজ্ঞানী, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র।
1: মাটি পরীক্ষার জন্য প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে, তারপরে সেই জমির থেকে আমি মাটি নমুনা সংগ্রহ করব। মাটির নমুনা সংগ্রহ করার জন্য আমার দু চারটা জিনিস লাগে। সেই সরঞ্জামগুলো হচ্ছে কোদাল, ডট প্যান, প্লাস্টিক চাদর আর হচ্ছে বালতি। যে জায়গার থেকে আমি মাটি নেব সেই জায়গার জমিতে গিয়ে জমির উপরের যে স্তর, মানে ঘাস যেগুলো থাকে, সেগুলোকে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর কোদাল বা খুরপি দিয়ে আমি এক সাইড থেকে একটা কোপ মারব, তারপরে অপর সাইড থেকে আর একটা কোপ দেব। সেই কোপ যেটা দেব সেটার গভীরতা মোটামুটি 6 ইঞ্চি হওয়া চাই। মাঝখানের যে মাটি সেটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠানোর পর দেখা যাবে যে ভি আকৃতির একটা শেপের গর্ত হয়ে গেছে। এই যে ভি আকৃতির শেপের যে গর্ত হয়েছে, সেই গর্তের দুই সাইডে 1/2 ইঞ্চি করে আমি মাটির দু সাইডের আস্তরণ আমি তুলে নেব। সেটাই হচ্ছে আমার কিন্তু মাটির নমুনা। এবার দেখা গেল মাটির নমুনা সংগ্রহ করা 2 থেকে 4 কিলো হয়েছে। এই 2 থেকে 4 কিলো যখন মাটি হয় সেটাকে কিন্তু একটা কম্পোজাইট স্যাম্পেল বানাতে হবে। কম্পোজাইট স্যাম্পেলটা যেটা 2 কিলো থাকে, 2 কিলোটাকে যখন আমি কমাবো, সেই 2 কিলো স্যাম্পেলটাকে কমানোর জন্য একটা সহজ সিস্টেম আছে। ওই মাটির উপরে যোগ চিহ্ন টানবো, যোগ চিহ্ন টেনে আমি দু সাইডে দু ভাগের মাটি আমি ফেলে দেব, তারপরে আবার দুই সাইডের দুটো মাটিকে একত্রিত করব। এরকম বারবার করার পর মাটি যতক্ষণ না 500 গ্রামের মতো হচ্ছে ততক্ষণ মাটিটাকে এরকম কমাতে কমাতে আমি 500 গ্রামে নিয়ে আসব। এবার সেই মাটিটাকে সুন্দর ওই যে প্লাস্টিক চাদর নিয়ে গেছি, সেই প্লাস্টিক চাদরের উপরে ছাওয়াযুক্ত জায়গায় কিন্তু আমি শুকোতে দেবো। তারপরে মাটি শুকিয়ে গেলে সেই মাটিটাকে কোনো পলিথিন প্যাকের উপর রেখে তার মাঝখানে একটা জমির দাগ ও খতিয়ান, মোজা নাম্বার, তারপরে মাটির গঠন বা সেচের ব্যবস্থা আছে কিনা, সেই সব ডিটেলস দিয়ে আমি কিন্তু সেটাকে ল্যাবে আমি পাঠাবো।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় সিজোফ্রেনিয়া, বলছেন ডক্টর কামাল হাসান।
1: হাজার হাজার বছর ধরে চিকিৎসক ও দার্শনিকরা মানব মনের এই বিচিত্র ভয়ঙ্কর ব্যাধিটির সম্পর্কে নানাভাবে কৌতূহল প্রকাশ করেছেন। অবশেষে 1896 সালে জার্মান সাইকিয়াট্রিস্ট এমিল ক্রেপলিন রোগলক্ষণগুলিকে চিহ্নিত করলেন ডিমেনশিয়া প্রিকক্স বলে। 1911 সালে সুইস সাইকিয়াট্রিস্ট ইউজিন ব্লয়লার আরো নির্দিষ্ট করে নতুন নাম দিলেন সিজোফ্রেনিয়া, যার আক্ষরিক অর্থ স্প্লিট মাইন্ড বা খণ্ড বিখণ্ড মন। এই রোগে চিন্তা ও অনুভূতির ভেতরকার সম্পর্কে সঠিক ভারসাম্য থাকে না, বাস্তব জগৎ সম্পর্কে ধ্যান ধারণাগুলি ধীরে ধীরে রোগীর মন থেকে হারিয়ে যেতে থাকে। মনোবিজ্ঞানী কুর্ট স্নাইডার রোগলক্ষণের বর্ণনা দিয়েছেন এইভাবে, নিজের মনের চিন্তাভাবনা রোগী কথার আকারে নিজের কানে শুনতে পায়, আশেপাশে কেউ নেই অথচ কানের কাছে কেউ কথা বলে যাচ্ছে, যার নাম অডিটরি হ্যালুসিনেশন। বাইরের কোনো অদৃশ্য শক্তি রোগীর সমস্ত চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করছে, সে মুখ না খুললেও তার মনে হচ্ছে তার মনের কথা বাইরের সবাই জেনে যাচ্ছে, কিছুই গোপন থাকছে না। নানা রকম ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস, নানা রকম হ্যালুসিনেশন বা অবাস্তব অনুভব, আবেগে অস্বাভাবিকতা, অনুভূতিতে নিষ্ক্রিয়তা। সিজোফ্রেনিক রোগীর মননে স্বাভাবিক চিন্তার গঠনেই থাকে খুব বড় ধরনের অসামঞ্জস্য। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারে না সে, পরপর ছবির মতো কিছু সম্পর্কহীন টুকরো টুকরো চিন্তা তার কাছে আসে, কোনোটার সঙ্গেই সে বাস্তবকে মেলাতে পারে না, সব এলোমেলো বোধ হয়। কখনো কখনো তার মনে হয় কোনো অজানা শক্তি

তার চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় তার নিজের চিন্তাগুলো মনের মধ্যে গোপন থাকছে না, বেতার তরঙ্গের মতো চারপাশে ছড়িয়ে পড়ছে সেই সব চিন্তা। কোনো কোনো রোগী ভাবে রাস্তায় তার পিছু পিছু কেউ অনুসরণ করছে, পথে ঘাটে অন্যান্য পরিচিত বা অপরিচিত লোকজন নিজেদের মধ্যে কথাবার্তা বললে রোগী ভাবে তাকে নিয়েই সকলে আলোচনা করছে, ব্যঙ্গ করছে কিংবা ষড়যন্ত্র করছে। ক্রমশ ধীরে ধীরে এ ধরনের রোগীরা অনুভূতির উষ্ণতা গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, কেমন যেন ভোঁতা জলভরত প্রকৃতির হয়ে যায় কেউ কেউ। অবস্থা অনুযায়ী সঠিক আবেগ প্রকাশের ক্ষমতাও অনেকে হারিয়ে ফেলে, অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, চোখ থেকে ঘুম যায় হারিয়ে, কেউ আবার ঘরের মধ্যেই পেচ্ছাপ পায়খানা করতে থাকে, কেউ তার নিজের পায়খানা খুব তৃপ্তি সহকারে খেয়ে ফেলে, কারোর স্মৃতি হারিয়ে যায়, কিছুই আর মনে পড়ে না। সিজোফ্রেনিয়ার অনেক রকম শ্রেণীবিন্যাস আছে, যেমন হেমিফ্রেনিক টাইপ, সাধারণত শুরু হয় কিশোর বয়সে, অনাবশ্যক হাসি, বিচিত্র ম্যানারিজম, অনেক সময় অদ্ভুত অশ্লীল ব্যবহারের প্রবণতা দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নানা রকম অঙ্গভঙ্গি করে। সিম্পল টাইপ, খুব সূক্ষ্মভাবে কখন থেকে রোগটা শুরু হয়েছে প্রথম দিকে কারোর নজরে পড়ে না। একটা সময় দেখা যায় চারপাশের পরিবেশ থেকে রোগী নিজেকে ক্রমশ গুটিয়ে নিয়েছে, সামাজিক মেলামেশাও বন্ধ করে দিয়েছে। প্যারানয়েড টাইপ, এদের প্রচণ্ড সন্দেহ প্রবণতা থাকে, স্বামী স্ত্রীর চরিত্রে কিংবা স্ত্রী স্বামীর চরিত্রে সন্দেহ করে, কখনো কখনো সন্দেহের বশে কেউ কেউ হত্যাও করে ফেলে। অনেক সময় সামাজিক জীবনে রোগীর স্বাভাবিক ব্যবহার দেখে বাইরে থেকে এ ধরনের রোগীকে চিহ্নিত করা বেশ মুশকিল হয়ে পড়ে।

আরোগ্য অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী পিয়ালি রায়।

ভাওয়াইয়া শুনলেন পিয়ালি রায়ের কণ্ঠে। শিল্পীর সঙ্গে দোতারায় ছিলেন তাপস বর্মন, বাঁশিতে দীপঙ্কর রায় ডাকুয়া এবং ঢোলে রতন বর্মন। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ বেলা 1:45 আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী গোরা সর্বাধিকারী।

গানটি শুনলেন শান্তনু রায়চৌধুরীর কণ্ঠে। এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: সমবেত কণ্ঠে গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন গোড়া সর্বাধিকারী শান্তনু রায়চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় এবং সমবেত কণ্ঠে গাওয়া গান। আকাশবাণী শিলিগুড়ি। এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। বৃষ্টিবন বলতে সাধারণত রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্যকে বোঝায়। এটি এমন একটি বনভূমি যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সাধারণত উষ্ণ ও আর্দ্র জলবায়ু থাকে। রেইন ফরেস্ট হল এমন বন যেখানে গাছপালা সর্বদা সবুজ থাকে। এখানে বার্ষিক 1750 থেকে 2000 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টিবন বা রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, জীববৈচিত্র্য রক্ষা করে। রেইন ফরেস্ট আমাদের গ্রহকে বাঁচিয়ে রাখে। এগুলো বিশ্বের অর্ধেক প্রাণী প্রজাতির আবাসস্থল। এগুলো আমাদের মিষ্টি জলের সরবরাহ করে এবং আমাদের জলবায়ু স্থিতিশীল রাখার জন্য অপরিহার্য। তবুও প্রতি সেকেন্ডে 1.5 হেক্টর জমি নষ্ট হচ্ছে। অন্যদিকে প্রতি বছর 78 মিলিয়ন হেক্টর মূল্যবান রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতি বছর 22শে জুন বিশ্ব বৃষ্টি বন দিবস বা বিশ্ব রেইন ফরেস্ট দিবস পালিত হয়। বন উজাড় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বৃষ্টিবন বা রেইন ফরেস্ট রক্ষা করার জন্যে এই দিবসটি পালন করা হয়।

প্রখ্যাত সঙ্গীত আয়োজক, পরিবেশক এবং আবহ সঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীত শিল্পী ভি বালসারার আজ জন্মদিন। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো এরকম প্রচুর বাদ্যযন্ত্রের সাবলীল ব্যবহারে তার সুখ্যাতি ছিল সারা বিশ্বে। ভি বালসারা জন্মগ্রহণ করেন 1922 সালের

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন নিরঞ্জন দেবনাথ, গ্রাম পোস্ট নিগমনগর, দিনহাটা, জেলা কোচবিহার থেকে। আপনি লিখছেন, মানব শিশু মা বাবার স্নেহ আদর শাসন সোহাগেই একসময় মানুষ হয়ে ওঠে। সন্তানকে মানুষ হয়ে তুলতে বাবা মায়ের নিঃস্বার্থ অবদান খালি চোখে দেখা যায় না। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা মা অক্লান্ত পরিশ্রম করে সন্তানের চাহিদা মেটাতে সদা তৎপর থাকেন। বাবা মা আশা করেন সন্তানের পরিচয়ে ভবিষ্যতে যাতে তারা পরিচিত হয়ে গর্বিত হতে পারেন। সন্তান মেয়ে হলে সে কর্মজীবনে প্রবেশ করুক বা নাই করুক, তাকে পাত্রস্থ করা বাবা মায়ের দায়িত্ব। এজন্য তারা তিল তিল করে সঞ্চয় করে এবং সর্বস্ব দিয়ে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে। মেয়েকে সুখে ঘরকন্যা করতে দেখলে বাবা মা তৃপ্তি পান, আর সন্তান ছেলে হলে কর্মজগতে প্রবেশের পর বাবা মা ছেলের বিবাহ দেন, গড়ে ওঠে একটি সুখী পরিবার। কিন্তু অনেক সময় আর্থসামাজিক বাধ্যবাধকতা এবং ভোগবিলাসের মানসিকতা হেতু নবদম্পতি বাবা মায়ের থেকে দূরে সরে যায়। নবদম্পতির জীবনদর্শন হয়ে দাঁড়ায় তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। ছেলে মাঝে মধ্যে অবশ্য বাবা মায়ের খোঁজ নেয়, বাবা মা ছেলের ফোনের আশায় হাপিত্তেশ করে অপেক্ষা করে। বুড়ো বুড়ি বাবা মা পরস্পরকে অবলম্বন করে ছেলের স্মৃতি বুকে আগলে নীরবে চোখের জল ফেলে। একসময় অপেক্ষার অবসান ঘটে, হয়তো বাবার মৃত্যুতে অবশেষে ছেলে আসে। ঘটা করে শ্রাদ্ধ শান্তি হয়, মা ছেলেকে কাছে পেয়ে স্বস্তি পায়, আর বাবার আত্মা মা ছেলেকে একসাথে দেখে শান্তি পায়। না, সন্তানের ঋণ খেলাপি নিয়ে বাবা মায়ের কোনো অভিযোগ থাকে না। লিখেছেন নিরঞ্জন দেবনাথ, গ্রাম পোস্ট নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। কিশোর বন্দ্যোপাধ্যায়, উদয়াচল পাড়া, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, পত্রে শুভারম্ভে বাহ্যিক নমস্কারান্তে সাদর অভিবাদনের শঙ্খ বাজিয়ে প্রণাম আমার। বিশাল আকারে আকাশ, সকলের প্রকৃতি, রূপের দেবতা, আমাদের হৃদয় চৌকাঠে আমন্ত্রণে দেবীর আসনে ওই পিতামাতা, সেখানে আমার কত নগণ্য চরণ ধুলায় স্পর্শের আশিস, অবদানে জলবায়ু, আগুন, আকাশ এত অনেক অনেক সারা শরীরে ভরে গেছে। আমি সেখানে কি দেব, আছেটা কি, ঋণ শোধ আছেটা কি আমার? আমার শরীর কি নিজের, না সেটাও নয়। তবে অবশ্য এখন ধুলোকণার সাহস বড়, সামান্য পেয়ে তাতেই করি হম্বিতম্বি বড়। নিজের পরিচয় গড়ে তুলতে পারেনি, সেখানে হেয়ালি কায়দায় চকমকে আবরণে ঢেকে অনেক কিছু ভাবতে শুরু হয়ে যায়। এত বছর যেখানে বহাল তবিয়তে মেচেছিলাম এবং অনেক বড় গাছ হয়ে গেলাম, আজ সেই জায়গা নিয়ে না ভেবে অন্যত্র ভাবনায় কেন নিয়ে আসব? কালকে আমি নিজে পুরনো হয়ে যাব, তার সাথে বুড়োর ছোঁয়া দেখা দেবে, তখন কি হবে? আমরা যখন প্রেম করি, প্রেমের রং মাখি, তখন ভাবনায় নতুন পালক লাগে মনে। এই প্রেম একদিন শ্যাওলা ধরবেই, তখন ভালো লাগবে তো? আমার তো মনে হয় ওই শ্যাওলা প্রেম প্রচণ্ড জোড়ালো। আকাশ ঋণ আর পিতামাতার ঋণ শোধ করতে গেলে জীবন আর থাকবে না। ঈশ্বরকে দেখা যায় না, অনুভব করতে হয়। পিতামাতা সেই ঈশ্বর, সন্তান পূজারি। আর কি, কলমের কালি শেষের মুখে, লিখতে গেলে লেখা ফুটবে না, তাই সকলকে সম্মানের পুষ্প দিয়ে আমার লেখা রীতি। লিখেছেন কিশোর বন্দ্যোপাধ্যায়, উদয়াচল পাড়া, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে।

সোমনাথ চট্টোপাধ্যায় গ্রাম ডিহা জয়পুর বাঁকুড়া থেকে লিখছেন, মা বাবার স্নেহ মমতার রূপ, বড় অপরূপ সৃষ্টি জুড়ে, পশু পাখি কীট পতঙ্গ সবার মাঝে বিরাজ করে, বুকে রক্ত ভাগ করে মা সন্তানের বাঁচায় প্রাণ, আত্মত্যাগের মহিমা গুণে হতে চায় না মহান, শত ঝড় বিপদ মাঝে বুকের ধরে রাখলে রাখে, শত দুঃখ কষ্টগুলো দেয় না বুঝতে সন্তানকে, বৃদ্ধ বয়সে সেই বাবা মার দায়িত্ব করি ভাগ, বৃদ্ধাশ্রমে পাঠাই তাঁদের তবু হয় না রাগ, মা বাবার কর্তব্যের ঋণ জগতে শোধ করা দায়, মলমূত্র ধুয়ে মুছে মা বুকের দুধ খাওয়ায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে জেগে থাকে মা, এমন আদর করুণার ধন কোথাও পাব না, শিক্ষায় দেশে বিদেশে ডিগ্রি কত জ্ঞান অর্জনে ধন্য, সে শিক্ষার জ্বলে না জ্যোতি বাবা মার জন্য, বাবা মা বড় ধন অমূল্য রতন, যদি মনে কষ্ট দাও স্বর্গ বেহেস্ত ত্রিভুবন মাঝে শান্তি পাব না কোথাও। লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা জয়পুর বাঁকুড়া থেকে। চিরশ্রী পাল, আপনি লিখছেন গড় দরজা বিষ্ণুপুর থেকে। এবারের বিষয় দিয়েছ, মা বাবার ঋণ কি শোধ করা যায়? এবারে বলি প্রত্যুষা, মা বাবার ঋণ তো শোধ করা দূরের কথা, এ কথা মুখে আনাই পাপ বলে আমি মনে করি। মা 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখান, বাবা সমস্ত ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ বা আর্থিক ব্যাপার সব কিছুই দেখাশোনা করেন, ও আমাদেরকে লালন

পালন করেন। আমাদের জীবনে বড় হওয়ার পথে মা বাবা দুজনের ভূমিকাই অপরিহার্য। এদের দুজনের মধ্যে একজন ছাড়া আমাদের জীবন একেবারেই অচল। অবশ্য ব্যতিক্রম নিশ্চয়ই আছে। তাছাড়া মা আমাদের প্রথম শিক্ষাগুরু, তাঁর কাছেই আমাদের প্রথম হাতে খড়ি। জীবনের সবাই হয়তো ওপরে উঠতে পারে না, কিন্তু মা বাবা তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চেষ্টা করে। অর্থাৎ তাঁর সন্তান যেন বিবেক নীতি আদর্শের পথে একদম ঠিক থাকে। নিজে না খেয়েও মা বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেন। সন্তানের শরীর খারাপের সময় রাত জেগে সন্তানের মাথার কাছে ওই মাই বসে থাকেন। কিসে সন্তানের ভালো হয় তার জন্যে জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করেন। আমাদের জীবনে মা বাবার অবদান এই সামান্য কথার মাধ্যমে শেষ করা যাবে না। কিন্তু বড় হয়ে এই সন্তানেরা কি মা বাবাকে সঠিক মূল্য দেয়? সবার কাছে এই প্রশ্ন রইল আমার। লিখেছেন চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর থেকে।

সনত কুমার মুখোপাধ্যায় উত্তর ভারতনগর শিলিগুড়ি থেকে লিখছেন, পয়লা জুন বিশ্ব পিতামাতা দিবস। সবার সুবাদে তুমি জুন মাসের বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিপথগামী আধুনিক সমাজকে যে বার্তা দিতে চেয়েছ তার জন্য সর্বাগ্রে তোমাকে জানাই আমার হার্দিক অভিনন্দন। পণ্ডিতগণ বলেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই জীবন্ত দেবতা, মায়ের তো কোনো তুলনাই হয় না, মা যে সর্বংসহা। আবার কেউ কেউ বলেন, সূর্যের তাপ আর বাবার রাগ, যে পারে না সহিতে তার জীবনই অসার। এ ধরনের প্রত্যেকটি হিতোপদেশের গূঢ়ার্থ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শোনা যায়, কোনো এক বদমেজাজি দাম্ভিক ধনশালী পুত্রের কাছে বিশেষ কারণে তার বাবা কয়েক হাজার টাকা চেয়েছিলেন। অত্যন্ত বিরক্ত হয়ে সেই পুত্র বাবাকে বলেন, বাবা, এভাবে বারবার টাকা না চেয়ে আজ পর্যন্ত আমার পেছনে তুমি যত টাকা খরচ করেছ তার একটা হিসেব দাও তো, আমি তোমার সব ঋণ শোধ করে দিচ্ছি। প্রত্যুত্তরে বাবা অহংকারী পুত্রকে বলেছিলেন, বাবা রে, টাকা দিয়ে কি আমার আগের সব দুঃখ, কষ্ট, হতাশা, এমনকি তোর পেছনে ব্যয় করা মূল্যবান সময়টার সঠিক দাম দিতে পারবি? বাবার কাছ থেকে আকস্মিকভাবে এ কথা শুনে ছেলে কোনো জবাব দিতে পারেনি। কবি সেজন্যই তো লিখে গেছেন, টাকা দিয়ে শুধু মাথা কেনা যায়, হৃদয় যায় না কেনা। বাবা মানে তো বটবৃক্ষের ছায়া, বাবা মানে তো নিরাপদ আশ্রয়, আর মা, এই ছোট্ট শব্দটির ব্যাপ্তি যে কত দূর প্রসারিত তা কেবলমাত্র একজন সুসন্তানই অনুভব করতে পারে। পরিশেষে তাই ছন্দাকারে বলে যাই, মা বাবার ঋণ কি শোধ করা যায়? ভক্তি, শ্রদ্ধা আর সেবা দিয়ে কিছুটা লাঘব হয় ভাই। কটুবাক্য কভু যেন না করিও প্রয়োগ, যতটুকু দিয়ে যাবে ঠিক ততটুকুই পাইবে ফেরত। লিখেছেন সনৎ কুমার মুখোপাধ্যায় উত্তর ভারতনগর শিলিগুড়ি থেকে।

শিখা পাল দাম নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, তোমার জুন মাসের ভাবনার বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? আমার মতে মা বাবার ঋণ কখনো পুরোপুরি শোধ করা সম্ভব নয়, তবে ভালোবাসার সম্মান ও সেবার মাধ্যমে সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। মা 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে ধারণ করেন, অসীম কষ্ট সহ্য করে তিনি সন্তানকে পৃথিবীতে আনেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন, জন্মের পর দিন থেকে রাত জেগে সন্তানের যত্ন নেন। অন্যদিকে বাবা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে কঠোর পরিশ্রম করেন যাতে সন্তানের কোনো অভাব না থাকে। সন্তানের শিক্ষা, চিকিৎসা, ভবিষ্যৎ সব কিছুর জন্য তারা নিজের ইচ্ছে ও স্বপ্ন পর্যন্ত ত্যাগ করেন। সন্তান চাইলে মা বাবার প্রতি নিজের দায়িত্ব পালন করতে পারে। মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের আদেশ মেনে চলা, তাদের সুখ দুঃখের পাশে থাকা এবং বৃদ্ধ বয়সে সেবা করা সন্তানের কর্তব্য। অনেকেই আধুনিকতার অজুহাতে মা বাবাকে অবহেলা করে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা যেখানেই পৌঁছাই না কেন, তার পেছনে মা বাবার ত্যাগ ও পরিশ্রম জড়িয়ে আছে। সবশেষে বলা যায়, মা বাবার সম্পূর্ণভাবে ঋণ শোধ করা অসম্ভব। তাদের ভালোবাসা, ত্যাগ ও অবদানের কোনো তুলনা হয় না। একজন সন্তানের সবচেয়ে বড় কর্তব্য হল জীবনের শেষ দিন পর্যন্ত মা বাবার পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো। লিখেছেন শিখা পাল।

ফুলকুমার বেরা কোজাগুড়ি বারচণ্ডীভেটি আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ ঠিকানা হল বাবা মার আশ্রয়স্থল, যেখানে লুকিয়ে আছে সব ভালোবাসা, সব তৃষ্ণার বাড়িজল, সব ব্যথা উপশমের মন্ত্র, যেখানে সঞ্চিত আছে সব আদরের অমিত ধারার প্রস্রবণ। আমাদের যাপনের বর্ণমালায় যারা সংযোজিত করেন জীবনের মানচিত্র, যে মানচিত্র ধরে হাঁটলে আমরা শুনতে পাই নির্মল শস্যের বেদ গান, দেখতে পাই মুক্তিমন্ত্র জলে স্নানের ছবি, শতসহস্র প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে যারা চিনতে শেখান জীবনকে, আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে যারা রাতকে দিন করেন, যারা নিজেদের শখ আহ্লাদকে বাক্সবন্দি করে আমাদের আবদার মেটান, সেই বাবা মা আমাদের কাছে জীবন্ত দেবতা। সেই দেবতার দেবত্বের ঋণ শোধ করা যায় না কোনোদিনই। আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই রয়েছে বাবা মার অবারিত দাক্ষিণ্য। সৃষ্টিকর্তার এমনই বিন্যাস, আমরা যখন কোনো আঘাত পাই, ব্যথা পাই, যন্ত্রণা পাই, তখন অন্তর্গত চেতনার স্থল থেকে অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে বাবা গো কিংবা মা গো ধ্বনি। এর কোনো বিশ্লেষণ নেই, কোনো সংজ্ঞা নেই, আমার আকার নেই, অথচ সাকার হয়েই সবার জীবনে বিদ্যমান রয়েছে। প্রিয় প্রত্যুষা, চলমান সময়ের প্রেক্ষাপটে স্বজন সোহাগার বেদনা বিহাগের যুগলবন্দি স্নাত চেতনা রঙে আঁকা তোমার এবারের বিষয়টা হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর মতোই মনে হলো। যখন দেখি রাস্তাঘাটে বৃদ্ধাবাসে বহু বাবা মার করুণ দিনযাপনের রোজনামচার ছবি, তখন বাবা মার ঋণ শোধ করা কথাটা আমাকে তীব্র কষাঘাত করে, আমাকে ব্যথিত করে। পৃথিবীর সব বাবা মায়েরা ভালো থাকুন। লিখেছেন ফুলকুমার বেরা, বারচণ্ডীভেটি আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন airprottusha@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি, শিল্পী বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন সকাল 8:30। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। সাদনা সরগমের কণ্ঠে আধুনিক গান সকাল 9:00। 9:30 ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ভাষা শিক্ষার আসর সকাল 9:45। সকাল 10:00 শ্যামাসঙ্গীত ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে। রজনীকান্তের গান জয়া চক্রবর্তীর কণ্ঠে 10:20। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি শুনতে পাবেন বেলা 11:00। 11:30 বিদ্যার্থীদের জন্য, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় বাংলা। অংশগ্রহণে মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ হাই স্কুলের শিক্ষক মীনাক্ষী মজুমদার এবং ছাত্রীরা লাবণী রোশনি। কথায় সুরে বেলা 12:00, দুপুর 1:00 মহিলা মজলিশ। 1:45 ভাওয়াইয়া, শিল্পী পিয়ালী রায়। নেপালি অনুষ্ঠান 2:30। বিকেল 3:00 গান পরম্পরা। যুব অনুষ্ঠান 3:30। বিকেল 4:00 গ্রামে গঞ্জে জীবন ও জীবিকা 4:30। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে 4:50। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান 5:30। মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান 6:05। 6:40 লোকগীতি, শিল্পী সুকুমার নন্দী। হিন্দি ছবির গানের অনুষ্ঠান 7:05। লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 8:00 আধুনিক গান শুনবেন গৌরব সরকারের কণ্ঠে 8:30। বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং 9:15। 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:10। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড়ের ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলতে থাকায় সেখানে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় পর্যন্ত রাস্তার মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলতে থাকায় যানবাহন ধীরে চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক শালুগাড়ায় সড়কের ওপর নির্মাণ কাজ চলতে থাকায় গাড়ির গতি কমিয়ে অন্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। শাওডাঙ্গি আম্বারি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আম্বারি শাওডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ

ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এতক্ষণ শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুকুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কনেক্টিভিটি বনা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিস্সা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারতসহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা

নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ GRF, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং PhD কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। NTA পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে CBSE জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য https://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X@ AIR নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মত পার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সে দেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজুল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লিগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লিগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহ। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। আর্থিক রূপরেখার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটে নতুন কোনো দিশা মেলে কিনা সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচির সূচনা করবেন। জলপাইগুড়ির উল্লাডাবড়িতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা রাজ্য সরকারের। আহতদের জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রয়্যাল টাইগার্স পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লীগ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতায় জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
1: জব সমুদ্রী বিরাসত কি বাত হতি হয় তো বঙ্গাল কা নাম স্বাভাবিক রূপসে সামনে আতা হয়। ये भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नाम पर है।
0: রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যে ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন।
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

0: কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্য চাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্য বাজেটে কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ।
2: আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি চাই ভাতা নির্ভর পশ্চিমবঙ্গ নয়, কর্ম নির্ভর পশ্চিমবঙ্গ গড়ে উঠুক নতুন সরকার হাত ধরে। আমার প্রচুর ছাত্র যারা হাল ফিলে পাশ করে বেরিয়েছে তারা কিন্তু বেকার, তারা কর্মসংস্থান পাচ্ছে না। কাজেই আমি চাই যে আমাদের এই ছেলেপুলেরা যেন কর্মসংস্থানের সুযোগ পায়।
3: আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্ররা পাস করছে, মানে পশ্চিমবঙ্গের ছেলেরা, যাতে এখানে কর্মসংস্থানের একটা সুযোগ পায়। ওরা বারবার ধরে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাকে কিভাবে আটকানো যায় আমাদের বর্তমান সরকারের কাছে, এটাই আমার একান্ত মানে ইচ্ছা।
1: রাজ্য বাজেটে ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
4: বাজেটে প্রত্যাশা হলো যাতে আমরা যে দৈনন্দিন মধ্যবিত্ত বাঙালি, তারা যাতে সুষ্ঠুভাবে জীবনটা যাপন করতে পারে, যাতে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম যে বেড়ে গেছে, এগুলো যাতে ঠিকঠাক থাকে, আমরা যাতে ঠিকঠাক চলতে পারি আর।
5: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
1: নির্বাচনের আগে ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে পালন করা হবে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আশা প্রকাশ করেছেন। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, এগুলি তার দলের দাবি বলেও মন্তব্য করেছেন অধীরবাবু।
6: একটা পার্টি তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রথম তার রূপরেখা দেয় তার নির্বাচনী ইস্তেহারে। এই পার্টি ক্ষমতা আসার আগে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, সেই নির্বাচনী ইস্তেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাজারে তার প্রতিফলন দেখতে চাই। বাজারে যদি তার প্রতিফলন না থাকে তাহলে আমরা বলবো মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে ধোকাধারি করেছে। তাই স্বাভাবিকভাবেই আগে তারা প্রতিশ্রুতি পালন করুক, আর বাংলার মানুষের, বাংলার যুবকদের যে দাবি, যে আবেদন, যে প্রত্যাশা তা পূরণ করুক। পশ্চিমবঙ্গের শিল্প হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, এগুলোই আমাদের দাবি।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতা দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকের বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরের সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে এর জন্য। মুখ্যমন্ত্রী গতকাল ওই অতিথিশালা ঘুরে দেখেছেন। জনতা দরবারের জন্য পরিকাঠামোয় সামান্য পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিধানসভায় সইজাল কাণ্ডে উদ্ধার হওয়া রেজলিউশনের কপি আসল না নকল এবার তা নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি। 20 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকের রেজলিউশন কপি নিয়ে যান সিআইডি তদন্তকারীরা। প্রাক্তন মন্ত্রী সিআইডিকে জানিয়েছিলেন যে একজন বাদে বাকি বিধায়করা সকলেই সই করেছিলেন ওই রেজলিউশনে, সেই সইগুলো আসল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের উল্লাডাবি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান। তারা কথা বলেন নিহতদের পরিবারবর্গের সঙ্গেও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের বার্তা দেওয়া হয়। আগেই জানানো হয়েছে জলপাইগুড়ির উল্লাডাবি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি সরকারি বাসের 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25-এরও বেশি। নিহতদের নিকট আত্মীয়কে রাজ্য সরকার 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবার কথা ঘোষণা করেছে। পুরুলিয়ার আরশা থানার শটরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফুচু প্রামাণিক নামে বছর 40-এর ওই ব্যক্তি গতকাল বাড়ির উঠোনে ভিজে কাপড় মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এফবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলেছে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও বৃষ্টি হবে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
7: এমনিতে মনসুন ট্রাফ, যেটা সিজনাল ট্রাফ, সেটা মোটামুটি ভাবে পাঞ্জাব থেকে শুরু করে আর বিহার অবধি অবস্থান করছে, ইউপি এবং হরিয়ানার মধ্যে দিয়ে। এছাড়াও আরেকটি ওয়েস্টার্লি ট্রাফ, যেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে, সেটা অবস্থান করছে বিহার থেকে আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অবধি। এই যে সিনপটিক সিচুয়েশন, এর ফলে প্রচুর ময়েশ্চার প্রবেশ করছে বে অফ বেঙ্গল থেকে, এবং এর ফলে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো বঙ্গেই বৃষ্টি হচ্ছে।
1: রাড টাইগার্স প্রথমবার পুরুষদের বেঙ্গল টি টোয়েন্টি ক্রিকেট লিগ খেতাব জয় করেছে। ইডেনে গতরাতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে তারা ডিএলএস মেথডের স্ম্যাশার্স মালদাকে নরানে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
8: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

গানটি শুনলেন সুপ্রতীক দাসের কণ্ঠে। এবারের শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

0: বড় বৌমা, এটা তোমার জন্য।
1: এত তাড়া কিসের ছিল মা?
0: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
2: কিন্তু ঠাম্মি, হ্যাঁ তোমার কোনটা?
3: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
0: ও সব কি বলছো? যা,
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। হ্যালো আকাশবাণী সম্পূর্ণ আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিজের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান, আপনাদের নিজস্ব অনুষ্ঠান। এই হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আজকে যে বিষয়টি নিয়ে, আজ বিশেষ কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ গোটা বাংলায় প্রচণ্ড প্রবল বর্ষণ এবং প্রবল বর্ষণে বিস্তীর্ণ এলাকা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
7: হ্যালো নমস্কার।
6: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: আমি সুবল ভিটা থেকে হরিহর দাস বলছি।
6: সুবল ভিটা থেকে বলছেন হরিহর দাস। হরিহর বাবু, প্রথমেই বলি যে আপনি কেমন আছেন?
7: আছি, কোন রকম আছি।
6: আচ্ছা,
7: আপনি কেমন আছেন?
6: আমি ভালো আছি। আজকে এই তো আপনার সঙ্গে প্রথম আপনি আমাদের টেলিফোন করলেন, এবং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে চারিদিকে তো প্রবল বর্ষণ, প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছেন, গবাদি পশুর ক্ষতি হয়েছে। তো আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে?
7: আমাদের এখানেও বৃষ্টিপাত হয়েছে, কিন্তু রাস্তাঘাট খারাপ হয়েছে।
6: আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ।
7: হ্যাঁ, এমনি ধরেন বেশি ক্ষতি হয়নি, রাস্তাঘাটেরই বেশি ক্ষতি হয়েছে। মানুষ মরেও নাই, গরু বাছরও মরে নাই।
6: হ্যাঁ হ্যাঁ,
7: বৃষ্টির
6: তো এর তো অবশ্যই, মানে দেখুন বৃষ্টির তো প্রয়োজন রয়েছে, মানে এই তীব্র গরম, হ্যাঁ প্রচণ্ড দাবদাহ, এবং তারপরে এই বৃষ্টি, মানে ঋতুর পরিবর্তনের পাশাপাশি এই গ্রীষ্মের পরে বর্ষা আসবে, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু সেই বর্ষা যখন মুষলধারে বৃষ্টি হয়, মানুষের কিন্তু কষ্টও কিছুটা কিন্তু হয়, মানে বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে প্রচুর মানুষ রয়েছেন যাদের মানে ঘর বাড়ি ভেঙে যায়, ফসলের ক্ষতি হয়, এটাও একটা বড় ক্ষতি, তাই না? ঠিক, ভালো থাকবেন সুবলবাবু, হরিহর বাবু। আপনি সুবল ভিটা থেকে টেলিফোন করেছিলেন আমাদের, আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
7: নমস্কার, আপনিও ভালো থাকবেন।
6: অবশ্যই, নমস্কার। আমাদের প্রথম একজন শ্রোতা বন্ধু আজকে টেলিফোন করেছিলেন হরিহর ভিটা থেকে, মাফ করবেন, সুবল ভিটা থেকে হরিহর বাবু টেলিফোন করেছিলেন, হরিহর দাস আমাদের প্রথম শ্রোতা আজকের, এবং উনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন। আপনারাও টেলিফোন করুন 9434076705 নম্বরে, আপনাদের অভিজ্ঞতা শুনবো, আপনাদের

কথা শুনবো, আপনাদের এলাকার কথা শুনবো, আপনাদের জেলার কথা শুনবো, কীরকম রয়েছে এখনকার পরিস্থিতি সব নিয়ে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705।

0: আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, আমরা একটু কথা বলে নিই তার সঙ্গে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
2: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার।
2: আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ সৌভিক বাবু, সৌভিক বাবু আপনি কসবা থেকে টেলিফোন করেছেন। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন, খুব ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে, এবং প্রতি সপ্তাহে আপনার টেলিফোন পাই। কেমন আছেন বলুন?
2: আমি ভালো আছি, আপনি?
0: আমিও ভালো আছি। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সৌভিক বাবু আজকে, প্রথমেই যে প্রচণ্ড গরম এবং তারপরে প্রবল বর্ষণ, উত্তরবঙ্গে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বিগত কিছুদিন ধরে, দক্ষিণবঙ্গেও তো বৃষ্টিপাত শুরু হয়েছে।
2: হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বলতে গেলে পরশু দিন থেকে বলতে গেলে শুরু হয়ে গেছে আর কি,
0: হুম হুম মানে একেবারে বর্ষা নেমে গেছে পুরোপুরি।
2: একদম বর্ষা বলতে গেলে নেমে গেছে। এর আগে যেমন ওই হালকা হালকা যেমন বৃষ্টি হচ্ছিল,
0: হুম হুম
2: কিন্তু 2 দিন ধরে তুমুল বৃষ্টি, এখনো বলতে গেলে মেঘলা হয়ে আছে। কিন্তু
0: হুম
2: মূল বৃষ্টিটা যেটা হয়েছে শনিবার দিন, বিশাল
0: আচ্ছা
2: বৃষ্টি হয়েছিল আর
0: হ্যাঁ
2: কি। এবং আমাদের এখানে জানেন যে তার আগে নানারকম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল যোগাসন নিয়ে আর কি,
0: আচ্ছা
2: হ্যাঁ ইন্টারন্যাশনাল যোগ নিয়ে নানারকম অনুষ্ঠান, সবার মাথায় চিন্তা ভাঁজ করে
0: আচ্ছা
2: গেছিল অনুষ্ঠানটা ঠিকঠাক ভাবে হবে কি হবে না নিয়ে।
0: নিশ্চয়ই
2: কিন্তু
0: এটা একটা বড় চিন্তার
2: হ্যাঁ,
0: বিষয়।
2: সব থেকে বড় চিন্তার বিষয় এটাই হয়ে গেছিল। কিন্তু যখন অনুষ্ঠানটা মেইন, যখন মূল অনুষ্ঠানটা যখন কালকে হচ্ছিল, কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি, সুষ্ঠু
0: বাহ
2: ভাবেই হয়েছে।
0: বাহ
2: এবং তারপরে এমন তুমুল ভাবে বৃষ্টি নামলো, রাস্তায় জল জমে গেছিল আর কি এইখানে। হ্যাঁ, প্রায় বলতে গেলে হাঁটুর সমান বলতে গেলে জল জমে গেছে। যাদের আর কি ছোট গাড়ি, ধরুন যে যেগুলো স্কুটি আছে, বাইক আছে,
0: ছোট
2: তাদের
0: গাড়ি,
2: চালাতে
0: দু চাকার
2: বিশাল,
0: গাড়ি যেগুলো আর কি।
2: হ্যাঁ 2 চাকার গাড়ি যেগুলো, এইগুলো চালাতে বিশাল বলতে গেলে কষ্ট হচ্ছিল আর কি তাদের। অনেকে বলতে গেলে ওই সাইলেন্সারের পাইপের মধ্যে জল ঢুকে যাচ্ছিল, এই জন্য আরো অসুবিধা হচ্ছিল
0: হ্যাঁ, এবং
2: যখন জল।
0: আমরা দেখছিলাম যে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু হাঁটুর সমান জল জমে গেছে,
2: হ্যাঁ,
0: মানে প্রচুর মানুষের কিন্তু ক্ষতি হয়েছে,
2: ক্ষতিও হয়েছে,
0: তাই
2: এবং
0: না?
2: জায়গায় বলতে গেলে গাছও বলতে গেলে পড়ে গেছে আর
0: গাছ
2: কি।
0: পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা মানুষের খুব সাবধানে চলাফেরা করাও প্রয়োজন, কারণ এই সময়টা কি হয় যে অনেকের মানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে এই বৃষ্টির সিজনে, যখন গাছ পড়ে যায়, গাছ অনেক সময় ইলেকট্রিকের পোলের ওপর পড়ে এবং সেটা সেটা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা কিন্তু পূর্বে ঘটেছে। সুতরাং
2: একদম
0: অবশ্যই ভীষণ সাবধানে চলাফেরা করা উচিত প্রত্যেক মানুষের। আপনি বলছিলেন না যে ইন্টারন্যাশনাল যোগা ডের প্রোগ্রাম, আমাদের এদিকেও কিন্তু মানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গতকাল এই যোগ দিবসের অনুষ্ঠান ভেস্তে যায়, সকালের দিকের অনুষ্ঠান যেগুলো ছিল, কারণ সকালের দিকেও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ হয় এবং এই প্রবল বৃষ্টির কারণে বহু জায়গায় এই যোগা ডের অনুষ্ঠান বা যোগ দিবসের অনুষ্ঠান অনেক ভেস্তে যায়।
2: আপনি যেমন বললেন যে বিদ্যুতের কথা যেমন বললেন, আমি এটাই আর কি বলতে যাচ্ছিলাম আর কি দাদা।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমাদের এখানে কিন্তু অনেক সময় কি হয়, ইলেকট্রিক যে ল্যাম্প পোস্ট গুলো আছে, অনেক সময় বৃষ্টি খুব হলে ওগুলো কারেন্ট হয়ে যায় আর কি। এবং এই জন্য সবাইকে আর কি আমি একটা বার্তা দিতে চাই, যখনই দেখবেন যে এরকম কিছু হচ্ছে, ল্যাম্প পোস্টে কখনো ভুল করে হাত দেবেন না।
0: একদমই তাই।
2: আর দেখেন যে ছেঁড়া তার পড়ে রয়েছে কোথাও জলের মধ্যে, অন্তত সাবধান, ওই
0: সাবধানে
2: জায়গায়
0: চলাফেরা করা, আমি এটাই বলছিলাম যে
2: সাবধানে চলাফেরা করেন, যদি পারেন অন্তত কাউকে অন্তত জানাবেন, প্রশাসনকে জানাবেন যে এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। একটা জিনিস বলবো, অন্তত জলে সাবধানে নামবেন, অনেক সময় জলে নানা রকম জিনিস থাকতেই পারে,
0: পোকামাকড় থাকতে পারে,
2: পোকামাকড়
0: একদম
2: থাকতে পারে, সাবধানে থাকা উচিত। আর অন্তত যখন রাত্রেবেলা অন্তত গেটের সামনে বড় উঁচু করে যদি প্লাস্টিকের যদি যে কভার গুলো হয় ওগুলো দিয়ে রাখবেন, অনেক সময় নানা রকম সাপ খোপ ঢুকে যেতে পারে।
0: বাইরে থেকে চলে আসে আর কি।

0: হুম হুম
1: হ্যাঁ চলে আসে, এই জিনিসটা আমাদের কলকাতা শহরে এক দুই জায়গায় হয়েছে আর কি।
0: হুম
1: এবং সবসময় সাবধান হবে, আর বিশেষ করে আমাদের একটা বারে বারে মনে রাখতে হবে, আমরা বাজার থেকে অনেক সময় প্লাস্টিক নিয়ে আসি, নিয়ে এসে আমরা যেখানে যত তাই ফেলে দিই।
0: হুম হুম হুম
1: আমার
0: একদম
1: মতে বলে প্লাস্টিক ব্যবহারটা বন্ধ করলে নালাগুলো অন্তত খোলা থাকবে,
0: হুম হুম
1: এই
0: হুম
1: জিনিসগুলো আমাদের মনের মধ্যে এখন থেকে ঢুকিয়ে নিতে
0: একদম
1: হবে, যে নালে
0: একদম
1: না নিয়ে না যে কি হয় ভবিষ্যতে।
0: হুম
1: একটা জিনিস বারেবারই আমি মনে করবো, যে অন্তত নিজে একটু সচেতন, এবং যদি এগুলো করি তাহলে শহরে বলি অন্তত জল জমাটা অনেকটা বলতে গেলে কম
0: অনেকটাই
1: হবে।
0: আমরা রোধ করতে পারবো, এবং জলগুলো মানে ড্রেন যদি পরিষ্কার থাকে বা নালাগুলো যে যদি পরিষ্কার থাকে তবে কিন্তু জলটা বেরিয়ে যেতে পারে, কিন্তু জল যদি বেরিয়ে যেতে না পারে তখনই সেই জলটা উপচে রাস্তায় চলে আসে, এটা খুব স্বাভাবিক, এটা গোটা জায়গায় আমরা দেখছি এই জিনিসগুলো হয়। তবে প্লাস্টিক ব্যবহার যেটা বললেন সত্যি সেটা বন্ধ করা অবশ্যই প্রয়োজন, সরকারের তরফ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। একদম,
1: এটাই,
0: অনেক অনেক ভালো থাকবেন শফিকবাবু, আপনি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো,
1: নমস্কার
0: নমস্কার।
1: নমস্কার।
0: আমাদের সঙ্গে ছিলেন আমাদের একজন শ্রোতা বন্ধু, কলকাতা থেকে টেলিফোন করেছিলেন শৌভিক সরকার। আমাদের নিয়মিত টেলিফোন করেন, ওনার সঙ্গে নিয়মিত কথা হয় আমাদের, এবং আপনারা যারা টেলিফোন করবেন বা করতে চাইছেন, ভাবছেন যে করব কি করব না, তারা টেলিফোন ঝটপট করে ফেলুন 9434076705 নম্বরে। আমাদের আজকের যে বিষয়, আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, একটু তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো নমস্কার।
2: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, শুভ সকাল। আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ,
2: ভালো তো
0: ফালাকাটা থেকে পরিতোষ,
2: জানলাম,
0: পরিতোষ দাস বলছেন। পরিতোষ বাবু কেমন আছেন বলুন।
2: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। পরিতোষ বাবু, বৃষ্টি কেমন হচ্ছে আপনার ওখানে?
2: বৃষ্টি সকাল বেলা হয়ে গেল, অল্প নাই
0: অল্প
2: বৃষ্টি।
0: বৃষ্টি হয়েছে, গতকালকে বৃষ্টি হয়েছে,
2: হ্যাঁ,
0: বৃষ্টি হয়েছে।
2: গতকাল সকালবেলা কমছে,
0: হ্যাঁ
2: কমছিল, সারাদিন নাই।
0: হ্যাঁ, আপনি তো
2: আবার
0: বাড়িতেই
2: ভোরবেলা
0: রয়েছেন,
2: এলো।
0: আপনি তো বাড়িতেই রয়েছেন।
2: হ্যাঁ,
0: আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান শুনুন, আমাদের লাইভ অনুষ্ঠান, পরপর সারা দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয় একদম রাত পর্যন্ত। আপনারা, আপনি টেলিফোন করবেন আমাদেরকে, আমাদের নিয়মিত টেলিফোন করবেন, আমাদের নিয়মিত শ্রোতা আপনি, অবশ্যই আমাদের নিয়মিত টেলিফোন করেন, আবারও করবেন, পরবর্তী অনুষ্ঠানগুলোতেও করবেন। ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন,
2: নমস্কার।
0: নমস্কার। আমাদের একজন শ্রোতা বন্ধু যিনি নিয়মিত আমাদের টেলিফোন করেন বিভিন্ন অনুষ্ঠানে, ফালাকাটা থেকে টেলিফোন করেছিলেন পরিতোষ দাস। অনেক অনেক ধন্যবাদ পরিতোষবাবু আপনাকে টেলিফোন করার জন্য। আমরা, আপনারা শুনছেন এই অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে।

হরিহরন এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে শুনলেন হাম সাথ সাথ হ্যায় ছবির গান। আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠান, লাইভ ফোন ইন। এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, সারাদিন ব্যাপী আকাশবাণী শিলিগুড়ির বিভিন্ন অনুষ্ঠান হয় এবং পাশাপাশি লাইভ ফোন ইন অনুষ্ঠান, বেশ কিছু লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়। একদম রাত 10:30 পর্যন্ত এই লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়। আপনারা টেলিফোন করেন এবং আমরা চাই আরও নতুন শ্রোতারাও টেলিফোন করবেন আমাদের এই অনুষ্ঠানগুলোতে, এবং আপনাদের কথা মাথায় রেখে এবং আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এই লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলো চালু হয়েছে। এবং এই লাইভ ফোন ইনে আপনাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলতে পারি এবং এই কথা বলে আমাদের ভালো লাগে, এবং সেই কারণে আপনাদের এই নিজস্ব অনুষ্ঠান, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানগুলোতে আপনারা নিয়মিত টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। আপনারা এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: অভিজিৎ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে হামেশা ছবির গান শুনলেন। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো দাদা ভাই, সুপ্রভাত।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। বলুন, কে বলছেন,
1: হ্যাঁ
0: কোথা থেকে
1: ভাই,
0: বলছেন?
1: অনেকদিন পর দাদা ভাই, ভালো আছেন তো দাদা ভাই?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ভালো আছি। এখন আমাদের এদিকে বৃষ্টি মেঘ চলছে,
0: আপনি পূর্ব
1: মোটামুটি
0: বর্ধমান
1: ঠান্ডা।
0: থেকে বলছেন তো?
1: হ্যাঁ, পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল
0: হ্যাঁ
1: দাদা
0: হ্যাঁ,
1: ভাই।
0: বলুন বলুন। হ্যাঁ
1: হ্যাঁ দাদা ভাই, আমাদের এদিকটা দাবদাহ থেকে এখন একটু স্বস্তি
0: স্বস্তির
1: পেয়েছি।
0: নিঃশ্বাস, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: একদম একদম।
1: মানে মনে হচ্ছে বর্ষা ঢুকেছে।
0: হুম
1: আজ আজ আষাঢ় মাসের 7 তারিখ
0: হুম
1: অম্বাবাচী আজ থেকে পড়লো দাদা ভাই।
0: ঠিক ঠিক
1: হ্যাঁ আপনাদের, হ্যাঁ, আসামে কামাখ্যা মন্দির বন্ধ আজ থেকে,
0: হুম
1: তো সেই একটা কামাখ্যা আমার 4 বার যাওয়া হয়ে গেছে দাদা
0: তাই
1: ভাই।
0: নাকি?
1: তো
0: আচ্ছা।
1: হ্যাঁ, খুব ভালো জায়গা দাদা
0: হুম
1: ভাই, এবং শিলিগুড়িটা আমার এত ভালো লাগে না,
0: হুম
1: মনে
0: হুম
1: হয় যে ওইখানে থাকলে ভালো হতো। তো এই
0: তাহলে থেকে যান।
1: তো হ্যাঁ হ্যাঁ তো
0: ঠিক,
1: দাদা ভাই, আপনাদের
0: একদম।
1: আপনাদের সহানুভূতি এবং ভালোবাসা এটাও একান্ত কাম্য
0: না
1: দাদা
0: না,
1: ভাই।
0: অবশ্যই।
1: তো
0: এবং আমরা,
1: আজকের বিষয়ে
0: হ্যাঁ বলুন,
1: দাদা ভাই, বিষয় বিষয় কি রেখেছেন দাদা ভাই আজকে?
0: আজকে এই যে আমাদের এই যে বর্ষা, এবং বর্ষাতে প্রচুর জায়গায় জলও জমে গেছে, এবং বর্ষাটা যেমন দরকারও রয়েছে, এবং
1: হ্যাঁ
0: একদিকে যেমন প্রচুর বৃষ্টিপাতেরও প্রয়োজন রয়েছে, আবার তেমনি দেখা
1: হ্যাঁ
0: যাচ্ছে যে প্রবল বর্ষণের জেরে বহু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষ
1: হ্যাঁ
0: ফসল
1: হ্যাঁ
0: ফলানো, যারা কৃষি কাজ
1: দাদা
0: করেন।
1: দাদা ভাই, আপনাদের আপনাদের ওই দিকটা প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং আপনাদের ওই দিকটাতেই বেশি আমি মানে খবরে দেখছি, শুনছি
0: হুম
1: যে জলে জলাকার একদম চারিদিক, কিন্তু আমাদের ওই পরিমাণে জল হয় নাই দাদা ভাই, এবং
0: দক্ষিণবঙ্গে
1: জলটা
0: সেভাবে
1: আমাদের
0: এখনো
1: ওই দিকটা
0: হয়নি।
1: খুব,
0: হ্যাঁ
1: হ্যাঁ, খুব দরকার। কারণ চাষাবাদের জন্য আমাদের মানে এদিকটা তো এগ্রিকালচার বেল্ট, তো
0: হুম
1: সেই
0: নিশ্চয়ই,
1: জায়গায় জলের খুব প্রয়োজন। কেন চাষিরা এখনো বীজ ফেলতে পারে নাই
0: ঠিক
1: দাদা ভাই,
0: ঠিক
1: কারণ
0: ঠিক,
1: জল ছিল না। তো
0: একদম
1: এই
0: একদম।
1: জলের দরকার, এবং আমরা তো ওই চাষের দিকে তাকিয়ে থাকি। আপনার তো ওদিকটা হয়, কিন্তু ভুট্টা চাষটা বেশি হয়, আমি দেখেছি আনারস, ভুট্টা, তারপরে চা পাতা, এগুলো কিন্তু আপনাদের ওদিক থেকে আমরা মানে নিয়ে আসি এবং উপলব্ধি করি যে, তো
0: উত্তরবঙ্গ থেকে যায় এগুলো। হ্যাঁ
1: হ্যাঁ মানে এক একটা
0: ঠিক,
1: জায়গায় এক একটা জিনিস।
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এক একটা জায়গায় এক একটা
1: হ্যাঁ
0: জিনিসের একটা বিশেষত্ব তো রয়েইছে।
1: হ্যাঁ, এটা এটা উপরওয়ালার দান দাদা ভাই। মানে
0: একদম একদম।
1: আমরা তো যেমনি পাহাড় এলাকা, আপনাদের ওইদিকে
0: হুম
1: আপনাদের ওইদিকে ভুট্টা চাষটা বেশি হয় এবং ধান চাষটা খুব কম হয়, কিন্তু
0: হুম
1: লাগাই তো এই ভালোবাসাটা থাকলো। হ্যাঁ, এইটুকু
0: একদম
1: বললাম দাদা ভাই, কেন
0: একদম।
1: সময় শেষ হয়েছে।
0: হ্যাঁ, সময়ও প্রায় শেষ, আমাদের অনুষ্ঠানও শেষের
1: হ্যাঁ
0: পথে।
1: হ্যাঁ দ্বিতীয়
0: আর
1: হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো গান শোনান, খুব ভালো একটা গান শোনালেন দাদা ভাই, শিল্পী।
0: অনেক অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ প্রয়োরবাবু,
1: হ্যাঁ
0: আপনাকে টেলিফোন করার জন্য। আপনি নিয়মিত টেলিফোন
1: হ্যাঁ
0: করবেন।
1: দাদা ভাই, আপনাকেও আপনাকেও নমস্কার, ভালোবাসা। হ্যাঁ থাকলে,
0: একদম
1: হ্যাঁ
0: ভালো থাকবেন, নমস্কার। আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু প্রবীর কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে উনি টেলিফোন করেছেন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। আমাদের সময় খুব কম, হাতে একদম অল্প সময় রয়েছে। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার স্যার,
0: হ্যাঁ
2: আমি বোলপুর শান্তিনিকেতনের থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম। বিশ্বজিৎ রুজ,
0: বিশ্বজিৎ ঘোষ।
2: রুজ আরে,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বজিৎবাবু আগে বলুন, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ দাদা, যাচ্ছে কোন রকম আমরা।
0: এবং বৃষ্টিপাত কিরকম হচ্ছে আপনাদের ওখানে?
2: না বৃষ্টি এখন বর্তমান হয়নি,
0: আচ্ছা,
2: এবং ভালো
0: আপনার টেলিফোনে কোনো একটা সমস্যা হবে, মানে সংযোগে কোনো একটা সমস্যা রয়েছে আর কি। আপনার কথা আমরা পরিষ্কার ঠিক শুনতে পাচ্ছি না। যাই হোক, আমাদের সময়ও প্রায় শেষ, আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে। আপনি ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, সুস্থ থাকবেন, আগামী দিনে আবার আমাদের টেলিফোন করবেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

লাইভ ফোনিন অনুষ্ঠান রয়েছে, আমাদের টেলিফোন করবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমাদের বিশ্বজিৎবাবু টেলিফোন করেছিলেন বোলপুর থেকে, কিন্তু ওনার কথা ঠিক পরিষ্কার আমরা শুনতে পাচ্ছিলাম না। এদিকে আমাদের সময়ও শেষ হয়ে গেছে, অনুষ্ঠানও তাই শেষ করতে হবে, আমরা এখনকার মতন বিদায় নিচ্ছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠান থেকে। আমরা পরবর্তীতে আরও অনেক লাইভ ফোনিন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সাধনা সরগম।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও চলছে রুদ্ধদ্বার বৈঠক। বিশ্বকাপ ফুটবলে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে।
1: जब समुद्री विरासत की बात होती है तो बंगाल का नाम स्वाभाविक रूप से सामने आता है। यह भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नाम पर है।
0: নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারতসহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিরা সাইবার নিরাপত্তা, ডিজিটাল দুর্বলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমস্যার বিষয়গুলিও পর্যালোচনা করবেন। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন,
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষও, কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছেন অনেকেই। রাজ্য বাজেটের ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
3: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশা।

দ্বিপাক্ষিক বিষয়ে বার্তালাপ করবেন। বিদেশমন্ত্রী চলতি মাসের 24 ও 25 তারিখে দক্ষিণ কোরিয়া যাবেন। সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দেলো এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সেনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। এসপ্রিলার এই জয়কে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার জাভিয়ের মিলেই এবং চিলির হোসে আন্তোনিও কোস্তের মতো ল্যাটিন আমেরিকার অন্যান্য দক্ষিণপন্থী রাষ্ট্রনেতারা। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। ফিন সুরম্যান 15 মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। এরপর মিশরের মোস্তাফা জিকো 58 মিনিটে, মোহাম্মদ সালাহ 67 মিনিটে এবং ত্রেজেগুয়ে 82 মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুকুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্পো। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লীগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ। চলতি বছরের প্রথম UGC নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, যোগ দিবসের ভাবনা। লিখেছেন প্রবীর ভট্টাচার্য। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থে লিখেছেন, যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ। মনের বন্ধ জানালাগুলি সব খুলে দিয়ে সকলের সঙ্গে জুড়ে থাকা, এটি যোগ। যোগ শব্দের সঙ্গে তাই যোগাযোগ, এই

0: শব্দটির ঘনিষ্ঠতা আছে তা বলাই যায়। মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতির, মানুষের সঙ্গে পরমা প্রকৃতির, সকলের সঙ্গে এই মিলেমিশে থাকার যে আনন্দ, তাই মানুষকে শান্তি আর ঈশ্বর অনুভূতি এনে দেয়। এর ফলে জীবনের কোনো অপ্রাপ্তি থাকে না, কোনো দুঃখবোধও থাকে না। অনেকেই বলে থাকেন ভালো নেই, এই ভালো থাকা বা না থাকার মধ্যে একটা মনের সম্পর্ক রয়েছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো যেমন সচল রাখতে নিয়মিত শরীর চর্চা করতে হয়, তেমনি মনের সুস্থতার জন্যও তাকে নিয়মিত চালনা করতে হয়। সঠিক অর্থে মনের বিকাশ ঘটার অর্থই পূর্ণ মানব সত্তার বিকাশ, যে সত্তায় উত্তীর্ণ হলে একজন মানুষের মধ্যে অতি মানবীয় গুণের প্রকাশ পায়। শ্রী অরবিন্দের কথায়, পৃথিবীতে শান্তি, ঐক্য ও পূর্ণতার জীবন গড়ে তুলতে মানুষকে অতিমানব বা দিব্য চেতনায় উন্নীত হতে হবে। যে সাধনার মধ্যে দিয়ে মানুষের মনের বিকাশ ঘটিয়ে অতিমানবীয় সত্তায় উত্তীর্ণ হতে পারে, তাই হল যোগ সাধনা। ভগবত গীতায় চতুর্যোগের উল্লেখ রয়েছে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ও রাজযোগ। পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের কথা উল্লেখ করেছেন, যেখানে সাধক প্রাণায়াম ইত্যাদির মধ্যে দিয়ে এগিয়ে যান উচ্চতর সাধনার পথে। এর সঙ্গে স্বাভাবিকভাবেই এসেছে শারীরিক শুদ্ধতা ও সুস্থতার সম্পর্ক। শুদ্ধ ও সুস্থ শরীর এবং মন জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। ভারতের এই সুপ্রাচীন বিদ্যা যাতে সমগ্র পৃথিবীর কল্যাণে আসতে পারে, সে কারণেই 2014 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 21 জুন তারিখটিকে ঘোষণা করে আন্তর্জাতিক যোগ দিবস বলে। এবছরের যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। মানুষকে আরও সুস্থ, কর্মচঞ্চল ও পরিতৃপ্ত জীবনযাপনে উৎসাহিত করাই এই দিবস উদযাপনের তাৎপর্য। যোগ অভ্যাসের জন্য যে ভঙ্গিমায় শরীরকে রাখলে শরীর ও মন স্থির থাকে, অথচ কোনো কষ্ট থাকে না, তাকে যোগাসন বা আসন বলে। পতঞ্জলি যোগসূত্রে 8টি অঙ্গকে যোগের সংজ্ঞায় নির্ধারিত করেছেন। এগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এখানে যম কথাটির যথার্থ অর্থ সংযম। মহর্ষি যমকে 5টি প্রকারভেদে ভাগ করেছেন, অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা। অষ্টাঙ্গের প্রতিটি অঙ্গের মহর্ষি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এর সঠিক অনুশীলন হলে হিংসা ও ক্রোধ শূন্য একটি নির্মল পৃথিবী আমরা গড়ে তুলতে পারব। জীবনের বেশিরভাগ সমস্যার গভীরে রয়েছে মানসিক অস্থিরতা। দৈনিক যোগাভ্যাস মানুষকে সুস্থ ও সবল মনের অধিকারী করে তুলবে। সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে আনন্দ, তা যোগাভ্যাসের মধ্যে দিয়েই গড়ে ওঠে। রবীন্দ্রনাথ শ্যামলী কাব্যগ্রন্থে আমি কবিতার মধ্য দিয়ে যে অন্তরস্থ শক্তিকে জাগরিত করার কথা বলেছেন, একমাত্র যোগ চর্চার মধ্যে দিয়েই সেই শক্তির প্রকাশ ঘটে। তাই আসুন, জীবনকে সুস্থ, সবল ও নিত্য আনন্দময় করে তুলতে যোগাভ্যাস শুরু করি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভজন, প্রথম শিল্পী রশিদ খান।

0: প্রথমে রশিদ খান ও পরে আরতি আঙ্কালিকারের কণ্ঠে ভজন শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে হিন্দি ভাষা শিক্ষার আসর।
1: আজকের আসরে আমরা হিন্দি সাহিত্যিক শিয়ারাম সোন গুপ্তে একটি গল্প পড়ব। গল্পটির নাম হলো কাকি। আজ হম হিন্দি সাহিত্যিক শিয়ারাম সোন গুপ্ত কে কাহানি পড়েঙ্গে। কাহানি কা শীর্ষক হ্যায় কাকি। সময় কি সীমাও কো দেখতে হুয়ে হম ইস কাহানি কো সংক্ষেপ মে পড়েঙ্গে। অনিন্দ্য, তুমি প্রথম পড়ো।
2: উস দিন বড়ে সবেরে শ্যামু কি নিন্দ খুলি।
3: নিন্দ খুলি মানে?
1: নিন্দ খুলি মানে ঘুম ভাঙলো। উস দিন বড়ে সবেরে শ্যামু কি নিন্দ খুলি, সেদিন খুব সকালে শ্যামুর ঘুম ভাঙলো।
3: এখানে খুলি হলো কেন?
1: ও নিন্দ খুলিতে খুলি হলো কেন? নিন্দ শব্দটি স্ত্রীলিঙ্গ, সেই জন্যে খুলি। এখানে দেখো এই যে ক্রিয়াপদের মধ্যে পরিবর্তন হয়েছে, নিন্দ অনুযায়ী পরিবর্তন হয়েছে। নিদ শব্দ, নিদ্রা শব্দ, নিদ্রা বাংলায় বলি, হিন্দিতেও নিদ্রা এই শব্দ ব্যবহার করি। দুটি শব্দই কিন্তু স্ত্রীলিঙ্গ, সেই জন্য খুলি। আগে পড়ো।
2: তব উসনে দেখা কি ঘর ভর মে কুহরাম মচা হুয়া হ্যায়। কুহরাম মানে?
1: কুহরাম মানে রোনে পিটনে কা শোর।
2: আচ্ছা,
1: কান্নার রোল।
2: কান্নার রোল
1: মানে ঘর ভর মে কুহরাম মচা হুয়া হ্যায়, বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আচ্ছা, আর একটা কথা দেখো, আমি সেদিন তোমাদের বলেছিলাম এই ঘর, ঘর শব্দের ব্যবহার বাংলাতে করলে কি হয় আর হিন্দিতে করলে কি হয় বলো।
2: ঘর মানে বাংলায় করলে আমরা একটা প্রকোষ্ঠ বুঝি।
1: আচ্ছা,
2: আর হিন্দিতে ঘর মানে বাংলায় যেটা বাড়ি।
1: বাড়ি, বাড়ি ঠিকই বলেছো, হিন্দিতে ঘর মানে বাংলায় বাড়ি। আর বাংলায় যেখানে ঘর বলছি
2: সেটা মানে
1: সেটা হবে কামরা।
2: কামরা,
1: ঠিক আছে।
2: হ্যাঁ,
1: আচ্ছা আগে বলো।
2: উসকি কাকি উমা এক কম্বল পর নিচে সে উপর তক এক কপড়া ওড়ে ভূমি শয়ন কর।
1: কপড়া ওড়ে মানে কাপড় ঢাকা দিয়ে।
3: কপড়া ওড়ে মানে
1: কাপড় ঢাকা দিয়ে। তার কাকিমা মাটিতে একটি কম্বলের উপর শুয়েছিল। উসকি কাকি উমা এক কম্বল পর নিচে সে উপর তক কপড়া ওড়ে ভূমি শয়ন কর রহি থি। ভূমি শয়ন মানে মাটিতে,
2: মাটিতে শুয়ে,
1: মাটিতে শুয়েছিল এবং তার গায়ের উপর একটি সাদা কাপড় ঢাকা ছিল। অনিন্দ্য বলো তুমি।
2: লোক জব উমা কো শমশান লে জানে কে লিয়ে উঠানে লাগে।
1: রুকো রুকো, ইসকা উচ্চারণ হ্যায় শ্মশান।
2: শ্মশান,
1: শমশান, শ্মশান,
2: শ্মশান।
1: লোক জব উমা কো শ্মশান লে জানে কে লিয়ে উঠানে লাগে।
2: হ্যাঁ, তব শ্যামু নে বড়া উপদ্রব মচায়া।
1: উপদ্রব মচায়া
2: মানে গোলমাল শুরু করলো।
1: গোলমাল শুরু করলো।
2: লোগো কে হাত সে ছুট কর ও উমা কে উপর যা গিরা।
1: লোগো কে হাত সে ছুট কর ও উমা কে উপর যা গিরা। এখানে দেখো উপর যা গিরা মানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়া মানে এর অর্থটা কি হবে আনন্দ?
2: মানে সে লোকের, লোকেরা তাকে ধরে রেখেছিল, সে তাদের বাধা মানে বন্ধন ছাড়িয়ে সে

0: আর মানে কাকির উপর ঝাঁপিয়ে পড়লো।
1: ঝাঁপিয়ে পড়ল। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, ওয়া যা গেরা, ওয়া শব্দ হচ্ছে কার
0: এখানে
1: পরিবর্তে এসছে? সর্বনাম তো,
0: হ্যাঁ,
1: কার পরিবর্তে এসছে?
0: এখানে শামুর,
1: সামুর পরিবর্তে
0: হ্যাঁ,
1: এসছে। সামু
0: যেহেতু
1: লড়কা হ্যায়,
0: ছেলে
1: ইসলিয়ে
0: পুংলিঙ্গ
1: হ্যাঁ
0: অর্থাৎ
1: গিরা
0: গিরা,
1: আ কা প্রয়োগ।
0: হ্যাঁ
1: আচ্ছা, মান লো লড়কি হতি তো ক্যা হতা?
0: গিরি,
1: গিরি,
0: আ গিরি।
1: আ গিরি। আর যদি বহুবচন মে যদি হম উসকা প্রয়োগ করেন, দো লড়কে হ্যায়
0: হ্যাঁ,
1: তো উসকা ক্যা হোগা?
0: ভে যা গিরে,
1: ওয়ে যা গিরে।
0: হ্যাঁ
1: ঠিক হ্যায়, ইয়াহ পর এসা দেখো, এসি বাত হো রহি হ্যায়, আ এ ই তিনো কা প্রয়োগ হো রা।
0: হ্যাঁ
1: স্ত্রীলিঙ্গ বহুবচন মে লড়কিয়া যা গিরি,
0: গিরি, হ্যাঁ
1: হ্যাঁ ইসমে ভি ইকারান্ত কা প্রয়োগ হোগা।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ।
1: আগে পড়ো জয়িতা।
2: বোলা কাকি সো রহি হে,
1: হ্যাঁ
2: তুমনে উঠা কর কাহা লিয়ে যা রহে হো।
1: হ্যাঁ, ঠেলো, কোন বোলা, কোন
2: কাকি
1: বোলা? ইয়ে
2: শামু,
1: শামু, শামু বোলা কাকি সো রহি হ্যায়, কাকিমা ঘুমোচ্ছেন, তাকে উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? উনি উঠাকর কাহাঁ লিয়ে যা রহে হো? আগে
2: লোগো
1: পড়ো।
2: নে বড়ি কঠিনতা সে উসে উহা সে হটায়া,
1: লোগো নে বড়ি কঠিনতা সে, কঠিনতা
2: কঠিনতা
1: সে
2: সে
1: উসে উহাঁ সে
2: উসে
1: হটায়া।
2: হটায়া।
1: লোকেরা অনেক কষ্ট করে তাকে সেখান থেকে সরিয়ে নিল।
0: হ্যাঁ, কাকিকে অগ্নি সংস্কার মে ভ ন যা সকা।
1: কাকি কে অগ্নি সংস্কার মে, অগ্নি সংস্কার শব্দ কা অর্থ হ্যায় সৎকারে,
0: হ্যাঁ,
1: সৎকারে
0: সৎকারে সে যেতে পারলো না।
1: সে যেতে পারলো না।
0: যদ্যপি বুদ্ধিমান গুরুজনো নে উসে বিশ্বাস দিলায়া কি উসকি কাকি উসকে মামা কে ইহাঁ গই হে, পরন্তু অসত্য কে আবরণ মে সত্য বহুত দিনো তক ছিপা নহ রহ সকা।
1: ঠিক হ্যায়। আচ্ছা, ইহাঁ পর দু এক বাতে কেনি হ্যায়। তুমি দেখো, আমরা বাংলায় সৎকার শব্দ ব্যবহার করলাম,
0: হ্যাঁ,
1: অগ্নি সংস্কার
0: অগ্নি
1: বা দাহ
0: সংস্কার,
1: সংস্কার যেমন বলছি না, ঠিক তেমনি হিন্দিতে সৎকার ব্যবহার করে থাকি,
0: হ্যাঁ
1: কিন্তু তার অর্থটা হচ্ছে আলাদা। যেমন দেখো, আদর সৎকার করে,
0: হ্যাঁ,
1: গুরুজন কা আদর সৎকার করো। এখানে আদর সৎকার মানে
0: আদর যত্ন,
1: আদর যত্ন
0: হ্যাঁ,
1: এইসব, এই সেন্সে ব্যবহার হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে।
0: এক অগ্নি সংস্কার আর দুসরি
1: হ্যাঁ,
0: আদর।
1: আর তুমি এই যে পড়া, যদ্যপি বুদ্ধিমান গুরুজনো নে উসে বিশ্বাস দিলায়া কি উসকি কাকি উসকে মামা কে ইহাঁ গাই হ্যায়, ইয়ে তো স্পষ্ট হ্যায়।
0: হ্যাঁ,
1: পরন্তু অসত্য কে আবরণ মে সত্য বহুত দিনো তক ছিপা না রহ সকা, ইসকা ক্যা অর্থ হোগা?
0: মানে অসত্যের আবরণে সত্য বেশি দিন চাপা থাকলো না।
1: ঠিক আছে জয়িতা, তুমি পড়ো।
2: আজ পার সে অন্ত অবুধ বালক কে মুখ সে হি ও প্রকট হো গয়া।
1: ঠেলো, আসপাস কে অবোধ
2: অবোধ
1: বালকোঁ কে মুহ সে হি, বালকোঁ কে মুহ সে হি ওহ প্রকট হো গয়া। আশপাশের ছেলেদের কাছ থেকে সে সত্যি ঘটনাটা জানতে পারলো।
2: জব বাত উনসে ছিপ না রহি,
1: নাই নাই নাই নাই, ঠিক সে পড়ো।
2: জব
1: জব বাত
2: বাত
1: উসসে
2: উসে ছিপ না রহ সকি,
1: হ্যাঁ
2: কাকি আর কহি নেহি উপর রাম কে ইহা গই হে।
1: হ্যাঁ, ইহাঁ পর তুমি ফির সে এক গলতি হুই হ্যায় পড়তে সময়। ইয়াহ বাত, জব বাত নাই, ইয়াহ বাত,
2: ইহা বাত,
1: ইয়াহ বাত উসসে ছিপি না রহ সকি কি কাকি আর কহি নেহি উপর রাম কি ইহাঁ গই হ্যায়। রাম কি ইহাঁ গই হ্যায় মানে ভগবানের কাছে,
0: ভগবানের কাছে চলে গেছে।
1: আচ্ছা, মানে কাকি মারা গেছে।
0: মারা গেছেন। কাকি কে লিয়ে কই দিন তক লগাতার রোতে রোতে উসকা রুদন তো ক্রমশ শান্ত হো গয়া, পরন্তু শোক শান্ত না হো সকা।
1: কাকি কে লিয়ে কই দিন তক রোতে রোতে,
0: হ্যাঁ,
1: কয়েকদিন ধরে কান্নাকাটি করলো সে।
0: হ্যাঁ,
1: উসকা রুদন তো শান্ত হো, রুদন তো ক্রমশ শান্ত
0: শান্ত
1: হো গিয়া,
0: হো গয়া,
1: মানে তার যে
0: কান্না
1: কান্না
0: আস্তে আস্তে থেমে গেল,
1: থেমে গেল। পরন্তু শোক শান্ত না হো সকা, তার কান্না থামলো কিন্তু শোক শান্ত হলো না।
0: জিস তরহ বর্ষা কে অনন্তর এক হি দো দিনো মে পৃথ্বী কে উপর কা পানি অগোচর হো জাতা হে।
1: জিস তরহ বর্ষা কে অনন্তর এক হি দো দিন মে পৃথ্বী কে উপর কা পানি অগোচর হো জাতা হে, বর্ষার দু একদিন পরে যেমন জল মাটির ওপর ওপর থাকে
0: থেকে
1: না,
0: চলে যায়,
1: শুকিয়ে যায়,
0: হ্যাঁ,
1: ওপর থেকে শুকিয়ে যায়,
0: শুকিয়ে যায়,

0: किंतु आगे
1: परंतु
0: बोलो।
1: बहुत भीतर तक उसकी आर्द्रता बहुत दिनों तक बनी रहती है। उसी प्रकार वह शोक उसके अंतस्थल में जाकर बस गया।
0: परंतु बहुत दिनों तक ये जो शोक की भावना है उसके हृदय में,
1: हाँ,
0: ये बहुत दिनों तक बनी रही।
1: बनी रही।
0: इसका अर्थ ये है, ये जो हमने अभी पढ़ा ना, परंतु बहुत भीतर तक उसकी आर्द्रता बहुत दिनों तक बनी रहती है। তার ভেতরে বর্ষার দু একদিন পরে যেমন জল মাটির ওপর থাকে না,
1: হ্যাঁ
0: কিন্তু তার ভেতরটা থাকে সিক্ত,
1: হ্যাঁ,
0: ঠিক তেমনি
1: তার
0: শোক,
1: মনের ভেতর যে শোক
0: হ্যাঁ, তার অন্তরের মধ্যে
2: অনেকদিন ধরে মানে
0: জমে
2: জমে
0: গেছে,
2: রইল।
0: জমে রইল। আচ্ছা, জয়িতা তুমি পড়ো।
2: ওই প্রায় আকেলে ব্যাথে ব্যাথে শূন্যে মন
0: ওহ, প্রায়
2: প্রায়
0: অকেলা
2: আকেলা
0: ব্যাথা
2: ব্যাথে
0: ব্যাথা,
2: ব্যাথা।
0: দেখো এক বচন হ্যায় না,
2: হ্যাঁ,
0: ইসলে ব্যাথা ব্যাথা,
2: ব্যাথা
0: ব্যাথে ব্যাথে হুগা,
2: বহুবার
0: ওয়ে ওয়ে ব্যাথে ব্যাথে, ইয়া ব্যাথা ব্যাথা, হ্যাঁ
2: ব্যাথা ব্যাথা
0: হ্যাঁ।
2: শূন্য মন সে আকাশ কি ওর তাকা রহতা থা,
0: তাকা
1: করতা
0: করতা থা
2: করতা থা।
0: ও, প্রায় অকেলা ব্যাথা ব্যাথা শূন্য মন সে আকাশ কি ওর তাকা করতা থা। এখন প্রায় সে শূন্য মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজকে আসরে গল্পটি আমরা এই গল্পের এই অংশটি থাক, কিন্তু আজকে আমরা কয়েকটি জিনিস দেখলাম, সেটা হলো হিন্দিতে কর্তা অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হয়,
1: রূপ পরিবর্তন হচ্ছে।
0: রূপ পরিবর্তন হয়।
1: হ্যাঁ,
0: কর্তা যদি এক বচন হয় তাহলে ক্রিয়া আকারান্ত হয়।
1: হ্যাঁ,
0: আমরা কিন্তু ক্রিয়ার রূপ পরিবর্তন হয় বললাম, বুঝতে
1: হুম
0: পারছো?
1: হুম
0: কর্তার অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। যেমন লড়কা যাতা হ্যায়, লড়কে যাতে হ্যায়, লড়কি যাতি হ্যায়, এখানে স্ত্রীলিঙ্গ, যাতি হ্যায়, লড়কিয়া যাতি হ্যায়। ইস তরে তুম ইন বাতোঁ কো ইয়াদ রাখনা, অর ইসকা জো দুসরা ভাগ হ্যায় হম কল পড়েঙ্গে,
1: আগলে দিন পড়ে।
0: আমরা এই অংশটা, দ্বিতীয় অংশটা কালকে পড়বো।
3: হিন্দি ভাষা শিক্ষার আসর শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

রজনীকান্তের গান শুনলেন জয়া চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে সরাসরি ফোন করতে দর্শক বন্ধুর শ্রোতা বন্ধুরা মাফ করবেন শ্রোতা বন্ধুরা আমাদের সাথে জুড়ে যেতে অবশ্যই ফোন করুন 9434076705 এই নাম্বারে। নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 9434076705 এই নাম্বারে ফোন করুন এবং জুড়ে যান আমাদের সাথে। আমাদের এই যে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান, তাতে আমরা নিয়ে আসি কিছু কথা, সমসাময়িক কিছু কথা, বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা কিংবা আজকের দিনটি নিয়ে গুরুত্ব। তেমনি আজকের একটি বিশেষ দিন হচ্ছে ওয়ার্ল্ড রেইনফরেস্ট ডে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ এই যে বন্যপ্রাণ, বন, এই সকল কিছু কিন্তু আমাদের জীবনে ভীষণ রকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের প্রাণ এবং আমাদের অস্তিত্বের সাথে। শ্রোতা বন্ধুরা, আবারও আমি বলে দিচ্ছি ফোন নাম্বার, যেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে জুড়ে যেতে পারেন। ফোন নাম্বার বলার আগেই আমাদের সাথে জুড়ে গিয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু, আমরা তার সাথে কথা বলে নেব। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বলছিলাম।
0: আরেকবার বলবেন। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি আজকের এই যে মানে যেরকম আজকে বিষয়টা রেখেছি হচ্ছে বিশ্ব মানে বন দিবস বলা যেতে পারে, রেইন ফরেস্ট ডে, সেটা সম্পর্কে কি বলবেন? আমাদের জীবনে এই যে বন্য বন, গাছপালা, এই সকল কিছুর প্রয়োজনীয়তা, তার সাথে মিশে যায় অবশ্যই প্রাকৃতিক কিছু ভারসাম্য রক্ষা করার ব্যাপার, সে সম্পর্কে একটু বলুন।
1: দেখুন, আজকে আমরা বিশ্ব বন দিবস উপলক্ষে প্রথমে বলবো গাছ লাগাবার মানে কথা। গাছ যদি আমরা রীতিমতো লাগাই এবং গাছের যদি যত্ন করি, বাচ্চাকে যেমন যেমন ধীরে শীর্ণ হয়, সেরকম গাছের জীবনটাও তাই। গাছের তো প্রাণ আছে, এটা তো আমরা আজকে যখন আমরা অনলাইনে গাছের তখন কিন্তু মতোই গাছ তারপরে এবং গাছের যে পরিষেবাটা দেওয়ার, আমাদের শান্তিনিকেতনে দেখেছি যে ফুলের গাছগুলো আছে, প্রত্যেকটাই একটা এই গাছগুলোকে যে একদম আমরা যেমন মাটি দেখে আসি সেভ করে দেয়, ঠিক সেইভাবে করে। এই সমস্ত জিনিসগুলো দেখে যে সত্যি এইভাবে যত্ন নিই, আজ থেকে যে সমস্ত চারিদিকে আলোচিত হয়েছে এবং বিদেশের লোক যখন এটি চোখে দেখে যে
0: বা, খুব সুন্দর করে আপনি বললেন বিষয়টা। আসলে আমার মনে হচ্ছে আজকে একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, তার জন্য বেশ অনেক জায়গায় আপনার কথা ভেঙে গেল বা এমনভাবে কিছু জায়গা শুনতে পেলাম না। কিন্তু আমি যেটুকু বুঝতে পারলাম যে আপনি অবশ্যই একজন সচেতন মানুষ যিনি এই ধরিত্রী মায়ের সন্তান। খুব সুন্দরভাবে এই প্রকৃতিকে বাঁচাবার দায়িত্ব আমাদের সকলের। এই ছোট ছোট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার সম্পর্কে যদি বোধ থাকে বিশ্বজিৎ বাবু, তাহলে আমার মনে হয় পৃথিবীকে আমরা আবারও একটু চেষ্টা করতে পারি সুন্দর করে তোলার। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে অবশ্যই আপনাকে বিশ্বজিৎবাবু অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আজকে একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে মনে হলো, তার জন্য সেটা না হয় ঠিক আছে, আমরা আবারও পরে সুন্দর করে কথা বলবো। আপনি সঙ্গে থাকুন, জুড়ে থাকুন এবং অবশ্যই গানে গানে থাকুন। ধন্যবাদ, একদম আপনিও আমার ভালোবাসা এবং নমস্কার নেবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, দেখলেন তো এই যে আমাদের ছোট ছোট কিছু সচেতনতা, ছোট ছোট কিছু সচেতনতা থাকলে আমরা কিন্তু প্রকৃতিকে আবারও সুন্দর করতে পারি। যেখানে কংক্রিটের জঙ্গল ঘিরে গিয়েছে, ভরে গিয়েছে, সেখানে আমাদের যে মানুষের নিজের যে বেঁচে থাকার রসদ যা আমরা প্রকৃতি থেকে পাই, তা কিন্তু সত্যি প্রকৃতির ক্ষেত্রে, প্রকৃতি আমাদেরকে অনেক দিয়েছেন, অনেক দিয়েছে ধরিত্রী মা আমাদেরকে, কিন্তু আমরা তাকে যে কতটা কি দিতে পারছি সেটা নিঃসন্দেহে একটা প্রশ্নচিহ্ন। আমরা কংক্রিটের জঙ্গল বানিয়েছি, জঙ্গল কেটে কেটে আমরা নিজেদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা করেছি, এমনকি সেই হিসেবে বন কমতে কমতে কমতে কমতে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি যদি ভৌগোলিক সীমা হিসেবে বলি তাহলে বলবো নিঃসন্দেহে প্রকৃতির অনেক ক্ষতি হয়েছে। তাই জন্য যদি আবারও এই বন্য প্রাণকে রক্ষা করতে হয়, বনের গাছপালাকে রক্ষা করতে হয়, সুন্দরী প্রকৃতিকে আরও সুন্দরভাবে সুস্থভাবে নিজের কাজ করতে দিতে হয়, যাতে আমরা বেঁচে থাকি, আমাদের আগামী প্রজন্মও বেঁচে থাকে, তার চেষ্টা কিন্তু করেই যেতে হবে। তাহলে আজকের যে গান, কথায় এবং কিছু কথা কিছু গান, কিছু কথা হয়ে গেল, এরপর আমরা চলে যাচ্ছি গানে। আজকের অনুষ্ঠানে যে প্রথম গানটি শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য রেখেছি সেটি হলো শ্রেয়া ঘোষালের কণ্ঠে, আর ছবির নাম মুখর পরাগ।

ফিরে এলাম একটি গানের পর, আবারও ফিরছি কথায়। যখন আমরা কথা বলি এই বন্যপ্রাণ নিয়ে, বন নিয়ে, গাছপালা নিয়ে, সব কিছু নিয়েই, তখন সত্যি আমাদের মন সবুজ সতেজ হয়ে যায়, আমরা ভীষণ উৎসাহী হয়ে যাই। কিন্তু ঠিক যেই মুহূর্তে আমাদের মনে পড়ে যে বর্তমান পরিস্থিতিতে এই যে গাছের সমস্যা বা বন্যপ্রাণ, বন, গাছপালা সকল কিছু নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সকল কিছু কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে। আমার মনে পড়ে যেই সব জায়গাগুলো ছোটবেলায় সেই হেঁটে যেতাম, যেখানে অনেক গাছের মেলা থাকতো, সারি সারি গাছ দাঁড়িয়ে থাকতো, এই যে এই সময়ে ঠিক আষাঢ় মাসের সময়টিতেই যখন মনে পড়ে যায় যে আম, জাম, কাঁঠাল, এই সকল কিছুই, লিচু, কত কত না বাড়িতে সে সময় দেখা যেত। আজ থেকে বেশ আরও কিছু আগের কথা বলছি, কিন্তু এখন সেগুলো বড্ড বিরল হয়ে গেছে। হ্যাঁ, আমরা আধুনিকতায় এগিয়ে গিয়েছি, আমরা অনেক রকমভাবে আধুনিক হয়েছি, যে আমাদের বড় বড় সোসাইটি, মল কালচার, এই সকল কিছু কিন্তু আমাদের মধ্যে এসেছে, আমরা দেখেছি। কিন্তু আমরা কিন্তু সেই যে পুরাতন এক সুন্দর রকমভাবে হেঁটে যাওয়া পথ, যেখানে সারি সারি গাছ রয়েছে, সুস্বাদু রসালো ফলের ভর সম্ভার রয়েছে, সেই সকল কিছু কিন্তু কোথাও আমাদের দৃষ্টি আজ আর খুঁজে পায় না। কিছু কিছু জায়গা নিশ্চয়ই রয়েছে যেরকম আছে, তবে আগে শহরের মধ্যেও হলেও যেরকম বাড়িঘর ছিল বা যেরকমভাবে জনসংখ্যা ছিল, সেই হিসেবে কিন্তু অনেক অনেক রকমভাবেই মানে আমরা পরিবর্তন চোখে পড়ে, সেই সতেজতা আমাদের আর চোখে পড়ে না। শ্রোতা বন্ধুরা, 9434076704 এই নম্বরে ফোন করুন, ফোন করে কথা বলে নিতে পারেন আমাদের সাথে, সরাসরি জুড়ে যেতে পারেন স্টুডিওতে আজকের এই বিশেষ দিনে। যদিও আজকের আবহাওয়া আমার এই শহরে বলছে যে খুব সুন্দর একটি বর্ষার আবহাওয়া দেখা যাচ্ছে, তবে আমি জানি না যে পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানেও কি একই পরিস্থিতি। যদি এই সকল কিছু নিয়ে কথা বলতে হয় তবে অবশ্যই এবং এমনিও আমাদের সাথে জুড়ে যান কথা বলতে এবং গান শুনে নিতে। আমরা রাখব আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু গান, 9434076705 এই নাম্বারে। আবারও ফিরছি গানে, এবারের গানটি আপনি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে, আর সুর দিয়েছেন দুর্গা সেন।

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের পর। আর আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে, সেই বিষয় নিয়ে কথা বলতে আপনারা ফোন করুন 9434076704 এই নম্বরটিতে। তাছাড়া যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, আসলে এই যে রেইন ফরেস্ট, আজকে যে দিন সেটি নিয়ে আমি বলবো যে বর্ষা বন, মানে এমন এক ধরনের ঘন বন। আসলে অনেক জায়গায় দেখবেন যে কিছু গাছ একসাথে জুড়ে আছে বা বেশ আছে, কিন্তু সেটা অনেকটা দূরত্বে রয়েছে, তার মধ্যে সেই ঘনত্বের ব্যাপারটা নেই। কিন্তু যখন ঘনত্ব এসে যায় এবং তার ফলে যেখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া যদিও উষ্ণ এবং আর্দ্র থাকে, সেই জায়গাটি হলো রেইন ফরেস্ট। এর কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন 2000 মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে সাধারণত বছরে এরকম জায়গায়। এছাড়া গাছপালা অত্যন্ত ঘন এবং সবুজ থাকে, বনের বিভিন্ন স্তর থাকে, তার মধ্যে উদীয়মান স্তর, নিম্ন স্তর, বনভূমি, এই সকল কিছুই রয়েছে। এই রকম রেইন ফরেস্ট আমাদের পুরো বিশ্বে যদি বলতে পারি, তবে এই এগুলো মোটামুটি তিনটে রয়েছে বিখ্যাত। সেগুলো একটি হচ্ছে বিশ্বের বৃহত্তম বর্ষাবন হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের জঙ্গলে আমরা জানি, অ্যামাজনের জঙ্গলে এক ভীষণ ঘনত্ব সম্পন্ন মানে বন। এছাড়া রয়েছে কঙ্গো রেইন ফরেস্ট, যেটা আফ্রিকার বৃহত্তম বর্ষাবন। আর ডেইনট্রি রেইন ফরেস্ট হচ্ছে বিশ্বের প্রাচীনতম বর্ষাবন। এই যে এর গুরুত্ব, আজকে যে দিনটি নিয়ে আলোচনা করছি তার যে গুরুত্ব, তা কিন্তু অপরিসীম। পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে, আবার প্রচুর পরিমাণে, মানে একটা হয় যে অল্প অল্প অক্সিজেন বা কিছু না, এই এত ঘনত্বযুক্ত গাছের ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন হয় এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ হয়। তার ফলে আমাদের সমগ্র যে বিশ্ব রয়েছে বা পরিবেশ রয়েছে সেটা কিন্তু ভীষণ রকমভাবে শুদ্ধ হতে চেষ্টা করে এবং গাছ কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে আমাদেরকে অক্সিজেন দান করে। তাছাড়া অসংখ্য প্রাণী, যেমন কথা হচ্ছিল বন্য প্রাণ নিয়ে, সেই সকল অদ্ভুত ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রকম বন্য প্রাণের বসবাস সেখানে। আর ঔষধি গাছপালা কিন্তু সেরকম জায়গাতেই প্রচুর রকমভাবে পাওয়া যায়, যা কিনা আমাদের জীবনের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শারীরিক অবস্থার জন্য এমন অনেক কিছু রহস্যময় গাছপালা রয়েছে, যা কিন্তু আমাদের প্রকৃতিই আমাদেরকে দেয় এবং তা আমাদের জীবনদায়ী ওষুধ হিসেবে কাজ করতে পারে। ফিরছি আবারও গানে। এবারের গানটি গিয়েছেন লোপামুদ্রা মিত্র। শুনে নেই তার গানটি।

কিছু কথার পর যেমন কিছু গান আসে, সেরকমই কিছু গানের পরে আবারও কথা ফিরে আসে। আসলে এই যে আমাদের যে বৃত্ত, সেটি কিন্তু আমাদের সমগ্র জীবনের সাথে জড়িত, একটি ছন্দের সাথে জড়িত, একটির পর একটি আশা একেবারেই নিশ্চিত। ঠিক যেমন এই যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড, পৃথিবী হোক বা প্রতিটি গ্রহ হোক, যাদেরকে যারা সূর্যকে সারাক্ষণ নিরীক্ষণ করে ঘুরে চলেছে, তাকে আবর্তিত করে চলেছে, ঠিক সেরকমই। তাহলে জীবনে ছন্দপতন ঘটলে কিন্তু হঠাৎ করে ঘটে যেতে পারে অনেক রকম সমস্যা। ঠিক তেমনি এই যে প্রকৃতি আমাদেরকে বৃষ্টিরূপী জল দিচ্ছেন, আমাদের জীবনকে এক অদ্ভুতভাবে সতেজতায় ভরিয়ে দিচ্ছেন, এবং যা যা কিছু প্রয়োজন, খাদ্য সামগ্রী সব কিছুই কিন্তু আমরা কোথাও প্রকৃতির থেকেই পেয়েছি, যুগ যুগ ধরে পেয়ে আসছি। কিন্তু যখনই এর ছন্দপতন হয়, যখন বন কেটে ফেলা হয় কিংবা কোনোরকমভাবে কোনো সমস্যা তৈরি করা হয়, তাহলে সেই সময় কিন্তু একটা ছন্দপতন ঘটে, যার ফলে আজকে আমরা 2026 সালে দাঁড়িয়ে দেখতে পারি যে কত রকমভাবে কত

কিছুই না, আমরা এই মানুষেরা আমাদের হাতে ধ্বংস করেছি। তো এই যে আমাদের নিজেদের করা এই কৃতকর্ম, তার কোথাও সমাধান দরকার। তার জন্য অবশ্যই দরকার আমাদের আশপাশে, হ্যাঁ হয়তো জায়গা নেই, আজকের এই যুগে আমি বলবো সত্যি একটি সামান্য কথা যে আমাদের জায়গা নেই। একটি বড় বৃক্ষকে রোপণ করতে গেলে, তাকে চারা গাছ থেকে বড় হতে দিতে গেলে, তার জন্য কিছু সময় এবং অনেকটাই স্থান দরকার। তবুও চেষ্টা করুন না আপনারা, আমরা মিলে, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তবে নিঃসন্দেহেই কোথাও না কোথাও আমরা ধীরে ধীরে একটু একটু হলেও এই যে সমস্যা তৈরি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, বরফ গলে যাচ্ছে, এই যে সকল কিছু পৃথিবীতে এক অদ্ভুত রকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, হয়তো ভবিষ্যতে গিয়ে যদি এর সমাধান না করতে পারি, তাহলে কিন্তু আরও বিপদ আমাদের সামনে ঘনীভূত হয়ে আসছে। এখানেই এই কথা থাক, আমরা এবার চলে যাই এবারের পরের গানটিতে। পরের গানটি গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়।

0: কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আবারও আমরা পরে ফিরে আসব এই অনুষ্ঠান নিয়ে, আপনাদের সাথে জুড়ে যাব। শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় অষ্টম শ্রেণীর বাংলা। পাঠদান করবেন শিক্ষিকা মীনাক্ষী মজুমদার এবং সঙ্গে রয়েছে ছাত্রীরা, তাদের নাম হল লাবণী এবং রোশনী। স্কুল শিলিগুড়ি মার্গারেট উচ্চ বিদ্যালয়।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে তোমাদেরই দুজন সহপাঠী, শিলিগুড়ির মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলের। ওরা একজন হচ্ছে লাবণী বাস্কে, আরেকজন রোশনী বেগম। ওরাও তোমাদের সঙ্গে সঙ্গে পড়বে, আমরা একসঙ্গে পড়াশুনো করব। তো আমাদের পাঠ্য, যেটা পাঠ্যগল্প অদ্ভুত আতিথেয়তা, আজ আমাদের আলোচ্য বিষয়। এটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে সেখানেও তোমাদের সিলেবাসে রয়েছে। গল্পটি অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষণীয়ও বটে। তো গল্পটি আলোচনার শুরুতে আমাদের এই গল্পের লেখক সম্বন্ধে একটু জানা প্রয়োজন। তো ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের অতি পরিচিত। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা লাবণী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু জানো?
2: হ্যাঁ জানি ম্যাম, তিনি খুব মেধাবী ছিলেন। তিনি ছোটদের জন্য অনেক বই লিখেছেন আর তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন।
1: বাহ, বেশ। তবে তোমাদের পাঠ্য বইতেও এনার সম্বন্ধে লেখা আছে, আমি একটু পড়ব।

0: তোমরা শোনো, দেখবে নয় পাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে লেখা আছে। তার জন্ম মেদিনীপুরের বিশসিংহ গ্রামে। বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষও হন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ ইত্যাদি বহুবিধ সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত মৌলিক ও অনুদিত বহু গ্রন্থের মধ্যে আখ্যান মঞ্জুরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব, প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য। আমাদের যে পাঠ্য গল্পটি সেটি কিন্তু তার আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এখানেও সেটি লেখা রয়েছে। তো গল্পটির নাম হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। অদ্ভুত মানে এমনিতে আমরা জানি যে যা স্বাভাবিক, মানে স্বাভাবিকের থেকে বাইরে আর কি, স্বাভাবিক ঠিক নয়। আতিথেয়তা মানে তো সকলেই জানি নিশ্চয়ই। আচ্ছা রশ্মি, আতিথেয়তা মানে বলতে পারবে?
1: না।
0: আচ্ছা, আতিথেয়তা মানে অতিথির সেবা যত্ন করা। এবার আমরা গল্পটি পড়ব এবং জানব যে কে কাকে আতিথেয়তা করেছে এবং কেমন করে, সেটা অদ্ভুতই বা কেন, কেনই বা অদ্ভুত বলা হয়েছে। তো গল্পটি আমরা এবার পড়া শুরু করছি, তোমরাও একটু বই খোলো এবং গল্পটি আমাদের সঙ্গে সঙ্গে পড়ো। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। আচ্ছা আগেই বলি যে গল্পটি কিন্তু সাধু ভাষায় লেখা রয়েছে। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর সেনাপতির অনুসরণ করে। তিনি অশ্বারোহণে ছিলেন, প্রাণভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল, এই জন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। তো অশ্বপৃষ্ঠে মানে বলতে পারবে লাবণী?
1: ঘোড়ার পিঠে।
0: বাহ, এই যে অশ্বপৃষ্ঠে গমন করতে পারছেন না কেন, কারণ যুদ্ধ করে তিনি ক্লান্ত, এতটাই ঘুরেছেন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে, তার নিজের শিবির খুঁজে না পেয়ে তিনি কিন্তু এসে ওই শত্রুপক্ষের শিবিরেই উপস্থিত হয়েছেন। আসলে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে আরব সেনাপতি এবং মুর সেনাপতি দুজনের উল্লেখ আমরা এই গল্পে প্রথমেই পেয়ে যাচ্ছি। তো এই মুর সেনাপতি, আরব সেনাপতি দুজনেই যোদ্ধা, কিন্তু মুর সেনাপতি অতিশয় ক্লান্ত এবং তিনি তার নিজের শিবির ছেড়ে তিনি অন্য শিবির, মানে শত্রুপক্ষের শিবিরের দিকে তিনি কিন্তু চলে এসেছেন। এবার একটু আমি পড়তে দেব, এই দ্বিতীয় যেটা আমাদের স্তবক আছে সেটা আমি একটু রশ্মিকে পড়তে বলবো। রশ্মি, তুমি একটু দ্বিতীয় প্যারাগ্রাফটা একটু পড়ো তো, স্তবকটা।
2: কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। কেহ অতিথিভাবে আরবদিগের আলোয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদার, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ করেন না।
0: ঠিক আছে, খুব ভালো। বিদ্বেষ শব্দের অর্থ তোমরা দুজনের মধ্যে কেউ বলতে পারবে?
1: হ্যাঁ ম্যাম, জানি।
0: লাবণী বলো তো।
1: ঘৃণা বা হিংসা করা।
0: বাহ, এই তো, বেশ। আচ্ছা, আমরা যখন এই প্রথম স্তবকটা পড়লাম সেখানে আমরা যে মুর সেনাপতি বা আরব সেনাপতি দুজনকেই যে পেয়েছি, একটুখানি আমরা বিশ্লেষণ করতে পারি যে আসলে মুররা কারা বা এই আরব সেনাপতিও কারা, এরা আরব সেনাপতি বা মুর সেনাপতি যে বলা হচ্ছে, মুর কারা, আরব কারা। আসলে মুররা হলো এক যাযাবর উপজাতি। এরা দুর্ধর্ষ যোদ্ধা ছিল। মিশর থেকে আফ্রিকার মরক্কো পর্যন্ত এই বিস্তৃত অঞ্চল জুড়ে এদের বিচরণ ছিল। আর পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও আরব দেশের অন্যান্য অঞ্চলে এই আরব জাতির আবাসস্থল। এদের মধ্যে নানা জাতির মিশ্রণও ছিল। এইবার এইখানে যে আতিথেয়তা বিষয়ে যা বলা রয়েছে, যে আশ্রয় প্রার্থনা করিলেন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে, এই যে কথাটা বলা হয়েছে, এখানেই রয়েছে গল্পের আসল উদ্দেশ্যটা। আরব জাতি যারা, তারা কিন্তু অতিথি সেবায় তারা সিদ্ধহস্ত, এবং তারা অতিথিকে, আমরা যেমন বলি যে বাড়িতে অতিথি এলে অতিথি নারায়ণ, তো আরব জাতিদের কাছেও কিন্তু তাই। আমাদের প্রথম যে স্তবকটা সেখানে পড়ে মনে হচ্ছিল একটু এই রে গেল রে, এবার তো আরব সেনাপতি কাছে মূর সেনাপতি এসে পৌঁছালো, তার প্রাণটা বুঝি গেল। কিন্তু না, তা নয়। আমরা যত এগোচ্ছি গল্পে তত দেখতে পাচ্ছি যে আরব জাতি বা আরব সেনাপতি, তিনি কিন্তু, যদিও তিনি তখন জানতেন না যে এই মূর সেনাপতি তার পিতার হত্যাকারী, শুধু শত্রু হিসেবেই তাকে জানতেন, তবুও তাকে কিন্তু তিনি কোনো বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ তিনি করেননি বা একটুও অনাদরও করেননি। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন, কারণ একজন আশ্রয় চেয়েছে, একজন তার কাছে সেবা চেয়েছে, সে অতিথি হিসাবে এসেছে, সুতরাং তাকে আশ্রয় প্রদান করাটাই প্রথম কাজ বলে তিনি মনে করলেন আরব সেনাপতি। এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন, খাবার দাবারের ব্যবস্থাও তিনি করলেন। মূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। মানে দুজনেই তখন কিন্তু সামনাসামনি বসেছে এবং এখানে কিন্তু তারা বন্ধুর মতোই কথাবার্তা বলতে শুরু করল। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। তারা কিন্তু এবার নিজেদের নিজেদের গল্প করছে এবং কতটা তারা যুদ্ধবাজ, তারা কী কী করেছে, তাদের গৌরবগাথা পূর্বপুরুষদের, যে তারা কতটা সাহসী পরাক্রমী এসব ছিল, তো সেইগুলো ব্যাপারেই, তাদের সংগ্রাম কৌশল কেমন ছিল, যুদ্ধে কেমনভাবে তারা হার জিতে লড়াই করতো, কীভাবে করতো, সব কিছুই তারা আলোচনা করছিলেন। এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। কেন বিবর্ণ হয়ে গেল? মুখটা দেখে মনে হচ্ছে যেন যে কিছু তিনি হারিয়েছেন বা কিছু তার কাছে যেন একটা অবাক করার মতো কাণ্ড ঘটে গেছে। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন, মানে সঙ্গে সঙ্গে উঠে গেলেন সেখান থেকে, এবং কিঞ্চিত পরেই মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে। মূর সেনাপতিকে তিনি খবর পাঠিয়েছেন তার কোনো অনুচরের মাধ্যমে যে আমার খুবই অসুখ বোধ হইয়াছে, মানে আমি অসুস্থ বোধ করছি, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না। মানে আপনার পরিচর্যা আমারই করা উচিত ছিল, তবুও আমি যেহেতু অসুখ বোধ করছি সেজন্য আমি পারছি না। আহার সামগ্রী ও সজ্জা প্রস্তুত হইয়াছে, আপনার যা খাদ্যদ্রব্য যা কিছু দরকার সেগুলো, আপনার বিছানা সে সমস্ত সব কিছু তৈরি করা হয়েছে যে আপনি খেয়ে ঘুমাবেন বলে। এটাও বললেন যে আপনি আহার করিয়া শয়ন করুন, আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। এটাও তিনি লক্ষ্য করেছেন, আরব সেনাপতি শত্রুকে যখন সেখানে আশ্রয় দিয়েছেন, তিনি কিন্তু এটাও লক্ষ্য করেছেন যে তার অশ্ব বা ঘোড়াটি অতিশয় ক্লান্ত, এই যুদ্ধে বা সারাদিন যেভাবে ঘুরেছে ফিরেছে সে কারণে ঘোড়াটিও ক্লান্ত, তাহাতে আপনি কোনোক্রমেই নিরুদ্বেগে নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। এটাও তিনি লক্ষ্য করেছেন যে ওই ঘোড়া নিয়ে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি তার নিজস্ব শিবিরে পৌঁছাতে পারবেন না। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারদেশে দণ্ডায়মান থাকিবেক, আমিও সেই সময়ে আপনকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। মানে কি যে সেই সময়ে সকালবেলাতে, বা সকালও নয়, তখন হচ্ছে প্রত্যুষ ভোরবেলা সূর্য ওঠার আগে তাকে তিনি রওনা করে দেবেন এবং অতি শক্তিশালী একটি ঘোড়া দিয়ে রওনা করবেন, তেজস্বী অশ্ব বলা হয়েছে। তো কারণ কি যে একটা কারণ এর পেছনে ছিল, তার উদ্দেশ্য ছিল একটা যে সূর্যোদয়ের আগেই যেন তিনি এই মূর সেনাপতি তার শিবিরে পৌঁছে যেতে পারেন। সেটা কেন, সেটা আমরা ধীরে ধীরে আসছি। এবার তো বলছেন যে আমিও সেই সময় আপনার সঙ্গে সাক্ষাৎ দেখা করব এবং আপনি যাতে তাড়াতাড়ি পৌঁছান সে বিষয়েও আমি

0: চেষ্টা করব। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মূল সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। মনে মনে একটু তো সন্দেহ হচ্ছেই যে কেন বা আরব সেনাপতি এমন বললেন, তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না, তবুও তিনি তো শুয়ে পড়লেন। রজনী শেষে আরব সেনাপতির লোক, মানে রাত্রি শেষ হলো যখন, তখন রাত্রি শেষ হলো কিন্তু সকাল হয়নি তখনও, আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল। প্রথমে ঘুম থেকে ডেকে তোলা হলো তাকে, ঘুম থেকে অতিথিকে ডেকে তোলা, তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া, মনে মনে সন্দেহ তো হবেই। তো নিদ্রাভঙ্গ করাইল এবং কহিল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষলানাদি করুন, আহার প্রস্তুত। বলছে মুখ টুক ধুয়ে নিন, আগে উঠুন, মুখ ধুয়ে তারপরে খাবার গ্রহণ করুন, কারণ আহার প্রস্তুত। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষলানাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন। খাবার জায়গায় গেলেন খাবার জন্য, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। আরব সেনাপতি কিন্তু সেখানেও ছিলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন, তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। দুয়ারে যখন এলেন একেবারে বেরোবার জন্য, তখন দেখলেন যে অশ্বটি, তেজস্বী অশ্বটি সাজিয়ে গুছিয়ে তার জন্য তৈরি রাখা হয়েছিল, সেইখানে তার মুখে যে দড়ি লাগানো আছে সেটা ধরে আরব সেনাপতি সেখানে উপস্থিত রয়েছেন। এতটাই সম্মানের সঙ্গে, এতটাই আপ্যায়নের সঙ্গে অতিথিকে বরণ করা বা অতিথিকে রাখা বা অতিথিকে তার বিদায় দেওয়া বাসস্থানের উদ্দেশ্যে, সেটা আরব সেনাপতি কিন্তু করছেন শুরু থেকেই আমরা দেখছি। যদিও আবারও মনে করিয়ে দিই, মূর সেনাপতি কিন্তু তার শত্রু, এবং শুধু শত্রু নয়, আমরা জানতে পারবো যে তার পিতার হত্যাকারী। আরব সেনাপতির পিতাও ছিলেন একজন যোদ্ধা এবং তার পিতার হত্যাকারী এই মূর সেনাপতি, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবং যেটা সেটা আমরা আগের দিন যখন তারা রাত্রিবেলায় গল্প করছিলেন, তখনই কিন্তু আরব সেনাপতি বুঝে গিয়েছিলেন এবং তখনই তিনি সেখান থেকে ওই জন্য উঠে চলে গেছিলেন, যে কারণ শত্রুর সামনে তখন তিনি থাকলে শত্রুকে হত্যা করার ইচ্ছে তার মনের মধ্যে তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেটা তিনি টের পেয়েছিলেন। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। এতদূর বুঝতে পেরেছ তো রশ্মি লাবণী তোমরা?
1: হ্যাঁ ম্যাম।
0: বুঝতে পারছ তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, আরব সেনাপতি দর্শন মাত্র, মানে দেখা মাত্রই সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন, আপনি সত্তর প্রস্থান করুন। সত্তর মানে তাড়াতাড়ি, যে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। বলছি এই যে বিপক্ষ শিবিরে আপনি এসছেন, এখানে তো অনেকেই রয়েছে, কিন্তু আমি হচ্ছি সবচেয়ে আপনার ঘোরতর বিপক্ষ বা শত্রু। এর থেকে বেশি কেউ আর আপনার বিরোধী বা বিপক্ষ বা শত্রু যাই বলুন না কেন, কেউ আর নেই। গত রজনীতে এবার তিনি তার কারণটা ব্যাখ্যা করছেন, যে আগের দিন রাতে আসলে কি হয়েছিল। বলছেন, গত রজনীতে যৎকালে আমরা উভয়ে একাসনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন। আমার পিতার যে প্রাণহন্তা তার কথা আপনি বলেছেন, আমি শ্রবণ মাত্র বৈরসাধন বাসনার বশবর্তী হইয়া, বৈরসাধন বাসনা মানে হচ্ছে বৈর মানে শত্রু, তো এই শত্রুকে যে বধ করবেন আর কি, সেই রকম একটা মনে তার বাসনা তৈরি হয়েছিল। তাই বলছেন যে বৈরসাধন যে মাত্র শুনলেন, বৈরসাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি। মনে মনে বারবার শপথ করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে সূর্যোদয় হইলে প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। কখন, কোন সময়ের কথা বলা হলো বললো? কখন প্রাণহত্যা, তিনি তাকে পিতৃহত্যার প্রতিশোধ কখন নেবেন?
1: সূর্যোদয় হওয়ার আগে?
0: না, সূর্যোদয় হওয়ার আগে নয়, সূর্যোদয় হলে,
1: ও
0: তারপর, হ্যাঁ সূর্যোদয়ের আগে তো তাকে পাঠিয়েই দিচ্ছেন তিনি, তো সূর্যোদয় হলে তবে তিনি তাকে হত্যা করবেন বলে মনে মনে ঠিক করে নিলেন। যখনই এটা

0: মনে মনে ঠিক করেছেন যে সূর্যোদয় হলে তাকে হত্যা করবেন, তখন এটা মনে মনে এটাও ঠিক করেছেন যে তিনি তো হাজার হোক অতিথি, আরব জাতি তো অতিথির সেবায় সিদ্ধহস্ত, অতিথি বৎসল তারা, সুতরাং অতিথিকে তো বধ করা যায় না। তাই জেনে শুনে সময়কালটা নির্ধারণ করেছেন যে না, একে, এই শত্রুকে সূর্যোদয়ের আগেই পাঠিয়ে দিতে হবে, কারণ সূর্যোদয় হলে তো আমি আর নিজেকে তখন আর সংযমী রাখতে পারবো না, তখন তো আমাকে হত্যা করতেই হবে শত্রুকে, সেই জন্য সূর্যোদয়ের আগে তাকে পাঠানোর ব্যবস্থা তিনি করেছেন। তাই বলছেন যে এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়ের অধিক বিলম্ব নাই, এখনও সূর্য ওঠেনি কিন্তু উদয়ের দেরিও নেই, আপনি সত্বর প্রস্থান করুন, খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান। তো লাবণী, তুমি একটু পড়বে নাকি এরপর থেকে?
1: হ্যাঁ ম্যাম,
0: পড়ো দেখি।
1: আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলে আপনকার অতিথিভাব অপগত হইবে, এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আহরণ করিয়া বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব।
2: ম্যাম, জাতীয় ধর্ম মানে কি?
0: আসলে একটা জাতি তার নিজস্ব কিছু নিয়মে চলে, যেমন এখানে ধরো আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকেও সম্মানের সঙ্গে অতিথি সেবা করেছেন, এবং সে যাতে তার প্রাণ বাঁচিয়ে চলে যেতে পারে তাই শক্তিশালী অশ্ব দিয়ে সূর্যোদয়ের আগে তাকে রওনা করে দিয়েছেন। তো তিনি এখানে মানব ধর্মকেই সর্বাগ্রে স্থান দিয়েছেন, এটাই তাদের জাতীয় ধর্ম, মানে ওই জাতি যে আরব জাতি তাদের জাতীয় ধর্ম এটা বলে আমরা ধরতে পারি যে তিনি তাকে যথেষ্ট সম্মানের সঙ্গেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্মানের সঙ্গে তাকে বিদায় তো দিয়েইছেন এবং মনুষ্য ধর্মকেই আগে স্থান দিয়েছেন। যদিও তিনি রাজা, যদিও সামনে শত্রু, তবুও তার জাতীয় ধর্ম এই যে মানুষকে আগে অগ্রাধিকার দেওয়া। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, এরপর আমরা বাকিটা পড়ি তাহলে। রাবণী তো খানিকটা পড়লো, তো রাবণী যেখানে পড়লো সেখানে তো জাতীয় ধর্মের কথাটা আমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। লাবণী, তোমার কাছেও পরিষ্কার হয়ে গেছে? তো এখানে বলছেন যে অতিথির অনিষ্ট চিন্তা আমরা করি না, কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথি ভাব অপগত হইবেক, মানে আপনি যখনই এখান থেকে চলে যাবেন তখন তো তিনি আপনি আমার অতিথি নন, তখন তো আমি আপনাকে হত্যা করতেই পারি। তো সেই কারণে আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব, মানে আমি কিন্তু আপনার প্রাণ সংহার করার জন্য যথেষ্ট চেষ্টা করব। এবার আপনি আপনার প্রাণ বাঁচাবেন কীভাবে সেটা কিন্তু আপনার দায়িত্ব। আমি যতক্ষণ আপনি আমার শিবিরে ছিলেন আমি কিন্তু কোনো রকমের অতিথি বৎসরতা ছাড়া তো কোনো শত্রুতা প্রদর্শন করিনি, এবার আপনি যখন এখান থেকে বেরিয়ে গেলেন তখন আপনি আমার কোনো অতিথি নন, আপনি আমার শত্রু, আমি আপনাকে হত্যা করার চেষ্টা করব, সব রকমের চেষ্টা করব। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, মানে এই যে আরেকটি অশ্বকে সাজিয়ে তিনি সঙ্গে রেখেছেন যেটাতে তিনি চাপবেন, এবার তোর চেপে তিনি এবার রওনা দেবেন, সেটিও শক্তিশালী অশ্ব। তো বলছেন যে এই যে দেখিতেছেন সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া, বলেছেন আগেই যে সূর্যোদয় হলে তবেই কিন্তু এখান থেকে আমি রওনা দেব এবং আপনাকে হত্যা করব, সূর্যোদয়ের পরে কিন্তু আপনার প্রাণ বাঁচানোর আর কোনো রকম পরিকল্পনা বা সংকল্প বা কোনো ইচ্ছা আমার থাকবে না, তখন কিন্তু একটা সময় তৈরি করে দেওয়া হয়েছে যে সূর্যোদয় হলে আমি আর কিছু করতে পারবো না। তো বলছে যে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব, যেইমাত্র সূর্যোদয় হবে এই অশ্বের পিঠে চেপে আমি কিন্তু রওনা দেব। তো সেক্ষেত্রে আমি আপনাকে যে অশ্ব দিয়েছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীনও নহে, যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। বলেই দিলেন যে যত তাড়াতাড়ি যাবে ততই প্রাণ বাঁচবে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাহাকে বিদায় দিলেন, তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন, যেমাত্র সূর্যোদয় হল তিনি পেছন নিলেন এবং জোরে অশ্ব চালিয়ে তিনি চললেন। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন, মানে কিছু সময় আগেই তো তিনি বেরিয়েছেন, এবং তদীয় অশ্বও বিলক্ষণ সবল ও দ্রুতগামী, প্রচণ্ড শক্তিশালী এবং দ্রুতগামী, খুব জোরে ছোটে এমনই অশ্ব দিয়েছেন, এই জন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন, মানে খুব যত্ন সহ, মানে খুবই একটু ধীরেই যাচ্ছে।

0: ছিলেন যাতে তাকে ধরতে না হয় আর কি। কিন্তু তাহাকে সপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া যেইমাত্র নিজের শিবিরে মূল সেনাপতি পৌঁছে গেলেন, আরও সেনাপতি জানতেন যে পৌঁছে যাবেনই তিনি, যেইমাত্র পৌঁছে গেলেন এবং অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন।
1: ম্যাম, বৈর সাধন সংকল্প মানে কি?
0: আচ্ছা, বৈর সাধন সংকল্প হচ্ছে মানে তিনি যে ওই যে প্রথমে তিনি ভেবেছিলেন না যে শত্রুকে হত্যা করবেন, বৈর মানে শত্রু, আগেই বলে দিয়েছি যে শত্রুতা তার সাথে যে রয়েছে সেই শত্রুকে হত্যা করার যে সংকল্প, যে মনের মধ্যে তিনি বাসনা প্রকাশ করেছিলেন, বাসনা পোষণ করছিলেন, সেটাই হচ্ছে বৈর সাধন সংকল্প। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, এই নিজের শিবিরে তো তিনি পৌঁছে গেলেন, তো তাহলে দেখলে কেমন অদ্ভুত আতিথেয়তা, অতিথি সেবা তো তিনি করলেনই, তো অদ্ভুত আতিথেয়তা কেন? সাধারণত আমাদের যদি কোনো শত্রু আমাদের বাড়িতে আশ্রয় চায়, আমরা কি তাকে আদর আপ্যায়ন করতে পারবো এইভাবে?
1: না,
0: আমরা পারবো না। আমরা সাধারণভাবে যা ভাবনা চিন্তা করি তাতে আমরা পারবো না, আমাদের মনে তার প্রতি ঘৃণা বিরূপতা এগুলো তো কাজ করবেই, তাই কি না?
1: হ্যাঁ ম্যাম।
0: কিন্তু দেখো, এখানে আরব সেনাপতির মধ্যে এসবের লেশমাত্র ছিল না, এটাই আরব জাতির বৈশিষ্ট্য। তিনি চাইলেই কিন্তু মূর সেনাপতিকে একটা দুর্বল ঘোড়া দিতে পারতেন, যাতে ধীর গতিতে চললে সূর্যোদয় হবে এবং তিনি মূর সেনাপতিকে হত্যা করতে পারবেন, কিন্তু তিনি তা করেননি, বরং একটা শক্তিশালী ঘোড়া দিয়েছেন যাতে সূর্যোদয়ের আগে তিনি নিজে শিবিরে পৌঁছে যেতে পারেন। কতটা বড় মনের মানুষ হলে এটা করা যায় ভাবো। তাহলে আমরা এই আতিথেয়তাকে অদ্ভুত বলতে পারি কি না?
1: হ্যাঁ বলতে পারি।
0: দুজনেই কি একমত?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, তাহলে তো আমরা তো অদ্ভুত আতিথেয়তার নামটাও দেখলাম যে সার্থক, তাই কি না? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পগুলিতে আসলে শিক্ষণীয় বিষয় কিছু থাকে, তো আমরা তো এখান থেকে এটাই শিখলাম যে অতিথির কিভাবে আপ্যায়ন করতে হয়, অতিথি বৎসলতা আমাদের কিভাবে আমাদের মধ্যে পোষণ করতে হয়, কিভাবে আমাদের ছোট থেকেই আমাদের এটা শেখা উচিত যে বাড়িতে কেউ এলে সে যেমনই হোক না কেন তাকে আমরা যতটা পারবো তার সেবা যত্ন যতটুকু পারবো করবো, কেননা কেউ তো আমার কাছে আশ্রয় চেয়েছে, আশ্রয় প্রার্থী, সুতরাং আমি তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না। তো এই হচ্ছে এই গল্পের নীতিকথাও বলতে পারো, বা শিক্ষণীয় যেটা বললাম আর কি সেটাও বলতে পারো। তো এই গল্পে আরেকটা দিক আছে, যেমন ধরো দুটো চরিত্রই তো রয়েছে, মূর সেনাপতি আরব সেনাপতি। মূর সেনাপতির সম্বন্ধে বিশেষ কিছু এখানে বলা নেই, কিন্তু আরব সেনাপতির সম্বন্ধেই সমস্ত গল্পটাতে বেশ তার মহিমা প্রকাশ করা হয়েছে। তো তিনি তো আমরা দেখছি যে প্রথমত একজন সুদক্ষ যোদ্ধা, বংশ পরম্পরাতেই সুদক্ষ যোদ্ধা, কেননা তার বাবার কথাও এখানে আলোচনা তিনি করেছেন। যখন মূর সেনাপতির সঙ্গে আলোচনা হচ্ছিল তখন তো তার পূর্বপুরুষের কথা, বাবা কাকা জ্যাঠা যাই হোক না কেন তাদের কথা হয়েছে, যে সকলেই কিন্তু তারা যোদ্ধা। আবার অতিথি বৎসল, সে তো আমরা প্রতি লাইনেই দেখলাম যে কতটা অতিথি বৎসল, মহানুভব, অতি সংযমী। কেন? কারণ সংযম ছিল বলেই তিনি যখন জানতে পারলেন যে তার পিতার হত্যাকারী এই সামনেই বসে আছে তিনি উঠে চলে গেলেন, কেননা যদি সংযম হারিয়ে ফেলেন তিনি সামনে, তাকে যদি বধ করে দেন সেই কারণে। আর উদার মানুষ ছিলেন, আর ছিলেন মানবিক, মনুষ্যত্ব পরিপূর্ণ, কেননা মানুষের প্রতি স্বাভাবিক যে তার দায়িত্ব কর্তব্য সেইগুলোর থেকে তিনি কিন্তু সরে আসেননি। আচ্ছা, রশ্মিকে একটা প্রশ্ন করি। হ্যাঁ
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, গল্পে কে কাকে অতিথি আপ্যায়ন করেছেন বলতো?
1: আরব সেনাপতি মূর সেনাপতিকে।
0: তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কারণ আমি কিন্তু বলেছি, তুমি কি একটু কিছু বলতে পারবে এটার সম্বন্ধে?
1: হ্যাঁ ম্যাম। কারণ এটা সাধারণ আতিথেয়তার মতো নয়, এখানে শত্রুকে জেনে শুনেও তাকে অতিথি আপ্যায়ন করা হয়েছিল, এমনকি তাকে ঘোড়ায় চাপিয়ে তার শিবিরে পৌঁছে দেওয়ার জন্য সব সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছিল।
0: হ্যাঁ ঠিকই বলেছ, তো অদ্ভুতই তো বটে এটা, তাই না? আমরা তো এরকম ধরনের আতিথেয়তা কোথাও দেখিনি, তো এটা অদ্ভুত তো বটেই।
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা লাবণী, তুমি বলো আমাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, কে বলেছেন?
1: আরব সেনাপতি বলেছেন।
0: তোমার কি মনে হয় যে বক্তা কি সত্যি তাই করেছেন? তোমার কি মনে হয় তাই?
1: হ্যাঁ,
0: যে বললেন জাতীয় ধর্ম রক্ষা করেছেন।
1: হ্যাঁ সত্যি তাই করেছেন, কারণ কেউ অতিথিভাবে আরবদের আশ্রয় প্রার্থী হলে তারা সাধ্যমতো ওই ব্যক্তির সেবা করেন, ওই ব্যক্তি শত্রু হোক বা মিত্র। এই গল্পে আরব সেনাপতির পিতৃহত্যাকারী মূর সেনাপতি আহার বিশ্রামের ব্যবস্থা করেছেন এবং পলায়নের জন্য দ্রুতগামী অশ্বেরও ব্যবস্থা করেছেন।
0: হ্যাঁ তা ঠিকই বলেছ বা, যে তিনি কিন্তু এটা সত্যি তাই তো করেছেন, আমরা তো দেখতেই পেলাম যে জাতীয় ধর্ম রক্ষা করার জন্য যা যা করার তা তিনি সেটাই কিন্তু করেছেন, ঠিকই বলেছ। আচ্ছা রশ্মি, আমি তোমাকে আর একটা প্রশ্ন করি। হ্যাঁ দেখো তো তুমি বলতে পারো কি না, আরব জাতির এই আতিথেয়তা কি তোমার মনে কোনো দাগ কেটেছে?
1: হ্যাঁ ম্যাম, কারণ আরব সেনাপতি না জেনে তার পিতার হত্যাকারী শত্রু মুর সেনাপতিকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু তার আসল পরিচয় জানার পরেও শত্রুকে অসহায় অবস্থায় পেয়েও তিনি প্রতিশোধ না নিয়ে বরং অতিথির মর্যাদা দিয়েছিলেন।
0: বাহ, এই তো সুন্দর। আমাদের যেটা অনুশীলনী আছে না, সেখানে রয়েছে একটা প্রশ্ন যে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এখানে বলেছেন, বলতে পারবে?
1: দেখো, আরব সেনাপতি মোর সেনাপতিকে যে ঘোড়াটি দিয়েছিলেন সে ঘোড়ায় চড়ে মোর সেনাপতি যদি দ্রুত বেগে চলে যেতে পারেন তাহলে আরব সেনাপতি ও মোর সেনাপতি দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে।
0: আচ্ছা লাবণী, তুমি একটা অনুশীলনীর প্রশ্ন দেখো তো, যে এখানে কে কাকে অনুসরণ করেছিলেন, তুমি তো বলেছো।
2: হ্যাঁ ম্যাম।
0: কেন অনুসরণ করেছিলেন?
2: আসলে আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথিকে হত্যা করা তাদের ধর্মবিরুদ্ধ। তাই মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিলেন তখন শর্ত অনুযায়ী সূর্যোদয়ের পর তিনি শত্রুকে বধ করতে পারবেন বলে মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন।
0: বাহ, তাহলে আমরা দেখলাম যে তোমরা তো ভালোই বুঝতে পেরেছো আশা করি দুজনেই।
2: হ্যাঁ,
0: আর আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরাও সকলে আমাদের সঙ্গে ছিলে আমাদের এই ক্লাসে, আমরা যেটা আলোচনা করলাম তোমরাও আশা করি বুঝতে পেরেছো। ভালো করে এই গল্পটি বারবার পড়বে, যেহেতু সাধু ভাষায় লেখা আর শব্দগুলোও একটু কঠিন হয় সাধারণতভাবে, তো সেক্ষেত্রে গল্পটি বারবার পড়বে। এবং অনুশীলনীর কিছু প্রশ্ন তো আমরা আলোচনা করলাম, বাকিটা তোমরা নিশ্চয়ই আমাদের এই বিশ্লেষণের মধ্য থেকেই পেয়ে যাবে। ভালো থেকো, আবার কোনো সময় আবার আমরা আলোচনায় আসব, কেমন? ভালো থাকবে তোমরা।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: আচ্ছা চলো তাহলে আমাদের ক্লাস আমরা আজকে এখানেই শেষ করি।
3: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় ছিল বাংলা অষ্টম শ্রেণীর এবং পাঠদান করলেন শিক্ষিকা মীনাক্ষী মজুমদার এবং সঙ্গে ছিলেন ছাত্রী লাবণী এবং রশ্মি। শিলিগুড়ি মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ উচ্চ বিদ্যালয় থেকে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

শুরু হচ্ছে আজকের কথায় সুরে অনুষ্ঠান। কথায় সুরে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছু কিছু কথা হবে, তার সাথে থাকবে কিছু কিছু গান, আর তার সাথে মিশে যাবে আমাদের মন, প্রাণ এবং আত্মা। আসুন আজ আমরা কথা বলি, যেহেতু আজ ভীষণ স্বাভাবিক রকমভাবেই এসে যায় বর্ষার প্রসঙ্গ, এবং বর্ষা আসলেই তার সাথে এসে যায় প্রেম এবং বিরহের কথা। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব, বর্ষার প্রেম, বর্ষা বন্দনা এবং বর্ষার বিরহ। আসলে বলতেই হয় যে আধুনিকতার ছোঁয়া লাগলেও কিন্তু বর্ষার যে রূপ তা এখনও ঠিক তেমনই আছে। সেই কালো মেঘে ঢাকা থাকা, অঝোরধারায় বৃষ্টি, সেই সবই বর্ষার চিরন্তন বৈশিষ্ট্য একেবারেই। এই যে বর্ষা সম্পর্কে যখন আমরা এই একটা দুটো লাইন বলি, ঠিক তখন চোখ বন্ধ করলেও বা আমাদের সামনে ভেসে আসে বৃষ্টির সেই অকৃত্রিম রূপ। ধরুন আপনি দাঁড়িয়ে আছেন কোনো এক জানালার ধারে, আর বড় বড় গাছপালা, আকাশ মেঘ গর্জন করে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আহা, কি অদ্ভুত অনুভূতি বলুন তো সেই সময়টাতে, সেই মুহূর্তটাতে। এরকম কোনো মুহূর্ত আমাদের জীবনে এলে মনে হয় আমরা সেই মুহূর্তটাতে বাঁচি। আর এই যে তপ্ত গ্রীষ্মের প্রহর শেষে ধরণী যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন এক ফোঁটা বৃষ্টির জলও যেন কেন হাহাকার করে ওঠে, মাটি টেনে শুষে নেয় তাকে। প্রতিটি ধুলোকণা তখন এক পশলা বৃষ্টির নামে বাংলার বুকে। সেই জলরাশি বেয়ে নাকি আসে সোদা মাটির গন্ধ, যা আমরা প্রাণ ভরে আঘ্রাণ করি। ঋতুচক্রে এমন বাংলায় বর্ষাকাল চলেছে, এবং কি তারপরেও আষাঢ় শ্রাবণ দূরেই বর্ষাকাল। আর এই বর্ষাকালের প্রতীক্ষাতে আমরা যথেষ্টভাবেই চেয়ে থাকি। অনেক কালিমা, অনেক পুঞ্জীভূত ক্ষোভ সব যেন বৃষ্টির জলে ধুয়ে যায়। এ যেন এক রাজকীয় ব্যাপার, আষাঢ় পেরিয়ে শ্রাবণের অঝোর ধারায়।

ভেসে যাচ্ছে দেশ। আবার তপ্ত গ্রীষ্মের প্রহর শেষে ধরণী যখন উত্তপ্ত, তখন সেই এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার। বর্ষার নতুন জল পেয়ে বৃক্ষরাশি জেগে উঠেছে নতুন করে, যেন তারা এতদিন ধরে আকাশের কাছে প্রার্থনায় ছিল। কখন বৃষ্টি নেমে তাদের প্রাণ ফেরাবে তার অপেক্ষায়। নদ নদী পুকুর সব মাটিতে সব কিছুতে জল ভরে যায়। বসন্ত ও বর্ষার বাইরেও আমাদের যে আর কটি ঋতু আছে তার উপস্থিতি অনেকটা ম্রিয়মান। আমরা সেভাবে হয়তো তাকে ধরতে পারি, কিন্তু তাকে ভালোবাসতে এবং আত্মার সাথে মিশে যেতে কিন্তু আমরা পারি বসন্ত এবং বর্ষার সাথে নিঃসন্দেহে। যে বর্ষাকে ভালোবাসে না সে নিতান্তই নীরস হতে পারে, কারণ এত কবি সাহিত্যিক এত শিল্পী তাদের এত সৃষ্টিকর্ম সব কিছু রচনা করে গিয়েছেন এই বর্ষার উপরে। প্রচুর প্রচুর লেখা রয়েছে, কবিতা রয়েছে, কত কিছুর না সম্ভার রয়েছে। মহাকবি কালিদাসের রয়েছে মেঘদূতম, আর কি চাই। এই সকল কিছুর পরেও যদি কেউ এর রস নিতে না পারে তবে তাকে নীরসই বলতে হয়। বসন্ত ঋতুতে যে ঋতুরাজ বলা হয় বসন্তকে, তার সাথে কিন্তু বর্ষার ভালোবাসার সাথে তুলনা হয় না। কবিগুরু রবীন্দ্রনাথও বর্ষা নিয়ে কিন্তু সর্বত্রই কবিতা এবং গান লিখেছেন। তিনি সেই কি তার লাইনটি মনে পড়ে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ নাহি আর।

এই রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন দাদার কীর্তি ছায়াছবি থেকে, গিয়েছেন অনুন্ধতী হোম চৌধুরী। এবার আমরা ফিরছিলাম, মানে বর্ষার কথায় তো ছিলামই, ফিরছি আবারও বর্ষার কথাতেই। বর্ষার কথা বলতে গেলে এবং তার সাথে বিরহের কথা বলতে গেলে কিন্তু কথা শেষ হয় না। বর্ষার সময়ই রাধা এবং কৃষ্ণ, তাদেরকে নিয়ে যে পদ রচনা হয়েছে বৈষ্ণব পদাবলীর, যে এত বড় সম্ভার রয়েছে, তাতে কিন্তু বৈষ্ণব পদকর্তারা অদ্ভুতভাবেই লিখেছেন, বিভিন্ন রকম পদ রচনা করেছেন, এমন সব বৃষ্টিতে ভেজা রাধা এবং কৃষ্ণের বিভিন্ন রকম রাগ অনুরাগ অভিসার কিংবা কত রকমভাবে বিচ্ছেদ বিরহ, সকল কিছুই কিন্তু অদ্ভুতভাবে এই বর্ষার সাথে অনেক রকমভাবে জড়িত। আসলে ভালোবাসা বলতে গেলে এমন একটি জিনিস যা কিন্তু মানে এই যে বর্ষা প্রকৃতির সাথে থাকলে সেই অনুভূতিগুলোকে আমাদের আরও বাড়িয়ে তোলে। যখন আমরা একলাভাবে কোনো প্রকৃতির কোলে আশ্রয় নিতে যাই কিংবা প্রকৃতির এমন কিছু জায়গায় বা আকাশকেও দেখি যখন বৃষ্টি পড়ে, এই সকল পরিস্থিতিতে শুধু মনে হয় যেন এই যে আমাদের জীবন, তার থেকে যখন আমাদের প্রিয় বিয়োগ হয়ে যায় তখন তার কথায় আমরা বিহ্বল হয়ে উঠি, কোথাও আমাদের সমস্ত অস্তিত্ব তার স্মৃতিতেই ডুবে যায়। আবার কোথাও যখন আমাদের জীবনে প্রথম, সেই বলতে গেলেই বলে যে বাদল দিলের বাদল দিনের প্রথম কদম ফুল, এই বাদল দিনের প্রথম কদম ফুল কিন্তুই প্রেমিকার জন্য প্রেমিকের শ্রেষ্ঠ উপহার। আর তার সাথেই মনে পড়ে যায় যখন নতুন প্রেম হয় তখন যে সেই ঝিরিঝিরি বৃষ্টি, তাকে দেখে যে আমরা কত রকম কল্পলোকে ভেসে যাই, কত কল্প গল্প বাঁধি, তার কোনো ঠিকানা থাকে না। এভাবেই আমাদের জীবন চলে। আর তাছাড়াও এইভাবেই কত রকম কবিতায় আবারও বলেছেন রবীন্দ্রনাথ, যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খড়ধারা, খড় পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আহা, কি সুন্দরভাবেই রবি ঠাকুর এত সুন্দর এত সম্ভার রেখে গিয়েছেন বৃষ্টির, যে প্রত্যেক কথাতেই যেন আমাদের এত রকম কবিতা এবং অনুভূতি ব্যক্ত করার সম্ভার রয়েছে যে আমরা করে নিতে পারি। এভাবেই কথায় কথায় আমরা এগোবো, কিন্তু তার সাথে অবশ্যই থাকবে গান। গান না হলে, সুর না হলে তো আর কথায় সুরে অনুষ্ঠান হয় না। তাহলে অবশ্যই এবার আপনারা শুনে নিন শ্রোতা বন্ধুরা মান্নাদের কণ্ঠে গান। মান্নাদের কণ্ঠের এই গানটি ছায়াছবি, নাম বাবা তারকনাথ।

গম্বরে গম্বীর ডম্বর বাজে বাবম বাবম বম ধ্বনি মাঝে মাঝে গম্বরে গম্ভীর ডম্বর বাজে।

আমরা যে দেশে বা আমাদের যে এই যে জায়গা যেখানে আমরা রয়েছি, তার মধ্যে পাহাড় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এসে যায়। পাহাড় ঘেঁষে যে নদীর জন্ম হয়, বর্ষায় সে নদী পায় গতি, তারই স্রোতে মিশে যায় সেই প্রত্যেকটি অনুভূতি। বর্ষার যে অনন্ত ধারা বাংলার বুকে হাজার বছর ধরে চলছে, তার কিন্তু এক অদ্ভুত আবেগ রয়েছে। বর্ষা বা বৃষ্টির সম্পর্ক বহু বহু সাহিত্যে এবং লেখায় রয়েছে, এবং বিভিন্ন রকম যদি আমরা সিনেমা দৃশ্য বলি, সেখানেও কিন্তু বর্ষা, এই যে প্রকৃতির একটা অদ্ভুত রূপ, সেটা এমনভাবে ধরা দিয়েছে যা কিন্তু কখনোই কোনো রকমভাবেই তা মানে অস্বীকার করার সম্ভাবনা নেই। ঘোর বাদলের দিনে যখনই অজান্তে মন গেয়ে ওঠে, আজি ঝড়ঝড় মুখর বাদল দিনে, কিংবা পাগলা হাওয়ার বাদল দিনে, তখন কোনো সুদূরে মন হারিয়ে যায়, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না। আসলে এই দুটো গান কিংবা সেই ছোট্টবেলার যে আমাদের বুলিয়া ওড়ানো যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই সকল কিছু যেন আমাদের এক অদ্ভুত অনুভূতির সাথে যুক্ত, আমাদের ভালোবাসার সাথে যুক্ত, আমাদের বড় হয়ে ওঠার সাথে যুক্ত। এই যে বৃষ্টি প্রিয়, মানে বৃষ্টি, বাঙালিরা বৃষ্টিকে ভালোই বাসে, কারণ যতই হোক এই সময় সরস ফল মূল খাওয়া দাওয়া বিভিন্ন রকম কাজকর্ম নিয়ম কিছু নিষ্ঠা রয়েছে যেখানের সাথে বর্ষা অদ্ভুতভাবে জড়িয়ে আছে। বর্ষাকে অস্বীকার করা কখনোই সম্ভব নয়। আমাদের জীবনে তার যে অবদান, সে কিন্তু আমাদেরকে চঞ্চল সতেজ হয়ে থাকতে শেখায়। এই যে রুক্ষতা থাকে, গ্রীষ্মের দাবদাহ থাকে, পাতায় জমে থাকে ধুলো, এবং তার সাথে জমে থাকে কত রকম কীটপতঙ্গ, কিন্তু যখন অঝোরে সেই বর্ষা এসে জলে ঝরে পড়ে, তখন সুন্দরভাবে সব কিছু মুক্ত হয়ে যায়, সব পরিষ্কার স্বচ্ছ সুন্দর হয়ে যায়, গাছেরা আবার নতুন দিশা পায়, ধীরে ধীরে তাদের মধ্যে নবপল্লব বিকশিত হতে শুরু করে। আর যখন আরও একটি অদ্ভুত অভিজ্ঞতা মানে ভাগ করে নিচ্ছি, যে যখন টিনের চালে বৃষ্টি রিমঝিম নূপুর পড়ার মতো শব্দ পড়ে, আর সেই শব্দ আমাদের অন্তরে একেবারেই বহমান, যুগ যুগ ধরে বর্ষার বৃষ্টির বিলাসে গা ভাসিয়ে আমরা বরণ করেছি বর্ষাকে বারবার। এবারে যে গানটি শুনব, সেটি গিয়েছেন শিবাজি চট্টোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি ভালোবাসা ভালোবাসা।

গানের পর আবারও ফিরে এলাম কথায়। কথা হচ্ছিল বর্ষা নিয়ে এবং প্রকৃতি নিয়ে, বিরহ নিয়ে। বিরহে আমরা দেখেছি, বিরহের এক অদ্ভুত দৃষ্টি বা একটা মানে একটি বড় উদাহরণ আমাদের সামনে রয়েছে, যা হলো মেঘদূত। আমি সেটি নিয়েও কথা বলেছিলাম একবার, যে এত সুন্দর, এত অদ্ভুতভাবে বৃষ্টি, মেঘ এবং তার সাথে বিরহকে মিলিয়ে দিয়েছিলেন মহাকবি কালিদাস, মেঘকে জবদূত করে পাঠিয়েছিলেন। কি অদ্ভুত সব শব্দ এই যে, মানে আমি যখনই বৃষ্টি নিয়ে ভাবি বা বৃষ্টির এমন কিছু স্মৃতি আমার মনে পড়ে যায়, তার সাথে ঠিক আবার জুড়ে যায় কিন্তু কোথাও গিয়ে আমাদের গুরুদেব। গুরুদেবের প্রত্যেকটি কথার সাথে আমরা কেমন যেন আমাদের নিজেদের জীবন অত্যন্ত সুন্দরভাবে মিলিয়ে নিতে পারি। ওই যে কটি লাইন বললাম যে বাদল দিনের প্রথম কদম ফুল, ঠিক তেমনই ছোট ছোট কিছু এই পাগলা হওয়ার বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, এই যে এই জিনিসগুলো, এই লাইনগুলো, এই লাইনগুলো যখন আমাদের জীবনের মধ্যে মনে পড়ে যায়, বর্ষা দেখলে কিন্তু ঠিকই আমরা এই গানগুলো গুনগুন করেই ফেলি অজান্তে, কারণ সেভাবে আমাদের মধ্যে বর্ষার যে শিহরণ তা জেগে ওঠে। আবার আমার নিশীথ রাতের বাদল ধারা, আমি তখনও ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামলো, তাই এইরকমভাবে আমাদের জীবন

তো এই সমস্যাগুলো তো থাকবেই। যেমন আমরা অনেক ভালো ভালো কথা বললাম, আলোচনা করলাম বর্ষা নিয়ে, প্রত্যেকটি বিষয়ের কিছু না কিছু একটি খারাপ দিকও রয়েছে, সেটি নিয়েও আলোচনা করলাম। ফিরছি এবারও গানে। এবারের গান গেয়েছেন লতা মঙ্গেশকর, সুর দিয়েছেন বীরেশ্বর সরকার, ছবির নাম, ছায়াছবির নাম মাদার।

এখন জেনে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিশেষ ঘোষণায় জানা গিয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও। তাছাড়াও এখানে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং অন্যান্য জায়গাতেও, কোচবিহার, সব কিছুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। এবার যাচ্ছি আবারও গানে। এবারের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুর দিয়েছেন নীতা সুর, ছায়াছবির নাম গোলাপ বউ।

0: কথা এবং গান, গান এবং কথা, এভাবে এগিয়ে চলে আমাদের এই কথায় সুরে অনুষ্ঠান।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হয়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহি হোতা হয়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হয়। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। मेरा आप सबसे आग्रह है कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है, जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
0: বর্ষাতে বেদনা আছে, আছে বিরহ। নগর থেকে নিস্তরঙ্গ গ্রাম, সর্বব্যাপী তার প্রভাব। এবং ভরা নদীর প্লাবন ব্যাকুল করে সেই গ্রামের বধুর হিয়া। উকিল মুন্সির বয়ানে এসেছে সেই কলিজা কাটা বিচ্ছেদের বেদনা। আষাঢ় মাস্যা ভাসা পানিরে পুবালি বাতাসে। গ্রামে অবশ্য বৃষ্টি একটু অন্যরকম হয়। টিনের চালের ওই যে বললাম বৃষ্টির শব্দ, একরকম অন্য আবেশ নিয়ে।

0: আসে, নালা নর্দমা দিয়ে ছুটতে থাকে নতুন নতুন জল, যা কিনা ভেসে যায়, ভেসে বেড়ায়। তো সেইভাবেই এই যে তখন দেখা যায় পরিবেশ প্রকৃতি অনেক কিছুই বদলে গেছে। বর্ষার ইলিশ বাজারে নেই, আবার বর্ষার ইলিশ খিচুড়ি আর ঝাঁঝালো সর্ষের তেলে বেগুন ভাজার স্বাদ আমাদের রসনায় কিন্তু অমৃত সমান। এছাড়াও এই যে ইলিশের মরশুম আসলে কিন্তু ভাদ্র আসেনি, তবে বর্ষাতেও এর প্রচণ্ড রকমভাবে চাহিদা রয়েছে। এমন অবস্থায় বর্ষার এই যে বর্ষা, যে পথের মোড়ের যে দোকানগুলো রয়েছে সেখানে বর্ষাতেই নেমে আসে এক অদ্ভুত রকম আড্ডা, যা কিনা সুন্দরভাবে এক গল্প, এক বিভিন্ন রকম গল্পে মেতে ওঠেন লোকেরা। সেই এক কাপ মাটির ভাড়ে চা, তার সাথে বৃষ্টি কিংবা কফি, সব কিছু মিলিয়ে বৃষ্টির আবেশ কিন্তু অদ্ভুত রকম। কালো করে মেঘ ঘনিয়ে এলে কাজকর্ম ছেড়ে মুড়ির সাথে সবজি বড়া বেগুনি আবার গরম চায়ের কাপ, জানালার ধারে বসে যে খাওয়া কি আনন্দেরই, তা যারা না করেন তারা বুঝবেন না। কিন্তু আশা করি আপনারা সবাই শ্রোতা বন্ধুরা এইভাবে বর্ষা যাপন করে থাকেন। আঝর ধারার দিকে তাকিয়ে স্মৃতির ভেতর দিয়ে এক অন্য ভুবনে চলে যাওয়ার এক অলীক ভ্রমণ তাও হয়ে ওঠে। আবার বেদনা বিষণ্ণতার মধ্যে দিয়ে নিজেকে নিজের মতো করে খুঁজে পাওয়ার যে আকুলতা, বর্ষা ছাড়া কিন্তু আর কোনো ঋতুতেই তা সম্ভব হয় না। সেই জন্যই বলতে হয় যে তাহলে আকাশে জমে উঠেছে ধুমল মেঘ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে নামুক আষাঢ়ের অমীয় ধারা, ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে উঠুক আমাদের জীবন, আমাদের প্রকৃতি, আমাদের মন, আমাদের আত্মা, আমরা আবারও বাঁচতে শিখি নতুন করে। এবারের যে গানটি আমরা শুনব তা গেয়েছেন লতা মঙ্গেশকর এবং এসপি বালা সুব্রমণিয়াম, ছায়াছবির নাম রাম লক্ষ্মণ। মাফ করবেন, ছায়াছবির নাম হম আপকে হ্যায় কন।
1: Six, five, four, three, two, one, let's start the fun.

কথা হচ্ছিল বর্ষা নিয়ে। তবে এবার বলি, এই যে বর্ষা, তার সাথে কিন্তু অনেক রকম সমস্যা জড়িয়ে থাকে। এই যে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের কাজে বের হতে হয়, কর্মব্যস্ততায় বের হতে হয়, তখন কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি করে এই বর্ষায়। হ্যাঁ, ঘরে বসে থেকে কিংবা রচনা, সাহিত্য, কবিতা লেখার সময় নিশ্চয়ই বর্ষা আমাদেরকে ভীষণ রকমভাবে অনুপ্রেরণা দেয়। কিন্তু তবু কোথাও তো কিছু সমস্যা থেকে যায়। তাই যখন সেই কর্মব্যস্ত মানুষেরা কিংবা সেই যারা হচ্ছে একেবারেই সমাজের ব্রাত্য, সমাজে একেবারেই যারা কষ্ট ভোগ করছে, যাদের কোনো সেরকমভাবে অবস্থান বা মূল্য নেই, তেমন অনেক প্রাণী রয়েছে যারা পথে ঘাটে ঘুরে বেড়ায়, তাদের জন্য যে পরিস্থিতি যে সৃষ্টি হয় বর্ষার ফলে, সেটা কিন্তু সত্যিই বিপজ্জনক। তাছাড়াও অতিবৃষ্টি, অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ফসল, তার ফলে কৃষাণ কৃষাণীর চোখে আসে জল, আর সেভাবেই কিন্তু বর্ষার যে এক আগ্রাসন মনোভাবও রয়েছে তাও কিন্তু আমাদের অস্বীকার করার জায়গা নেই। আমরা কথা আবারও বলবো, কিন্তু এবার শুনে নিই এরপরের গানটি। এরপরের গানটি গেয়েছেন লতা কুমার শানু, এবং শুনে নিন পরের গান।

এখন আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে আজকের অর্থাৎ 22শে জুনের দ্বিপ্রহরিক ট্রাফিক বুলেটিন। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ধীরগতিতে থাকতে পারে। পথ চলতি নাগরিক ও যানবাহন চালকদের ধৈর্য ধরে এবং পরিকল্পনা অনুযায়ী যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 অর্থাৎ শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত এবং উন্নয়নের কাজ চলমান। ধীর গতিতে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 অর্থাৎ শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজে তিস্তা ক্যানেল এবং ক্যানেল মোড়ে সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রী নোয়াপাড়া মোড় হয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন 22শে জুনের দ্বিপ্রহরিক ট্রাফিক বুলেটিন। এবার ফিরছি আমরা পরের গানে। পরের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। সুর দিয়েছেন উত্তম সিং। ছায়াছবির নাম দিল তো পাগল হ্যায়।

গান শেষে আবারও আমরা ফিরলাম কথায়। এই যে কথার মধ্যে দিয়ে গান, এই যে আমাদের যাত্রা, তা কিন্তু এক অদ্ভুত মাত্রা নিয়ে আসে বারবারই। আর তার সাথে যখন আমরা আজকে সারাদিন আলাপ করছি, কথা বলছি বর্ষা নিয়ে, তখন নিঃসন্দেহে তার সাথে জুড়ে যায় সুর। আর আমরা যে এই যে বর্ষার বিভিন্ন রকমভাবে বিরহ, প্রেম, এই সকল কিছুর কথা বললাম, তার সাথে কিন্তু অবশ্যই থাকে কিছু সমস্যাও, যা নিয়েও কথা হলো। তবুও সব কিছু মিলিয়েই বর্ষা কিন্তু আমাদের জীবনে নতুন প্রাণ সঞ্চারের এক অদ্ভুত রকমভাবে ধারক বলা যেতে পারে। যখন বর্ষার জল নতুনভাবে এসে পড়ে আমাদের জীবনে, তখন আমরা বারবার করে বেঁচে উঠি। বাঁচতেই হবে জীবনে, কারণ কোনো রকম পথ নেই। পথ তো সহজেই বের করা যায়, কিন্তু সেই পথ কি সবসময় গ্রাহ্য হয় বা গ্রহণযোগ্য হয় না। তাই জন্য জীবনটাকে লড়াইয়ের মধ্যে দিয়ে বাঁচতে হয়। আর তার সাথে প্রকৃতির এক অদ্ভুত রূপ আমাদের সঙ্গ দেয় বারবার। যেমন বসন্ত ফিরে আসে আমাদের জীবনে, ঠিক তেমনই বসন্ত পেরিয়ে, গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে আবারও বর্ষা আমাদের জীবনে আসে, নতুনভাবে বাঁচার আশা জাগাতে। সেই যে এই যে বর্ষার সময়ে যখন আমরা বুঝতে পারি যে আগমনী গান, এই আগমনী গান কারা গায়ে বলুন তো? গায়ে গান শালিকেরা, আবার দাদুরেরা। তাদের কণ্ঠেই যখন গান এসে যায়, তখন বুঝে যাই ওই তো বর্ষা এলো। চলুন এর পরের গানে আমরা চলে যাচ্ছি। পরের গানটি গেয়েছেন আলকা ইয়াগনিক এবং সোনু নিগম, সুর দিয়েছেন অনু মালিক, ছায়াছবির নাম চোরি চোরি।

শ্রোতা বন্ধুরা, এই গানের মধ্যে দিয়েই আজকে এখানে শেষ হলো আপনাদের প্রিয় দীপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে। আমরা আবারও ফিরব একই সময়ে কাল। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিস। মহিলা মজলিসে আজকের বিষয় প্রথমে থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এরপর রয়েছে সাইবার ক্রাইম থেকে বাঁচতে। এই বিশেষ পর্বটির প্রথম পর্ব আপনারা শুনবেন, তাতে রয়েছে আলাপচারিতায় অম্লান সান্যাল এবং উপস্থাপিকা অনুশ্রী রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। প্রথমে শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, নারী মন এই অনুষ্ঠানে আমি জুলি আবার আপনাদের স্বাগত জানাই। ফোনের মাধ্যমে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাই অবশ্যই ফোন করুন। আর হ্যাঁ, আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996। 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী দিনে আমরা শুনেছি অসুস্থ অসহায় কমলা দেবীর ঘটনা। হ্যাঁ, সেই কমলা দেবী একাকি তার সন্তানকে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে গেলেও হার মানেননি, ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। কিন্তু জীবনের অঙ্ক হয়তো সবসময় নিয়ম মেনে মেলে না, তাই যখন তার একটু সেবা ও যত্ন ও ভালোবাসা পাওয়ার কথা, তখন তার কপালে জুটেছে অবহেলা, লাঞ্ছনা আর তাড়না। আসুন আমরা শুনে নিই সেই ঘটনাটারই পরবর্তী অংশ। আসুন শুনে নেওয়া যাক।
2: মিতার মা, ও মিতার মা, কোথায় গেলে? মিতা, ও মিতা, আরে কি হলো, কোথায় গেল সব?
3: হ্যাঁ বাবা, যাই।
2: কিরে, কি করছিস? এতক্ষণ ধরে ডাকছি আমি।
3: আমি পড়ার ঘরে পড়ছিলাম বাবা।
2: তোর মা আবার কোথায় গেল এই সন্ধ্যাবেলায়?
3: এখানেই তো ছিল।
2: তুই বাজারগুলো নিয়ে যা, আমি দেখছি তোর মা কোথায়।
3: ঠিক আছে বাবা। ওহ, কি ভারী!
2: আরে ভালো করে ধর, নাহলে তো পড়ে যাবে। কিছু করিস না তুই। মিতার মা, ও মিতার মা, আরে কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ বসে আছো?

0: কি হলো তোমার? আরে তোমার শরীর খারাপ নাকি? কি হয়েছে মিতার মা?
1: আমার কিছু হয়নি।
0: তবে কেন এই অন্ধকারে এমন ভাবে বসে আছো?
1: কি হবে তোমাকে বলে? তুমি কি আমার কোনো কথা শোনো? আমার তো কোনো কথারই দাম নেই তোমার কাছে।
0: তুমি সেই কথাটাকে এখনো ধরে বসে আছো?
1: বসবো না তো কি, আমি কি তোমার বাড়ির চাকরানি নাকি যে সারা দিন সংসার সামলিয়ে তোমার মায়ের সেবা করতে হবে? আমিও তো মানুষ, আমারও তো একটা জীবন আছে নাকি?
0: দেখো, আমি জানি তুমি অনেক কষ্ট করো, কিন্তু মা জানো, বাবা চলে যাওয়ার পর মা অনেক কষ্ট করেছে।
1: তুমি শুধু তোমার মায়ের কষ্টটাই দেখলে তাই না?
0: এই দেখো আবার শুরু করলে, আমাকে একটু বোঝার চেষ্টা করো।
1: অনেক বুঝেছি তোমাকে, এতদিন ধরে ঘর করছি, তোমাকে জানবো না আমি? তোমার কাছে আমার তো কোনো মূল্যই নাই, তোমার কাছে শুধু তোমার মা আর মা। এত করে বললাম, যাও কোনো হাসপাতালে বা আশ্রমে রেখে এসো, তুমি আমার কোনো কথাই কানে তোলো না।
0: কি যে করি আমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতার মাকেও এত করে বোঝাতে পারছি না, আর আমি যদি মাকে এই অবস্থায় কোথাও রেখে আসি, তবে সেটা কি ঠিক হবে? আর এখানে রাখলে মিতার মায়ের সেই একই অশান্তি, কি করব আমি? না না না, একটা উপায় তো খুঁজে বার করতেই হবে।
2: কি রে খোকা, এভাবে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ নাকি?
0: না মা, আমি ঠিক আছি।
2: তুই বললে হবে? আমি কয়েকদিন ধরে দেখছি। কি রে, কি হয়েছে? তুই কি কোনো চিন্তা করছিস? আমি যে তোর মা, আমাকে তুই ফাঁকি দিতে পারবি না রে খোকা, পারবি না।
0: আরে বাবা, বলছি তো কিছুই হয়নি আমার।
2: তুই যখন বলতে চাইছিস না, না বল, ঠিক আছে। শোন খোকা, তোকে যা বলছি, এই জমিটা তো তোর বাবার নামে আছে, তোর বাবা তো কোনো খোঁজ খবর নাই, তাই বলছিলাম কি, চল না একবার কোর্টে গিয়ে তোর নামে নামজারিটা করে আসি।
0: মা, তুমি একই বলছো?
2: হ্যাঁ রে, আমি চলে যাওয়ার পর তোদের যেন কোনো ঝামেলায় পড়তে না হয়।
1: হ্যাঁ মা তো ঠিকই বলেছে, কখন কি হয়ে যায়। এই শোনো না, তুমি কালই মাকে নিয়ে একবার কোর্টে চলে যাও।
0: কালকেই?
1: হ্যাঁ কালই, মা যখন বলেছেন তখন দেরি করো না, ভালো হবে না।
2: হ্যাঁ খোকা, আমি চলে যাওয়ার আগে সব কাজ গুছিয়ে দিয়ে যেতে চাই রে।
0: তুমি বারবার কোথায় যাওয়ার কথা বলছো?
2: এই দেখো, ভুলেই গেছি তোকে সব বলবো বলে। আরে রতনের মা গীতা দি এখন তো শিলিগুড়িতে একটা আশ্রমে থাকে।
1: ও, তুমি বুঝি আশ্রমে চলে যাবে? আমাদের না জানিয়েই সব ঠিক করে ফেলেছো দেখেছি।
2: হ্যাঁ, এখনো এক সপ্তাহ আছে, রতন যেদিন তার মাকে দেখতে যাবে আমাকেও নিয়ে যাবে সাথে করে।
0: কিন্তু মা, এটা কি ঠিক হবে?
1: মা যখন চাইছে তুমি কেন বাধা দিচ্ছ? সেখানেই হয়তো মা অনেক বেশি ভালো থাকবে।
2: হ্যাঁ বৌমা, ঠিকই বলেছ, বয়স তো অনেক হলো, তোমাদের সংসার হয়েছে, তাই কেন আর বোঝা বাড়াবো বলো? তোমাদের তো নিজের মতো জীবন কাটানোর দরকার নাকি?
3: মা, মা, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে।
1: এই মেয়েটাকে নিয়েও আর পারি না, শুধু খাওয়া আর খাওয়া। তুমিও চলো এসো, হাত ধুয়ে নাও। আর মা, তোমার ঘরে আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি।
2: খোকা, তুই চিন্তা করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোরাও ভালো থাকবি রে।
0: মা, কেন তুমি এরকম বলছো?
2: আমি যে তোর মা, তোর ভালো মন্দ আমি বুঝবো না তো কে বুঝবে বল, পাগল ছেলে।
4: কমলা দেবী কয়েকটা দিনের মধ্যেই সব কাজ শেষ করে চলে গেলেন। কিন্তু কোথায়? শিলিগুড়ি? না না, আমরা ভাবি এক, আর অদৃষ্টে লেখা থাকে আর এক। হয়তো কমলার সৃষ্টিকর্তা চাইনি এই অবহেলা নারীর জীবনে নতুন করে কোনো দুঃখের অধ্যায় যোগ করতে, তাই সব হিসাব চুকিয়ে জনমদুখিনী কমলাকে চিরদিনের মতো তার কাছে অনন্ত বিশ্রামের দেশে ডেকে নিলেন। কমলাদেবী বিদায় নিয়ে তার ছেলে ও বৌমাকে নিজের মতো বাঁচার সুযোগ দিয়ে গেলেন, কিন্তু কাউকে তার প্রাপ্য সুখ শান্তি থেকে বঞ্চিত করে সুখ কি পাওয়া যায় জীবনে? দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে কি কখনো প্রেমপূর্ণ সুখী জীবন আশা করা যায়? না, কখনোই না। হয়তো তাই অনুশোচনার জ্বালায় থাকা কমলার আদরের ছেলে বসে বসে আপন খেয়ালে ভাবছিল কি সব। এমন সময় তার মেয়ে মিতা তার কাছে আসে।
3: বাবা, তুমি এখানে বসে বসে কি ভাবছো?
0: আমি তোর ঠাকুমার কথাই ভাবছি রে। কি পেলো তোর ঠাকুমা এই সংসার থেকে? তুই ছোট থেকেই দেখেছি মায়ের কষ্ট, কতই না কষ্ট করেছে আমার জন্য। যখন একটু বুঝতে শিখি তখন ভাবতাম বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করে দেব, কিন্তু যখন বড় হলাম, যখন মায়ের পাশে দাঁড়িয়ে দুঃখের বোঝা হালকা করার কথা, তখন বউর পাশে দাঁড়িয়ে পড়লাম, সব কিছু গুলিয়ে গেল। ছোট্টবেলার সেই স্বপ্ন ইচ্ছা চেতনাগুলো কেমন করে সব হারিয়ে গেল, আর আমি বদলে গেলাম।
3: বাবা,
0: তুই বলতে পারিস মিতা কেন ছোট্টবেলার ইচ্ছা স্বপ্ন চেতনাগুলো বড় হয়ে হারিয়ে যায়? কেন সবাই অনেকটা বদলে যায়? কেন মিতা, কেন কেন এরকম হয়?
3: চুপ করো বাবা, চুপ করো। কি হবে এখন আর এসব দুঃখ করে?
0: তোর ঠাকুমা চলে যাওয়ার এতগুলো দিন হলো, তবু জানিস আমি আজও নিজেকে ক্ষমা করতে পারছি না রে, নিজেকে ক্ষমা করতে পারছি না।
3: দেখো বাবা, এখন ভাবলে তো আর কিছুই হবে না।
1: কি ব্যাপার, তোমাদের আবার কি এত আলোচনা চলছে? কি গো, তোমরা এখনো ওই কথা নিয়ে পড়ে আছো? আরে বাবা, মায়ের বয়স হয়েছিল, এছাড়া অসুখ তো ছিলই, যাওয়ার কথা চলে গেছে, তা নিয়ে বসে থাকলে চলবে? আরে বাবা, আমাদেরও তো একটা সংসার আছে নাকি? কি রে মিতা, তুই স্কুলে যাবি না?
3: না, আজ যাব না।
0: আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে।
1: কি রে, তোর বাবার মাথা থেকে তোর ঠাকুমার শোক এখনো যায়নি? আমারই কপাল, বুড়িটা মরেও শান্তি দিল না।
3: কি বলছো মা?
1: মিতা, ও মিতা, এদিকে শোন না।
3: কি হয়েছে মা?
1: আরে এত রাত হলো, তোর বাবা এখনো এলো না, কোথায় গেল বলতো?
3: আমি কি করে বলবো?
1: এই চল না একটু কুয়ার পাড়ে, আমাকে খাওয়ার জল আনতে হবে।
3: তুমি একলা যেতে পারছো না? এখনো পড়া বাকি আছে, আমি যাব না।
1: আরে চল না, আমার খুব ভয় লাগছে, জানিস তো তোর ঠাকুমা আমাকে দেখতেই পারতো না।
3: কেন এখনো মিথ্যা কথা বলছো মা? বলো, তুমি ঠাকুমাকে দেখতে পারতে না?
1: যত বড় মুখ নয় তত বড় কথা, তবে রে আজ তোকে শেষ করেই ছাড়বো।
3: ও মা, ছাড়ো লাগছে, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও।
0: আরে কি হয়েছে, হয়েছেটা কি, এত চেঁচামেচি কিসের?
3: মা, কুয়োর পাড়ে একলা যেতে ভয় পাচ্ছে, তাই আমি যাব না বলতে আমাকে মারছে।
0: ও, এই ব্যাপার মিতার মা, তুমি ভয় পাচ্ছ? যখন বেঁচে ছিল তখন বলতে বুড়িটা, তখন তো ভয় পাওনি।
1: ছি ছি ছি, তুমি মদ খেয়ে এসেছ, লজ্জা করে না তোমার? পাপ হয়ে মেয়ের সামনে কি নাটক করছো?
0: লজ্জা লজ্জা তোমার করে না মিতার মা,
5: একটা অসহায় অসুস্থ শাশুড়িকে যখন তার নিজের বাড়ি থেকে তুমি ঘর ছাড়া করতে চেয়েছিলে?
1: কেমন পুরুষ তুমি, এই রাত্রিবেলা মদ গিলে আমার উপরে কি শুরু করেছো? তুমি এত নিচে নামতে পারলে কি করে? ছি ছি ছি ছি,
5: চুপ করো। এত নিচে নেমেছি কেন জানো? তোমার জন্য, তোমার জন্য, তোমার মতো একটা নিচ মানসিকতার মেয়ে মানুষের জন্য যে তার মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নিল।
1: কি বললে? আমি করেছি, এই সব দোষ আমার, তাই না?
5: আবার শুরু করলে তুমি, আজকে আমি তোমাকে সত্যিকারই কাঁদাবো। তোমার
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, কমলা দেবী আদরের বৌমা চেয়েছিল যে কমলা দেবী বিদায় নিলে তারা নিজেদের মতো জীবনযাপন করবে, কিন্তু কি হলো? ঝগড়া, মারামারি আর কান্না, এটাই কি ছিল তাদের নিজেদের মতো বাঁচতে চাওয়া? হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আগেই বলেছি জীবনের অঙ্ক সব সময় হয়তো মিলে যায় না, আমরা যা চাই তার বিপরীতে কিছু পাই জীবনে। তাই শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে, তাই আমাদের ফোন করতে আপনারা ভুলবেন না। যেন সমস্ত অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।
6: এতক্ষণ আপনারা শুনলেন নারী মন, এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, স্মার্টফোন, ইন্টারনেট, অনলাইন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া সবকিছুই আমাদের জীবনকে সহজ করে তুলছে, কিন্তু এর পাশাপাশি বেড়েছে এক নতুন ধরনের অপরাধের ঝুঁকি যার নাম সাইবার ক্রাইম। প্রতিদিন অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছেন ভুয়ো ফোন কল, ফিশিং লিংক, ওটিপি জালিয়াতি, সোশ্যাল মিডিয়া হ্যাকিং কিংবা অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে। অনেক সময় সামান্য অসাবধানতাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতেই আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান সাইবার ক্রাইম থেকে বাঁচতে। আমাদের সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার আইটি ফ্যাকাল্টি অম্লান সান্যাল। অম্লানবাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
7: ধন্যবাদ
6: অম্লানবাবু। আপনার কাছে আমার আজকের প্রথম প্রশ্ন, সাইবার ক্রাইম বলতে ঠিক কি বোঝায়?
7: সাইবার ক্রাইম হলো, খুব সহজে বলতে গেলে, ইন্টারনেট, মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে কাউকে যদি কখনো প্রতারণা করা হয় বা টাকা চুরি করা হয়, ব্যক্তিগত তথ্য হাতিয়ার করে নেওয়া হয় বা হয়রানি করা হয়, এগুলোকে আমরা সাইবার ক্রাইম বলে থাকি।
6: আচ্ছা, বর্তমানে সবচেয়ে বেশি ধরনের সাইবার অপরাধ কি দেখা যাচ্ছে?
7: বর্তমানে তো ওটিপি চুরি করা হচ্ছে, তারপর ব্যাংকের ফ্রড করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করা হচ্ছে, আমাদের অ্যাকাউন্টগুলো হোয়াটসঅ্যাপে হ্যাক করা হচ্ছে, এবং সাইবার বুলিং হচ্ছে, ওটিপি জেনে টাকা চুরি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে, ফেসবুক আইডি নকল করে টাকা চাওয়া হচ্ছে, ফেক লোন অ্যাপ চলছে যেখানে 5 মিনিটে বলা হয় যে লোন দেওয়া হবে, ফেক জব অফার আসছে, কম বয়সী ছেলেমেয়েদের এদের টার্গেট করছে, আর অনলাইন শপিং ফ্রডও হচ্ছে। এগুলো বিশেষ করে, এগুলোই এছাড়াও আছে, কিন্তু এগুলো বেশি করে
6: ইদানিংকালে বেশি দেখা যাচ্ছে। তো ওটিপি ফ্রডের কথাটাতেই আসি আগে, কেননা ওটিপি আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব চেনা একটি বিষয়, যেটা যে কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট খুলতে হোক, ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে খুলতে হোক, কিংবা যে কোনো জায়গাতে আমাদের এই ওটিপিটা প্রয়োজন হয়। ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা নির্দিষ্ট ব্যক্তির মোবাইল নাম্বারে এসে ঢোকে, এবং সেই ওটিপিটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাইভেট রাখতে হয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই হয়তো অসাবধান হয়ে পড়ি। তো সেক্ষেত্রে ঠিক কীভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন সেটা আমরা শুনব।
7: ওটিপি হলো আপনার ডিজিটাল তালার চাবি, আমাদের যেরকম তালা হয়, চাবি হয়, এটা হচ্ছে ডিজিটাল তালার চাবি, এটা মনে রাখতে হবে। আমি একটা একদম সিম্পল উদাহরণ বলছি, আপনি যদি ব্যাংকের পোর্টালে গিয়ে প্রথমে কী চাই, লগ ইন ইউজার আইডি আর পাসওয়ার্ড, তারপর ওইটা দেওয়ার পরে একটা ওটিপি আসে ফোনে। এবার কি করে, প্রতারকদের হয়তো কোথা থেকে অলরেডি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জেনে গেছে। অনেক সময় কি হয়, ওইগুলো অ্যাভেলেবল

0: ফ্রেন্ডলি থাকে ওদের কাছে, বা যদি না থাকে ইনকেস, তখন এরকম হতে পারে যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো একটা মেসেজ আসলো, বলা হলো যে আপনার KYC-টা ইমিডিয়েটলি আপডেট করতে, নাহলে পুরো অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, লক হয়ে যাবে। তখন আপনাকে ভয় দেখানো হলো, তা আপনি কি করলেন, ওইখানে একটা লিঙ্কও আসবে। এবার ওই লিঙ্কটা অ্যাকচুয়ালি ফেক লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আপনি যখনই ক্লিক করলেন, একদম ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওইটার একদম ডুপ্লিকেট একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, যেটা ওরা নিজেরাই তৈরি করে,
1: দেখতে একদম ওই ব্যাংকের ওয়েবসাইটের মতো।
0: হ্যাঁ, ওদের ল্যান্ডিং পেজ যেটা হোম পেজ হয় ওটাকে একদম রেপ্লিকা করা হয় সেম, যাতে আপনার যাতে কোনো রকম সন্দেহ না হয়। এটাকে বলা হচ্ছে ফিশিং অ্যাটাক। হ্যাঁ, তা আপনি তো বুঝলেন না, আপনাকে অ্যাকচুয়ালি দেখা উচিত ছিল ওপরে URL-টা, অ্যাড্রেস বারের মধ্যে যে আমরা অ্যাড্রেসটা লিখি কোনো ওয়েবসাইটের, ওটা আপনি খুব একটা ভালো করে দেখলেন না, আপনি জাস্ট পেজটাকে দেখে আপনি ইউজার আইডি আর লগইন পাসওয়ার্ড দিয়ে ওটাকে সাবমিট করে দিলেন। এবার কি হলো, ওইটা কিন্তু ওদের হাতেই চলে গেল। ঠিক আছে, ওদের হাতে যাওয়ার পরে সাথে সাথে ওরা তো ওইটা পেয়ে গেছে, এবার আপনার মোবাইলের মধ্যে আবার পাঠালো একটা মেসেজ যে আপনার OTP-টা গেছে, OTP-টা আপনি পাঠান। ওরা এখন OTP-টা রিকোয়েস্ট করবে আপনার কাছে, কেন আপনি যখনই লগ ইন করেছেন, ওরা তো ওই লগ ইনটা করলো না আপনার কাছ থেকে, তো ওটা পেয়ে গেল। এবার ওরা লগ ইন করার সাথে সাথে অ্যাকচুয়ালি যেটা আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেইখানে OTP-টা গেছে, এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো আপনার হাতে আছে, সুতরাং ও ইমিডিয়েটলি কিন্তু আবার চাবে আপনার কাছে, যে ও তো ক্লেম করছে যে ও ব্যাংকেরই লোক আছে, তা আপনার মনে সন্দেহ হয়নি, তো আপনি OTP-টাও বলে দিলেন। এবার কি হলো, সাথে সাথে ও কিন্তু লগ ইন করে নিল আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এবং সমস্ত টাকা ওইখান থেকে নিয়ে নিতে পারে, চুরি করে নিতে পারে।
1: একদম একই রকম ভাবে হয়তো KYC আপডেট বা এই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই ধরনের মেসেজগুলিও এসে থাকে।
0: অ্যাকচুয়ালি কি হয়, এই ফ্রডস্টার যারা প্রতারক, তারা কিন্তু মোবাইলকে হ্যাক করে আপনার কাছে পৌঁছায় না, ইনফ্যাক্ট আপনাকে এরা হ্যাক করে আপনার মোবাইলের মধ্যে প্রবেশ করে, আপনাকে আইদার ভয় দেখানো হয় বা আইদার প্রলোভন দেখানো হয়। এই দুটোর ফাঁদে যদি আপনি কোনোটার ফাঁদে আপনি পা দিয়েছেন, তাহলে কিন্তু ওদের জালের মধ্যে ফেঁসে গেছেন। সুতরাং আপনাকে হ্যাক করা ওদের টার্গেট, আপনাকে হ্যাক করে আপনার মোবাইল ফোনের ভেতরে ঢুকে যাবে প্রবেশ। তো ওই OTP আসার সাথে সাথে ওদের কাছে OTP চলে যাওয়ার মাধ্যমে কিন্তু ওরা ওইটা লগ ইন পুরো ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে আপনার OTP থ্রুতে পুরো কিন্তু ওরা ট্রানজ্যাকশনটা সেরে নিয়েছে।
1: তো এক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, যে এই যে আপনি বললেন হোয়াটসঅ্যাপে থ্রুতে হয়তো বা এই মেসেজ করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাংকের বা যে কোনো অফিসিয়াল মেসেজ হয়তো আমাদের মোবাইলে টেক্সট মেসেজের মাধ্যমেই ঢোকে, অন্য কোনো মাধ্যমে ঢুকলে সেটাকে হয়তো বা আমাদেরকে একটু উপেক্ষা করাই উচিত।
0: একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ব্যাংক কখনোই কিন্তু আপনার থেকে OTP চাইবে না, OTP শুধুমাত্র আপনার জন্যই আছে। ও যখনই লিখে পাঠিয়ে যে আপনি OTP-টা সেন্ড করেন, তখনই কিন্তু আপনার একটা রেড ফ্ল্যাগ, মানে তখনই একটা সন্দেহ হওয়া লাগে যে এটা ব্যাংক কখনোই করছে না।
1: বেশ, তো এ তো গেল OTP-র কথা, OTP নিয়ে আমাদেরকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। এছাড়া আর কি কি ধরনের প্রতারণার শিকার হচ্ছেন মানুষ ইদানিংকালে এই ফোন, SMS বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে?
0: আপনি ধরেন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কোনো একটা সাইটের মধ্যে দিয়েছেন অ্যাড করে যে ওখানে বিক্রি করবেন, তো সাথে সাথে আপনাকে একটা ফোন আসলো। হ্যাঁ, ফোন এসে কেউ আপনাকে ফোন করে বলছে যে আপনার মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এখনই আপনাকে পেমেন্ট করে দিচ্ছি, তা আপনার UPI-টা বলুন। আপনার UPI-টা এখন আপনি UPI-টা বললেন, এখন কি করলো, ও প্রথমে বললো আমি 1 টাকা বা 5 টাকা আপনাকে পাঠিয়েছি ফার্স্টে, জাস্ট ভেরিফাই করার জন্য যে ওটা ঠিক আছে কিনা। আপনার মোবাইলে কিন্তু আসবে একটা মেসেজ, তারপর আপনি ব্যাংকেও চেক করে দেখেন, আপনার টাকা ঢুকে যায়, সামান্য, অতি সামান্য পয়সা। এরপরে কি করবে, ও আপনাকে একটা QR কোড পাঠাবে ওর এন্ড থেকে।
1: আচ্ছা,
0: ঠিক আছে, একটা QR কোড পাঠাবে, ওই QR কোডটা বলবে যে স্ক্যান করেন, তা আপনার অ্যাকাউন্টে ওই বাকি টাকাটা ঢুকে যাবে। এইবার আপনি কি করলেন, ওটা স্ক্যান করলেন, স্ক্যান করার পরে দেখবেন যে আপনার পিনকোড চাইছে, তা আপনি যদি সচেতন না হন, সজাগ যদি না হন, আপনি কিন্তু পিনটা দিয়ে দেবেন। এবার পিনটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু বেরিয়ে গেল, ওই পরিমাণের টাকাটা। তো আপনার কাছে যখনই এসেছিল কোনো QR কোড, আপনাকে এটা জানতে হবে যে QR কোড থ্রুতে পেমেন্ট আমরা করি কাউকে, রিসিভ করি না। এবং পিন নাম্বার যখনই আমরা চাই আমাদের ব্যাংক, তখন কিন্তু অ্যাট দ্য টাইম অফ পেমেন্টই চাইবে, রিসিভ করার সময় কিন্তু কোনো পিন চায় না। এটা যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু এই ভুলটা আপনি করবেন না।
1: একদম, আমরা আজকে সাইবার ক্রাইম থেকে বাঁচতে এই বিষয়টির উপরে আলোচনা করছি, এবং আজকের পর্বে আমরা কি কি ধরনের প্রতারণার শিকার হন মানুষ সেটা নিয়েই কথা বলছি। এর পরবর্তী পর্বে আমরা আলোচনা

0: ক্ষেত্রে। তো একটু এই অপরাধের ধরনটি যদি একটু বলেন।
1: দেখুন, আগে মানুষের বাড়িতে যখন চোর ডাকাত আসতো, ওরা তো প্রথমে দরজা ভাঙত বা তালা খুলত। এখন ওদের হাতে তো চাবি বলতে কি, চাবি বলতে আমাদের ইনফরমেশন গুলো, আর এরা যে প্রতারক আছে এরা কিন্তু হাইলি এক্সপার্ট। হ্যাঁ, এদের নলেজ স্কিল অনেক বেশি থাকে। এরা আপনার পেছনে কিন্তু রেকি করা হয়ে গেছে, আপনার অলমোস্ট অল ইনফরমেশন এদের কাছে আছে, কিন্তু লাস্ট স্টেজে আপনাকে কন্ট্যাক্ট করছে।
0: আচ্ছা,
1: ঠিক আছে, আপনি যখন ওদের শিকার হতে যাচ্ছেন তখন কিন্তু ওরা অলরেডি আপনাকে স্টাডি করে ফেলেছে, আপনার ইনফরমেশন ওদের কাছে আছে। যেরকম ইউজার আইডি, পাসওয়ার্ড, আগে কি হতো, আমাদের কাছে পাসওয়ার্ড চাওয়া হতো, ওই মানুষগুলো আগে পাসওয়ার্ড চাইতো। আর এখন যেহেতু পাসওয়ার্ড স্ট্রেংথ অনেক বেশি হয়ে গেছে, আমরা পাসওয়ার্ড অনেক লেন্দি পাসওয়ার্ড রাখি এবং মিক্সড করে রাখি, আপার কেস ছোট হাতের লিখি বা মিশিয়ে কোনো সংখ্যাও দিয়ে দিই, তাই না, কোনো চিহ্নও দিয়ে দিই। এত কিছু তো একটা মানুষকে জিজ্ঞেস করা যাবে না ফোনে, তখন তো আপনার সন্দেহ হয়ে
0: যাবে। আর এখন মানুষ একটু হলেও সচেতন হয়েছে এই পাসওয়ার্ড বিষয়টি কি সেটা নিয়ে একটু নলেজ হয়েছে।
1: বারবার আমাকে জিজ্ঞেস করে যে আপার না লোয়ার, ওদের কাছে তো টাইম নেই, কত লোককে ও অ্যাটাক করে সারাদিন, আপনি চিন্তা করেন না, সব তো সাকসেস হয় না, কিন্তু কিছু সংখ্যা তো সাকসেস করে। সেই জন্য ওদের কাছে এটা অলরেডি আছে, বা ওই আপনাকে বললাম না, কোনো একটা লিঙ্ক, ফেক লিঙ্কের মাধ্যমে ওরা পেয়ে গেছে, এবং ওটিপিটাই ওর হচ্ছে মেন উদ্দেশ্য, কি করে আপনার ওটিপিটা জানা হবে। আপনি যদি সচেতন না হন, আপনার কাছে ওই রকমই প্রলোভন দেখাবে বা ভয় দেখাবে, আপনাকে হয়তো বলবে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গেছেন, বা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ব্যাংকের থেকে বলছি, তাই না, বা আপনাকে প্রলোভন দেখালো যে আপনি অ্যাওয়ার্ড পাবেন, আপনি একটা পুরস্কার পেয়েছেন, লটারি পেয়েছেন, হ্যাঁ, তা আমরা এখন একটা ওটিপি পাঠাবো, ওই ওটিপিটা বলেন, এভাবে। তো আপনি যদি একটু সচেতন থাকেন, ওদের কাছে ওরা কি চায়, আপনার কাছে ইনফরমেশনটা চায় না, তো ইনফরমেশনটা পেলে ওরা চাবিটা পেয়ে গেল। তো ওই জিনিসটাই আমাদের মাথায় আসলে। আর যারা জেনুইনলি যাদের দরকার, ব্যাংক কখনো আপনাকে ফোন করে কিছু জানবে না, ঠিক আছে। আর কোনো ওয়েবসাইট যদি লিগাল ওয়েবসাইট হয়, যেটা অ্যাপ্রুভড ওয়েবসাইট আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু ওইভাবে ডাইরেক্টলি আপনার কাছে কোনো পিন বা ওটিপি চায় না, সেখানে আপনাকে একটু সজাগ থাকতে হবে।
0: একদম স্যার, কিন্তু বারবার বলছেন যে ব্যাংক কখনোই এই ধরনের পাসওয়ার্ড, পিন বা ওটিপি এগুলি চাইবে না। আর একটা বিষয় আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, যে আমাদেরকে কেউ ঘরে বসে এমনি টাকা দিয়ে যাবে না। তো এই ধরনের মেসেজ বা মেইল যাই আসুক না কেন, সঙ্গে সঙ্গে সেগুলিকে অ্যাভয়েড করা উচিত, এবং উপেক্ষা করার সাথে সাথে সেগুলিকে কিন্তু আমার মনে হয় ব্লক করে দেওয়া উচিত, যে এই ধরনের মেসেজ যাতে আর ফোনের মধ্যে না ঢুকতে পারে। আচ্ছা, তো এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনেক রকমেরই রয়েছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে, সেগুলি হ্যাক হওয়ার প্রধান কারণ কি এবং কিভাবে হ্যাক হচ্ছে সেটার কিছু উদাহরণ শুনবো।
1: হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখন খুব পপুলার, সবার ফোনের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। তো এই ফেসবুকের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে ফেসবুকে এত প্রোফাইল আছে, কেউ কিন্তু যে কোনো প্রোফাইল যেগুলো পাবলিক করা আছে সেগুলো দেখতে পারে, এবং কি হয়, তার ছবিগুলো আমরা পোস্ট করে দিই, সমস্ত ছবি আমরা খুব আনন্দের সহকারে ফেসবুকের মধ্যে পোস্ট করি, শেয়ার করি বন্ধুদের মাধ্যমে, পাবলিকও রাখি অনেক সময়, সেই ফটোগুলো তো সবার হাতেই পৌঁছে যাচ্ছে। এখন কি করছে, কেউ ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ফেক অ্যাকাউন্ট করার জন্য একটা প্রোফাইল ফটো লাগে, সে আপনার অ্যাকাউন্ট থেকেই আপনার ছবি একটা নিয়ে নিচ্ছে, রিসেন্ট কোনো ছবি নিয়ে, ওটাকে ফেক অ্যাকাউন্ট একটা আইডি দিয়ে আপনার নামেই একটা আইডি বানাচ্ছে, একটু ভিন্ন রকম রেখে। এবং যেহেতু আপনি পাবলিক করেছেন প্রোফাইলটা, সুতরাং আপনার কিন্তু ফ্রেন্ড লিস্ট ওর কাছে আছে। এবার এইসব ফ্রেন্ডগুলোকে ও অ্যাপ্রোচ করছে, পার্সোনাল একটা মেসেজ পাঠাচ্ছে যে আমি, আমার খুব দরকার আছে, অমুক টাকা যদি তুমি পাঠাও, আমি খুব ফেঁসে গেছি, এখন আমার অবস্থা খারাপ যাচ্ছে, এভাবে কিন্তু ওরা টার্গেট করে ফ্রেন্ডদের, এভাবে টাকার জন্য পাঠাতে পারে। এবং আমাদের একটু সচেতন এই দিক দিয়ে হতে হবে কি, ফেসবুকে আপনি প্রোফাইলকে অনলি ফ্রেন্ডের মধ্যে রাখতে পারেন, পাবলিক না করে। যদি কোনো আপনি পোস্ট করেন, পোস্ট করে যদি সেটা পাবলিক রাখেন, তাহলে আপনার পোস্টের মধ্যে গিয়ে ও কিন্তু কে কে লাইক করছে আপনার পোস্টের মধ্যে সেটারও লিস্ট দেখতে পাচ্ছে, ইনডাইরেক্টলি তো আপনার ফ্রেন্ডের লিস্টও পেয়ে যাচ্ছে। সুতরাং আমি এটা বলবো, যে অ্যাডভাইস করবো, যে আপনি পাবলিক প্রোফাইলটা না রেখে আপনার প্রোফাইলটা যেরকম অনলি উইথ ফ্রেন্ডস করেন, আর আপনার পোস্টটাকেও বন্ধুদের মধ্যেই আপনি রাখেন, ওটাকে পাবলিক না করাটাই বেটার হবে। তাহলে কি হচ্ছে, আপনি অনেকটা এই
0: সেফ থাকছি
1: সেফ থাকবেন।
0: বেশ, শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করছি সাইবার ক্রাইম থেকে বাঁচতে এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অম্লানবাবু। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে কিভাবে সাইবার অপরাধগুলি হচ্ছে, বা ওটিপি সংক্রান্ত যে সাইবার অপরাধগুলি

0: হচ্ছে সেগুলি নিয়ে আমরা শুনলাম। তবে এই বিষয়টি এতটাই বড় যে এটি নিয়ে বোধহয় এই আজকের পর্বে শুধু আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। আমাদের পরবর্তী পর্বে আরও কিছু সাইবার অপরাধের বিভিন্ন রূপগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং এই সাইবার অপরাধগুলি থেকে বা প্রতারণা থেকে বাঁচতে আমাদের কিভাবে সচেতন হতে হবে সেটি নিয়েও আমরা আলোচনা করব। আজ আসর এখানেই শেষ করছি। অম্লানবাবুকেও জানাই ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মহিলা মজলিশ, উপস্থাপনায় ছিলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলা সংবাদ এবং অব্যবহিত পরে স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাস স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্গ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্গ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্গ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% হার হবে 38%। পেনশন প্রাপ্তরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
0: আগামী দিনে 1,00,000 শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
1: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
0: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা

টাকা, উচ্চশিক্ষা খাতে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনীদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বদের সাক্ষাৎ করবেন, সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের সিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে, এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়েই প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য দূরুদ্ধতার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা।
দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিশান ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিত রানা, অর্শদীপ। খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। পয়লা অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে উপর অতিরিক্ত 20% মোট এ হার হবে 38%।
0: আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
1: আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত, এবং এর একটি প্রাণবস্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।
0: বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকার বেশি, খাদ্য ও সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলে রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। গ্রামীণ এলাকায় নিযুক্ত প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্য কর্মীদের পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চা শ্রমিকদের সুবিধার্থে গড়ে তোলা হবে টি বোর্ড। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 এবং অন্যদের 2,000 টাকা ভাতার কথাও ঘোষণা হয়েছে। মুম্বাই বা ভেলরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দীর্ঘদিনের বঞ্চনা দূর করে 20% মহার্ঘ ভাতা ঘোষণা করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তবে জুলাই মাস থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। বাজেটে আশাকর্মীদের মাসে 5,000 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন।
2: আমরা মনে করছি এই ঘোষণা আজকের আমাদের আংশিক জয়। আমরা চেয়েছিলাম 15,000 টাকা, কিন্তু 5,000 টাকা বাড়িয়েছে। কর্মীরা খুশি, কিন্তু আমাদের বহু সমস্যা এখনো থেকে গেছে। সেই আন্দোলনের যে বল আজকের এই বর্ধিত টাকা যেটা ঘোষণা হয়েছে।
0: রাজ্য বাজেট পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে গতি আনবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।
3: এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট, পশ্চিমবঙ্গের জীবনে নতুন গতির সঞ্চার করবে। এই বাজেট মহিলাদের শুধু সুরক্ষিত করবে না, আত্মনির্ভর করতে সাহায্য করবে। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না।
0: অধ্যয়নের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতাকে অগ্রাধিকার দিতে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। কলকাতায় আজ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতানেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে বলেছেন, এই বাজেট মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিয়েছে। নাগরিকদের সুরক্ষা মর্যাদা ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব পেয়েছে এখানে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
5: বড় বৌমা, এটা তোমার জন্য।
6: এত তাড়া কিসের ছিল মা?
5: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
7: কিন্তু ঠাম্মি,
5: হ্যাঁ,
7: তোমার কোনটা?
8: সবকিছু। আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধে হবে।
5: ও সব কি বলছো? যা,
9: আরবিআই এ কথা বলে,
10: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুরু হচ্ছে এখন ভাওয়াইয়ার অনুষ্ঠান। পরিবেশনায় শিল্পী পিয়ালি রায়, যন্ত্রানুষঙ্গে রয়েছেন দোতারায় তাপস বর্মন, বাঁশিতে দীপঙ্কর রায় ডাকুয়া এবং ঢোলে রতন বর্মন।

এই গানের মধ্যে দিয়ে শেষ হল শিল্পী পিয়ালি রায়ের কণ্ঠে ভাওয়াইয়া অনুষ্ঠান। যন্ত্রণার সঙ্গে ছিলেন দোতারায় তাপস বর্মন, বাঁশিতে দীপঙ্কর রায় ডাকু এবং ঢোলে রতন বর্মন। আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে ইংরেজি এবং অব্যবহিত পরে হিন্দি সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গান পরম্পরা। গান পরম্পরায় আজ শুনবেন খেয়াল, বিদুষী ধনদুতই কুলকার্ণী, রাগ সুহা।

শুনলেন বিদুষী ধন্দতই কুলকর্ণীর রাগ সুহা। এখন শুনবেন শিল্পী মিতালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, মিতালী ভৌমিকের কণ্ঠে রাগ গৌড় সারঙ্গ।

শুনলেন গান পরম্পরা অনুষ্ঠান। প্রথমে শুনলেন খেয়াল বিদুষী ধন্দুতাই কুলকার্ণীর কণ্ঠে রাগ সুহা। এরপর শুনলেন মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিকের কণ্ঠে রাগ গোরসারং। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠানে আজকে বিষয় পণ্ডিত ভজন সোপারির জন্ম জয়ন্তী এবং ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে। এই বিষয় নিয়ে আমাদের আলোচনায় রয়েছেন উপস্থাপিকা অন্বেষা বাসু রায়চৌধুরী।

নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুদীর্ঘ ইতিহাসে যে কজন সাধক একটি নির্দিষ্ট বাদ্যযন্ত্রকে নিজেদের সাধনা ও সৃজনশীলতার দ্বারা পুনর্জন্ম দিয়েছেন, তাদের মধ্যে এক অন্যতম।

কাশ্মীরের উপত্যকা থেকে উঠে আসা সুফি ভাবধারা এবং ভারতীয় মার্গ সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল তাঁর সন্তুর বাদনে। তিনি একাধারে ছিলেন একজন দক্ষ বাদক, সুরকার, সঙ্গীত গবেষক এবং শিক্ষকও। এসবের মধ্য দিয়ে তিনি ভারতীয় সঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন। আজ এই মহান সঙ্গীতজ্ঞ পণ্ডিত ভজন সোপোরের 78তম জন্মদিবস। আজকের দিনে আমরা স্মরণ করে নেব এই মহান সঙ্গীতজ্ঞকে এবং তোমাদের কাছে পৌঁছে দেব তার জীবনের অজানা কিছু কথা।

ভজনলাল সোপরি। তার জন্ম ১৯৪৮ খ্রিস্টাব্দের ২২ জুন ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগরে। কাশ্মীর উপত্যকার সোপার হতে আগত সঙ্গীত বিশেষজ্ঞ পরিবারে। পরিবারটি ৬ প্রজন্ম ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুফিয়ানা ঘরানার জন্য পরিচিত ছিল। পণ্ডিত শঙ্কর পণ্ডিতের প্রপৌত্র ছিলেন ভজনলাল। পিতা শম্ভুনাথ সোপরি ও পিতামহ সংসারচন্দ্র সোপরি উভয়ে ছিলেন সন্তুরবাদক। ভজনলাল প্রথমে পিতামহ ও পরে পিতার কাছে সন্তুরবাদন শেখেন। পিতামহ ও পিতার কাছে সন্তুরবাদন শিখে ভজনলাল ১৯৫৩ খ্রিস্টাব্দে মাত্র ৫ বছর বয়সেই মঞ্চে অবতীর্ণ হন। তিনি মাত্র ১০ বছর বয়সে প্রয়াগ সঙ্গীত সমিতি ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভজনলালই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ওপর সর্বপ্রথম সন্তুরের ব্যবহার করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষাও দিয়েছেন। তার পরিবেশিত যন্ত্রসঙ্গীত ভারতে বেতারে সম্প্রচারিত হয়েছে এবং বেলজিয়াম, মিশর, ইংল্যান্ড, জার্মানি, নরওয়ে, সিরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ নানা দেশের সঙ্গীত পিপাসু শ্রোতারা তা উপভোগও করেছেন। ১৯৯০ খ্রিস্টাব্দে তিনি এই আকাশবাণীতে যুক্ত হন। নিয়মিতই সঙ্গীত পরিবেশন করতেন। ভজন সোপরি কেবল সন্তুরবাদক যে ছিলেন তাই নয়, তিনি ছিলেন মৌলিক সুরস্রষ্টাও এবং এছাড়াও সঙ্গীতের নাদ অর্থাৎ ধ্বনি এবং নাদ যোগ তথা ধ্বনি চিকিৎসার উপর গবেষণার কাজও করেছিলেন। কয়েকটি ভারতীয় ওষুধ কোম্পানি মিউজিক থেরাপি বা শব্দ চিকিৎসার উপর ডক্টর টু পেশেন্ট নাদ যোগ অন দ্য সন্তুর শীর্ষক অ্যালবাম প্রকাশ করে। জম্মু ও কাশ্মীর এবং ভারতের বাকি অংশের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র স্থাপনে ভজন সোপরি মূল ব্যক্তি হিসেবে পরিচিত হন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষণ ও প্রচারে দিল্লিতে গঠিত সা মা পা তথা সোপরি একাডেমি ফর মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস নামে একটি সঙ্গীত একাডেমির পরিচালক ছিলেন তিনি। সা মা পা এর মাধ্যমে সমাজ ও কারাগারে সাজাপ্রাপ্ত বন্দীদের সঙ্গীতের মাধ্যমে এক মানসিক বন্ধন সৃষ্টির চেষ্টা করেন তিনি। একাডেমির মাধ্যমে তিনি বেশ কিছু সঙ্গীতশিল্পীকে প্রশিক্ষিত করেছেন। কিছু পুরাতন বাদ্যযন্ত্র পুনরুজ্জীবিত করেছেন তিনি। এজন্য ২০১১ খ্রিস্টাব্দে রাজ্য সরকার প্রতিষ্ঠানটিকে জাতীয় ডোগরি পুরস্কার প্রদান করে। ২০১৫ খ্রিস্টাব্দে ভজন সোপরিও সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় সংস্কৃতি বিশেষ করে কাশ্মীরের সংস্কৃতির ঐতিহ্যে উৎসাহ প্রদানে একাদশ বার্ষিকী সঙ্গীত সম্মেলনে সামাপা পুরস্কার প্রদান ঘোষণা করেন। একসময় সন্তুর মূলত কাশ্মীরের লোকসঙ্গীত ও সুফিয়ানা মরমি গানেই সীমাবদ্ধ ছিল। এটিকে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের মূল মঞ্চে প্রতিষ্ঠা করার পেছনে পণ্ডিত ভজন সোপরির অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি সন্তুর বাদ্যযন্ত্রটির গঠনে এবং বাদন শৈলীতে অনেক বৈপ্লবিক পরিবর্তন আনেন। বাদন শৈলীর অনেক ধরনের আধুনিকীকরণ করেন তিনি। তিনি সন্তুরে গায়কী অঙ্গ অর্থাৎ কণ্ঠসঙ্গীতের মতো সুরের টান ও মিন সৃষ্টি করেন এবং তন্ত্রকারী অঙ্গ অর্থাৎ তারের বাদ্যযন্ত্রের দ্রুত গতি ও ছন্দের এক অভূতপূর্ব সমন্বয় ঘটান। তিনি সন্তুরের তারের বিন্যাস এবং সুর বাঁধার পদ্ধতিতে পরিবর্তন এনেছিলেন, যার ফলে এই যন্ত্রে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগগুলির সমস্ত সূক্ষ্ম কাজ ও গমক ফুটিয়ে তোলা সহজ হয়। তাঁর হাতের জাদুতে সন্তুরের শত তার থেকে নির্গত সুর কেবল শ্রুতিমধুরই হতো না, বরং তা শ্রোতাকে এক আধ্যাত্মিক
প্রশান্তির জগতে নিয়ে যেত। তিনি প্রায় 4000-এরও বেশি গানের সুরারোপ করেছিলেন, যার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত, গজল, সুফি গান এবং দেশাত্মবোধক গান অন্তর্ভুক্ত। দূরদর্শনের বহু জনপ্রিয় ধারাবাহিক এবং তথ্যচিত্রের আবহ সঙ্গীত তাঁরই সৃষ্টি। তিনি ভারতীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য ও অন্যান্য বিদেশি সঙ্গীতের ফিউশন বা অর্কেস্ট্রেশনের কাজেও অগ্রণী ভূমিকা নেন। তিনি বিশ্বাস করতেন, সঙ্গীত কোনো সীমানা মানে না। সঙ্গীত জগতে তার এই অতুলনীয় অবদানের জন্য পণ্ডিত ভজন সোপরি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু সম্মানে ভূষিত হয়েছেন। 1993 সালে তিনি পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 2004 সালে তিনি ভূষিত হন ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীর দ্বারা। 1909 সালে বাবা আলাউদ্দিন খান পুরস্কার লাভ করেন। এছাড়াও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য 2011 সালে MN মাথুর পুরস্কারে ভূষিত হন। 2016 সালে জম্মু কাশ্মীর রাজ্য সরকার আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন। পণ্ডিত ভজন সোপরি এক বছর ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। 2022 সালে নতুন দিল্লির কাছে গুরুগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেই 2022 সালের 2 জুন বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটে। তবে তাঁর রেখে যাওয়া সুরের উত্তরাধিকার আজও বেঁচে আছে তার সুযোগ্য পুত্র পণ্ডিত অভয় রুস্তম সোপরির মাধ্যমে, যিনি বর্তমানে এই ঘরানার ঐতিহ্যকে পরম যত্নে এগিয়ে নিয়ে চলেছেন। পণ্ডিত ভজন সোপরি ছিলেন কাশ্মীরের সুফি সংস্কৃতির উদারতা ও ভারতীয় মার্গ সঙ্গীতের গভীরতার এক জীবন্ত সেতু। তাঁর জন্মদিবসে তাঁর প্রতি শ্রেষ্ঠ সম্মান প্রদর্শন হবে এটাই যদি আমরা তাঁর সৃষ্টি করা সুরকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি এবং সঙ্গীতের মাধ্যমে তিনি যে শান্তি ও মানবতার বার্তা দিয়েছিলেন তার হৃদয়ে ধারণ করতে পারি। সন্তুরের ঝংকারে তিনি চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন, অমর থাকবেন। এই অমর মহান সঙ্গীতবিদ পণ্ডিত ভজন সোপরিকে তার জন্মদিবসে আকাশবাণী শিলিগুড়ির যুব বিভাগের তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

বন্ধুরা, আজ কিন্তু আরও একটি বিশেষ দিন, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অর্থাৎ 22শে জুন ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে, অর্থাৎ বিশ্ব ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দিবস। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, জটিল এবং জীবনদায়ী বাস্তুতন্ত্র হল রেইন ফরেস্ট। প্রতি বছর এই 22শে জুন দিনটি বিশ্বজুড়ে পালিত হয় রেইন ফরেস্টে, যা বহন করে নিয়ে আসে মানবজাতির অস্তিত্ব রক্ষার এক চরম ও জরুরি সতর্কবার্তা। বিগত কয়েক দশকে শিল্পায়ন, নগরায়ন এবং মানুষের সীমাহীন লোভের কারণে এই অমূল্য অরণ্য যেভাবে সংকুচিত হয়ে আসছে, তাতে এই দিবসটির গুরুত্ব আজ আকাশচুম্বী। 2017 সালের 22শে জুন আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা রেইন ফরেস্ট পার্টনারশিপ এর উদ্যোগে প্রথমবার বিশ্ব রেইন ফরেস্ট দিবসের সূচনা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীকে জানানো যে রেইন ফরেস্ট কেবল সুদূর কোনো অঞ্চলের জঙ্গল নয়, এটি বৈশ্বিক জলবায়ুর প্রধান চালিকা শক্তি। কোটি কোটি বছর ধরে বিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই অরণ্যগুলো আজ মানুষের তৈরি করা সংকটের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। এই দিনটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে রেইন ফরেস্টের প্রতিটি গাছের পতন আসলে মানব সভ্যতার পতনেরই কাউন্টডাউন। এবার একটু জেনে নিই এই রেইন ফরেস্টের ভৌগোলিক বিন্যাসের সম্পর্কে। রেইন ফরেস্ট মূলত পৃথিবীর নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, বা যেটাকে আমরা বলি ট্রপিক্যাল রিজন, যা কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে পড়ে। এই অঞ্চলগুলোতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং বায়ুমণ্ডলে আর্দ্রতা থাকে অত্যন্ত বেশি। অবস্থান ও উচ্চতার উপর ভিত্তি করে রেইন ফরেস্টকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হল ক্রান্তীয় রেইন ফরেস্ট বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এগুলো নিরক্ষরেখার সবচেয়ে কাছে অবস্থিত। এখানে সারা বছর চরম গরম ও বৃষ্টিপাত হয়। অ্যামাজন ও কঙ্গো অববাহিকা এর আদর্শ উদাহরণ। এবং দ্বিতীয়টি হল নাতি

তুষ্ণ রেইন ফরেস্ট অর্থাৎ টেম্পারেট রেইন ফরেস্ট। এগুলো নিরক্ষরেখা থেকে কিছুটা দূরে উপকূলীয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। এখানে আবহাওয়া তুলনামূলক শীতল হলেও বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর থাকে, যেমন উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম উপকূলের অরণ্য। পৃথিবীর প্রধান প্রধান কিছু রেইন ফরেস্ট অঞ্চল রয়েছে যা আমরা সকলেই জানি, যেমন অ্যামাজন অববাহিকা, যেটি অবস্থিত দক্ষিণ আমেরিকায়। এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত রেইন ফরেস্ট। এটি 9টি দেশের সীমানা জুড়ে বিস্তৃত এবং এককভাবেই পৃথিবীর অর্ধেকের বেশি বৃষ্টি অরণ্যের প্রতিনিধিত্ব করে। এবং কঙ্গো অববাহিকা, যা অবস্থিত আফ্রিকায়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। এটি এর ঘন জঙ্গল এবং নদী অববাহিকা এতটাই দুর্গম যে একে আফ্রিকার হৃদয় বলা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্টও রয়েছে এই তালিকায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড দ্বীপপুঞ্জ জুড়ে এই অরণ্য বিস্তৃত। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন রেইন ফরেস্টের অন্যতম, এবং এর পাশাপাশি অবশ্যই রয়েছে ভারতের রেইন ফরেস্ট। ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, উত্তর পূর্ব ভারতের অসম ও অরুণাচল প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অত্যন্ত সমৃদ্ধ ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়। এই রেইন ফরেস্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বহুতল বিশিষ্ট বা স্তরীভূত গঠন। ওপর থেকে নিচে মাটি পর্যন্ত এই অরণ্য মূলত 4টি প্রধান স্তরে বিভক্ত, যার প্রতিটি স্তরের নিজস্ব আবহাওয়া, উদ্ভিদ এবং প্রাণী জগৎ রয়েছে। চলো তাহলে এইবার এই স্তরগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম স্তর, ইমার্জেন্স স্তর। এটি অরণ্যের সর্বোচ্চ স্তর। এখানে কিছু বিশালাকার গাছ ক্যানোপির ছাদ ফুঁড়ে আকাশের দিকে উঠে যায়। এই গাছগুলোকে তীব্র বাতাস এবং প্রচণ্ড রোদ সহ্য করতে হয়। এখানে মূলত ঈগল, বড় বাদুর এবং নির্দিষ্ট কিছু প্রজাতির বানর বাস করে। এরপরের স্তর, ক্যানোপি স্তর। এটি রেইন ফরেস্টের আসল ছাদ। প্রায় 30 থেকে 45 মিটার উঁচুতে গাছগুলোর পাতা এবং ডালপালা একে অপরের সাথে এমনভাবে মিশে থাকে যে এটি একটি অবিচ্ছিন্ন সবুজ চাঁদোয়া তৈরি করে। রেইন ফরেস্টের প্রায় 80 থেকে 90% জীববৈচিত্র এই স্তরেই বাস করে, কারণ এখানে প্রচুর আলো ও ফলমূল পাওয়া যায়। টুকান পাখি, অলস প্রকৃতির স্লথ, ওরাং ওটাং এবং হাজারো প্রজাতির রঙিন প্রজাপতির মূল বাসস্থান এই ক্যানোপি। তৃতীয় স্তর, আন্ডারস্টোরি স্তর। ক্যানোপির ঠিক নিচে এবং মাটির ওপরে অবস্থিত এই স্তরটি তুলনামূলক অন্ধকার এবং শান্ত। এখানে গাছের পাতাগুলো আকারে অনেক বড়, যাতে যতটুকু সামান্য আলো ওপর থেকে গলে পড়ে তা শোষণ করা যায়। এখানে বিভিন্ন ধরনের অর্কিড, ফার্ন এবং গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়। জাগুয়ার, চিতাবাঘ এবং বিভিন্ন বিষাক্ত গিরগিটি ও সাপ এই স্তরে শিকার করে। এবং সর্বশেষ স্তর হল ফরেস্ট ফ্লোর বা বনের মেঝে। এখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না বললেই চলে, ফলে এই স্তরটি অত্যন্ত স্যাঁতস্যাঁতে ও অন্ধকার। এখানে কোনো বড় উদ্ভিদ জন্মাতে পারে না, তবে মৃত পাতা, ডালপালা এবং প্রাণীর দেহাবশেষ পচানোর জন্য এটি ছত্রাক ও ব্যাকটেরিয়ার স্বর্গরাজ্য। এই স্তরেই পিঁপড়ে, উইপোকা এবং অ্যানাকন্টার মতো দানবীয় সাপের বাস। রেইন ফরেস্টগুলো হল পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক কার্বন স্পঞ্জ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এই অরণ্যের বিলিয়ন বিলিয়ন গাছ বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং তা কাঠ ও মূলের মধ্যে সঞ্চিত করে রাখে। যদি এই অরণ্য না থাকত, তবে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যেত। রেইন ফরেস্টের গাছগুলো মূলের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে এবং প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে তা পাতার সাহায্যে বাতাসে ছেড়ে দেয়।
অ্যামাজন অরণ্য প্রতিদিন বাতাসে কোটি কোটি লিটার জলীয় বাষ্প মুক্ত করে। এই জলীয় বাষ্প আকাশে বিশাল মেঘের নদী তৈরি করে, যা বায়ুর প্রবাহের সাথে হাজার হাজার মাইল দূরে উড়ে যায় এবং কৃষি প্রধান অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটায়। একে বিজ্ঞানীরা উড়ন্ত নদী বলে। রেইনফরেস্ট ধ্বংস হলে এই জলচক্র ভেঙে পড়বে, যার ফলে বিশ্বজুড়ে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেবে। রেইনফরেস্টকে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ফার্মেসি বা ঔষধালয় বলা হয়। আমরা আজ যে সমস্ত জীবনদায়ী ওষুধ ব্যবহার করি তার 25%-এরই মূল উৎস হল এই রেইনফরেস্টের কোনো না কোনো উদ্ভিদ। উদাহরণস্বরূপ, লিউকেমিয়া বা রক্ত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তৈরি হয় মাদাগাস্কারের রোজি পেরিঙ্কল নামক উদ্ভিদ থেকে। ম্যালেরিয়ার প্রতিষেধক কুইনাইন তাও আসে এই রেইনফরেস্টের সিঙ্কোনা গাছের ছাল থেকে। আর সবচেয়ে আশঙ্কার কথা হল, রেইনফরেস্টের মাত্র 1% উদ্ভিদের ঔষধি গুণ এখনো পর্যন্ত পরীক্ষা করা সম্ভব হয়েছে। অর্থাৎ ক্যান্সার বা এইডসের মতো মারণ ব্যাধির চূড়ান্ত নিরাময় হয়তো এখনও কোনো অচেনা রেইনফরেস্টের পাতার আড়ালে লুকিয়ে রয়েছে, যা আবিষ্কারের আগেই হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের হাতে। বিজ্ঞানীদের মতে, আমরা বর্তমান পৃথিবীর ইতিহাসে ষষ্ঠ গণবিলুপ্তির মধ্যে দিয়ে যাচ্ছি, যার প্রধান কেন্দ্রস্থল হল এই রেইনফরেস্টগুলো। মানুষের কয়েকটি অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড এই সংকটকে ত্বরান্বিত করছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার অবাধে রেইনফরেস্ট পুড়িয়ে পাম তেলের চাষ করা হচ্ছে। অন্যদিকে ব্রাজিলে আমাজন কেটে তৈরি করা হচ্ছে বিশাল বিশাল সয়াবিন ক্ষেত এবং গবাদি পশুর চারণভূমি। বনের গভীরে রাস্তা নির্মাণ, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ তৈরি এবং সোনা ও তেলের খনি খননের ফলে বনের বিশাল অংশ খণ্ডিত হয়ে যাচ্ছে। এতে প্রাণীদের চলাচলের পথ রুদ্ধ হচ্ছে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে রেইনফরেস্টের নিজস্ব আর্দ্রতা কমে যাচ্ছে এবং জঙ্গল শুষ্ক হয়ে উঠছে। এর ফলে শুষ্ক মৌসুমে সামান্য বজ্রপাতে ভয়াবহ দাবানলের সৃষ্টি হচ্ছে, যা নেভানো মানুষের সাধ্যের বাইরে চলে যায়। এখানেই প্রশ্ন উঠছে যে আমরা কীভাবে এই রেইনফরেস্টগুলোকে রক্ষা করব বা কি করলে এই রেইনফরেস্টগুলো রক্ষা পাবে। এই বিশ্ব রেইনফরেস্ট দিবসের মূল উদ্দেশ্যই হল এই বিষয়ে আলোচনা করা এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, যার মধ্যে অন্যতম হল আদিবাসীদের আইনি অধিকার প্রদান। গবেষণায় দেখা গেছে যে সমস্ত বনের দায়িত্ব আদিবাসীদের হাতে আইনিভাবে ছেড়ে দেওয়া গেছে, সেখানে বন ধ্বংসের হার সবচেয়ে কম। এছাড়া প্রযুক্তির ব্যবহার, যেমন স্যাটেলাইট ইমেজিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে কোথায় অবৈধভাবে গাছ কাটা হচ্ছে তা রিয়েল টাইমে নজরদারি করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া ব্যক্তিগত স্তরে ভোক্তা হিসেবে আমাদেরও সচেতন হতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যে সাবান, শ্যাম্পু বা চকলেট ব্যবহার করি তা উপাদানের তালিকা দেখে নেওয়া উচিত। যদি তাতে অনিয়ন্ত্রিত পাম তেল থাকে তবে তা বর্জন করা উচিত। কাগজের অপচয় কমানো এবং কাঠের আসবাব কেনার সময় তা কোনো প্রত্যায়িত ও টেকসই উৎস থেকে আসছে কিনা তা নিশ্চিত করা দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কণ্ঠস্বর তোলা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের মাধ্যমে রেইনফরেস্ট সংরক্ষণের পথে জনমত গড়ে তোলা সবচেয়ে জরুরি, কারণ রেইনফরেস্ট ধ্বংসের অর্থ কেবল কিছু গাছের মৃত্যু বা পশু পাখির বিলুপ্তি নয়, এর অর্থ হল পৃথিবীর ফুসফুসকে স্তব্ধ করে দেওয়া। অরণ্যের এই ক্রন্দন আজ অ্যামাজন থেকে কঙ্গো হয়ে আমাদের ভারতের পরিবেশেও অনুভূত হচ্ছে।
বিশ্ব রেইন ফরেস্ট দিবসের এই শুভক্ষণে আমাদের বুঝতে হবে যে প্রকৃতি মানুষকে ছাড়া কোটি কোটি বছর বেঁচেছিল এবং ভবিষ্যতেও থাকতে পারে, কিন্তু মানুষ প্রকৃতিকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবে না। তাই এসো ধরিত্রীর এই সবুজ চাদরটিকে রক্ষা করার শপথ নিই। রেইন ফরেস্টের প্রতিটি সবুজ পাতা যেন আমাদের আগামী প্রজন্মের জন্য এক একটি জীবনপত্র হয়ে বেঁচে থাকে, এই হোক আজকের দিনের একমাত্র অঙ্গীকার।

আজকের মতো সময় শেষ, যুব অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি অন্বেষা চলে আসব অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

শুনলেন যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠানে আজকের বিষয় ছিল পণ্ডিত ভজন সোপারের জন্মবার্ষিকী এবং ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে। উপস্থাপনায় অন্বেষা বাসু রায়চৌধুরী।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামেগঞ্জে। এখন শুনবেন 12 বছরে কৃষির বিকাশ, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার অরুণ কুমার শীত এবং রয়েছেন উপস্থাপনায় আইভি দে।

গ্রামেগঞ্জের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। ভারতের কৃষি আজ আর কেবল জীবিকার মাধ্যম নয়, এটি প্রযুক্তি, উদ্ভাবন ও আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত। কৃষকের হাত ধরেই গড়ে উঠছে উন্নত ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন। স্বাধীনতার পর ভারতীয় কৃষিতে যে বিপুল বিকাশ আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়েই রয়েছে আজকের আলোচনা।

0: বারো বছরে কৃষির বিকাশ, আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অরুণ কুমার শীট, ইনি মুখ্য বিজ্ঞানী কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর গবেষণা কেন্দ্র জলপাইগুড়ি। নমস্কার ডক্টর শীট, গ্রামীগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আলোচনার প্রথম পর্বে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল অ্যান্ড অয়েল সিড, ন্যাশনাল ফুড সিকিউরিটি নিউট্রিশন মিশন, মিশন অন আত্মনির্ভরতা ইন পালসেস, এগ্রিকালচারাল ফার্ম মেকানাইজেশন, এই সব প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছিল। বর্তমানে আর কী কী প্রকল্প নিয়ে কাজ চলছে এবং কৃষিকাজের উন্নতিতে এগুলি কিভাবে সাহায্য করছে, সেটা যদি ডক্টর শীত আপনি বলেন।
1: এখন আমাদের যে প্রোগ্রাম চলছে অর্গ্যানিক ফার্মিং যেরকম ছিল, তার সঙ্গে সে এখন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার ন্যাচারাল ফার্মিং প্রপাগান্ডা চলছে। এবং এর আগে যে একটা মানে ভারত সরকারের একটা স্কিম ছিল সেটা হচ্ছে গিয়ে পরম্পরাগত কৃষি যোজনা, অর্থাৎ আমরা আগে যে পদ্ধতিতে চাষ করছিলাম সেই পদ্ধতিটা কিন্তু আমরা এখন ভুলে গেছি। সেই জায়গাটাতে যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ যেমন মনে করেন আমরা যদি সেন্টেড রাইস যদি আমরা বলি, সেন্টেড রাইস কিন্তু যদিও হাই ইল্ডিং নয় কিন্তু সেটা দরকার, বাজারে তার চাহিদা যথেষ্ট বেশি আছে। যদি 100% কৃষক যদি শুধু হাই ইল্ডিং ভ্যারাইটির দিকে চলে যায় তাহলে শুধুমাত্র এটা কনজামশনের জন্য চলে আসছে, কিন্তু যেগুলো সেন্টেড রাইস যেগুলো, সেই সেন্টেড রাইসগুলো কিন্তু কাল্টিভেশন হচ্ছে না। তো সেই জায়গাটাতে আমাদের চেষ্টা ছিল যেটা, যে আমরা যদি আগে যেভাবে চাষ করা হতো সেইভাবে যদি ওই ধরনের যে সমস্ত প্রজাতিগুলো আছে সেগুলো যদি চাষ করা যায়, তার কোয়ালিটি যেরকম ঠিক থাকে এবং যেহেতু দাম বেশি থাকে, কৃষক কিন্তু সেখান থেকে অনেকটা বেশি ইনকাম করতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু চলছে এবং তার সঙ্গে অর্গ্যানিক ফার্মিং যেটা চলছে, কারণ আমরা সবাই জানি যে, কারণ কি এটা দেখেন যেই সরকারে যেই থাকুক না তার টার্গেট থাকবে যে ভারতবর্ষের জনগণ যারা রয়েছে তারা যাতে ভালো থাকতে পারে এবং তাদের হেলথ, তাদের স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে তবে সেই দিকে চেষ্টা করা। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের যেমন একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশটা যাতে সুন্দর এবং ভালো রকমভাবে থাকে সেই চেষ্টা কিন্তু আমাদের থাকা দরকার। কিন্তু যখন আমরা ইনঅর্গ্যানিক ওয়েতে যখন আমরা চাষবাস করছি তখন সেখানে কিন্তু পরিবেশের জল থেকে শুরু করে বায়ু থেকে শুরু করে মাটি দূষণ কিন্তু অনেকটা হচ্ছে, এবং তার সঙ্গে যে সমস্ত কেমিক্যাল আমরা ব্যবহার করছি কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তার যে ডিজেলগুলো থাকে বা ছোটো ছোটো জলকণা সেগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। একজন কৃষক সে যখন স্প্রে করছে সে যদি ঠিকমতো সতর্ক না থাকে তাহলে তার নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কিন্তু সেগুলো প্রবেশ করছে, তার স্বাস্থ্যের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো সুতরাং সেই জায়গাটাতে কিন্তু এখন ভারত সরকার যেটা এমফাসাইজ দিচ্ছেন যে আমি ইনঅর্গ্যানিক কেমিক্যাল যেগুলো রয়েছে সেগুলো ব্যবহারটাকে কতটা কমাতে পারি,
0: ঠিক
1: সে একটা টার্গেট। অর্থাৎ কমানোর উদ্দেশ্য একটাই, যে নিজের ভালোর জন্য, পরিবেশের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, এবং যে উৎপাদনটা হবে সেই উৎপাদনটা আমি যে কোনো ধরনের যে জায়গা থেকে হোক না কেন, যদি আমরা এই পদ্ধতিতে অবলম্বন করি তাহলে আমি যে কোনো দেশে সেটাকে আমি এক্সপোর্ট করে সেখান থেকে আমি ফরেন আর্ন করতে পারবো সেই জায়গাটাতে। কিন্তু সর্বোপরি মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কৃষকের স্বাস্থ্য। সুতরাং কৃষক যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতা ঠিক থাকবে, আমাদের কৃষি কিন্তু উন্নতি ঘটবে। তো সেই জায়গাটাতে দরকার, এবং তার সঙ্গে একটা জিনিস যেটা হচ্ছে অর্গ্যানিক ফার্মিংয়ের মেন টার্গেট যেটা আছে, অর্গ্যানিক সাবস্টেন্সটাকে বেশি মাত্রায় প্রয়োগ করা এক নম্বর। দু নম্বর, যে সমস্ত জীব বা জীবাণু যারা হচ্ছে গিয়ে কৃষিকাজের ক্ষেত্রে, যা কেউ হয়তো মাটির উর্বর শক্তি বাড়াচ্ছে, কেউ হয়তো মাটিতে বসবাসকারী কিছু ক্ষতিকর জীবাণুকে সে হচ্ছে মেরে ফেলছে, কেউ হয়তো দেখা গেল মাটিতে যে কিছু মৌল উপাদান যেগুলো মাটির জল কণার সঙ্গে আবদ্ধ হয়ে আছে সেই কিছু জীবাণু যদি প্রয়োগ করা যায় তাহলে সেই কণাগুলো কিন্তু বা সেই মৌল উপাদানগুলো কিন্তু আবার মাটির জলের সঙ্গে মিশে যাচ্ছে, গাছের শেকড় সেটাকে সংগ্রহ করতে পারছে। সুতরাং এই ধরনের যে টেকনোলজি যেগুলো ডেভেলপ হয়েছে প্রতিনিয়ত, যেগুলো আইডেন্টিফাইড হচ্ছে, সেই ধরনের টেকনোলজিগুলোকে যদি আমরা কৃষিকাজে আরও বেশি মাত্রায় যদি অ্যাডপ্ট করতে পারি বা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই যে ইনঅর্গ্যানিক বা রাসায়নিক সারের উপর যে ডিপেন্ডেন্সি বা নির্ভরতা ছিল সেটাকে আমরা অনেকটা কমাতে পারবো সেই জায়গাটাতে। কিন্তু জায়গা একটাতেই, সেটা হচ্ছে গিয়ে কৃষককে মোটিভেট করাটাই হচ্ছে গিয়ে আসল জায়গা। তাদেরকে যদি আমরা ঠিকমতো মোটিভেট করতে পারি এবং তাদেরকে যদি ওই ফিল্ড সেমিনারের মাধ্যমে যদি তাদেরকে আমরা ডেমনস্ট্রেট করতে পারি, প্রদর্শন করতে পারি, তাহলে কিন্তু একটা সময় আসবে যে আমাদের কৃষিকাজের শুধুমাত্র অধিক ফলন নয় তার সঙ্গে সঙ্গে ভালো গুণগত মানের উৎপাদন আমরা করতে পারবো সেই জায়গাটাতে।
0: একদম ঠিক, বর্তমানে জল সংকট কৃষিকাজে একটা বড় সমস্যা। জলের অপচয় না করে কৃষক ভাইরা কোন প্রকল্পের মাধ্যমে সুপরিকল্পিতভাবে কৃষিকাজ করতে পারবে সেটা যদি একটু বিস্তারে বলেন।
1: প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, কারণ কি জলসেচ একটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট, কারণ কি যেখানে ওয়াটার শর্টেজ, জলের অভাব রয়েছে, তো সেখানকার লোকে বোঝে জলের গুরুত্ব কতটুকু, আর যেখানে জল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রচুর হচ্ছে তারা কিন্তু বোঝে না। কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে যে পার ড্রপ মোর ক্রপ, এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। পার ড্রপ ইন দ্য সেন্স যে সিঁচাই যোজনা, অর্থাৎ একটা প্রকল্প যেটা হচ্ছে গিয়ে ড্রিপ ইরিগেশন বা স্প্রিঙ্কলার ইরিগেশনকে প্রমোট করা। আমরা যেটা এখন অ্যাডপশন ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা কী হচ্ছে না, সেটা হচ্ছে কি আপনার ফ্লাড ইরিগেশন, অর্থাৎ আমরা জাস্ট হোস পাইপ দিয়ে জল দিচ্ছি, এবং বা হচ্ছে বেসিন ইরিগেশন। কিন্তু এখন টার্গেট হচ্ছে গিয়ে যে ওয়াটার ইউটিলাইজেশন এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিয়েন্ট মৌল উপাদানের সঠিক ব্যবহার করার জন্যই কিন্তু আমাদের ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ ব্যবস্থা যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখানে গভর্নমেন্ট থেকে কিন্তু সাবসিডি রয়েছে, অর্থাৎ প্রথমে যেটা খরচা হবে সেই খরচার সঙ্গে সঙ্গে সে পুরাটা খরচা করবে, তারপরে হয়তো 50% বা 60% যদি বিল সাবমিট করলে 50% বা 60% সাবসিডি পেয়ে যাবে, অর্থাৎ প্রায় 40% বা 50% খরচা করে সে কিন্তু একটা পারমানেন্ট স্ট্রাকচার তৈরি করে নিতে পারছে। সেটা তার যদি পেরিনিয়াল ক্রপস থাকে তাহলে সে হচ্ছে কিন্তু ওটাকে 10 বছর পর্যন্ত কিন্তু বা আরও তার বেশিও সেটাকে চালাতে পারে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যখন আমরা বিন্দু সেচ দিচ্ছি তার সঙ্গে কেমিক্যাল ফার্টিলাইজার যেটা দরকার অল্প মতো সেটাকে আমরা মিক্স করে সেটা কিন্তু আমরা ফসলের গোচ্ছে গিয়ে একদম শেকড়ের জায়গাতে পৌঁছে দিতে পারছি। ফলে কী হচ্ছে না, নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশনটা কিন্তু অনেক বেটার হচ্ছে সেই জায়গাটাতে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসলের হানি ঘটে, ফসলের ক্ষতি ঘটে, সেক্ষেত্রে রয়েছে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে কিছু কিছু ফসল রয়েছে যেগুলো এনরোল করানো থাকে, যদি রেজিস্ট্রেশন করানো থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ক্ষতি হয় তাহলে সেটা রিপোর্টের ভিত্তিতে কিন্তু সে তার সেখানে কম্পেনসেশন পেয়ে যাবে। এছাড়া যেটা রয়েছে, যেটা লাস্ট যেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, সেটা হচ্ছে গিয়ে অ্যাট এ টাইম ওয়ান টাইম, কেউ হয়তো একজন পার্মানেন্ট কৃষক তার নিজস্ব জমি রয়েছে সে পার ইয়ার প্রায় 6,000 টাকা করে সে পাবে প্রতি বছর, এবং এছাড়া 3টে ইনস্টলমেন্টে 2,000, 2,000, 2,000 করে পাবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে একজন কৃষক তার নিজস্ব জমিতে সে চাষবাস করে আছে এবং শুধুমাত্র তার প্রয়োজন না, সে কিন্তু যে সমস্ত ভারতবাসী চাষবাসের সঙ্গে যুক্ত নয় তাদের মুখে অন্ন পৌঁছে দেওয়ার জন্য সে চেষ্টা করেছে। সুতরাং তার যখন 60 বছর হয়ে যাবে তখন তো সে তো হচ্ছে গিয়ে তার কর্মক্ষমতা কমে যাবে, তাহলে সে কী করবে? সেখানে একটা পেনশন যোজনা যেটা চালু হয়েছে, যেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী কৃষি মানধন যোজনা, সেক্ষেত্রে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পেনশন, তার অবর্তমানে যদি কিছু হয়ে যায় তার ফ্যামিলি তার ওয়াইফ 1,500 টাকা করে প্রতি মাসে মাসে পেনশন পাবেন সেই জায়গাটাতে। এই জিনিসগুলো যেটা রয়েছে এগুলো তো মেন জায়গা হচ্ছে যে এক হচ্ছে কি কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট, এই সমস্ত যোজনা নিতে হলে সবার আগে নিজের নামে জমি থাকতে হবে 1 নম্বর, ল্যান্ড হোল্ডিং সেটা বেশি থাকলে ভালো, কম থাকলে কোনো, কিন্তু নিজের নামে জমি থাকতে হবে, তবে গিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে।
0: আমাদের কৃষক ভাইরা এই যে নানা রকম প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং তারা একটা সুন্দর মাধ্যমে কৃষিকাজটাকে করতে পারছেন, তো এই সব সুযোগ সুবিধা আওতায় আসার জন্য তাদের কি প্রয়োজন?
1: সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা আপনি বলছিলেন যে হয়তো কৃষক কী কী ধরনের প্রযুক্তি রয়েছে সেটা হয়তো পৌঁছতে জানেন না, পৌঁছতে পারছেন না, সেজন্য আমরা সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি, প্রত্যেকটা ব্লকে একটা করে সহকৃষি অধিকর্তার অফিস রয়েছে, তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখতে হবে। যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেই স্কিম কী আছে না আছে, কারণ কি ইমপ্লিমেন্টিং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেটা কিন্তু ডাইরেক্ট স্টেট গভর্নমেন্টের কাছে আছে, স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা জেলাতে দিচ্ছে, জেলা থেকে ব্লক, এবং ব্লক থেকেই কিন্তু তথ্য সংগ্রহ করে বা অ্যাপ্লিকেশন সংগ্রহ করে সব কিন্তু হচ্ছে গিয়ে এনরোল হচ্ছে। এবং এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে এখন কোথাও অ্যাপ্লিকেশন করার দরকার নেই, জাস্ট পোর্টাল রয়েছে, সেই পোর্টালে যে সমস্ত ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলোকে আপলোড করে সেগুলোকে জাস্ট আপলোড করে অ্যাপ্লিকেশান করা, সেটা অটোমেটিক্যালি চলে আসবে 1 মাস পরে বা হয়তো কিছুদিন পরে, যেটা মানে সময় নির্ধারিত থাকবে সেই সময়ের পরে সে খোঁজে দেখবে যে, বা সে নিজেও দেখতে পারবে যে আমার নাম কি এনরোল হলো, যদি আমার নাম এনরোল হয়ে থাকে তাহলে তার পরবর্তী করণীয় কী রয়েছে না রয়েছে সেটা সহকৃষি অধিকর্তার অফিস থেকে যোগাযোগ করে সেইভাবে তাকে এগোনো, সেটাই হচ্ছে কি মেন জায়গা সেটা।
0: ঠিক, তাহলে আমাদের কৃষক ভাইদের কিন্তু এই যে কৃষি দপ্তর রয়েছে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো রয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু তারা আপডেট হবেন এবং এই যে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তাহলে তারা উপভোগ করতে পারবেন।
1: ডেফিনেটলি। এখানে আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে কি আমাদের সবথেকে বড় প্রবলেম কৃষকের ক্ষেত্রে মার্কেটিং।
0: হ্যাঁ,
1: অর্থাৎ আগে যেটা ছিল যে মিডিলম্যান কিন্তু ম্যাক্সিমাম প্রফিটটা নিয়ে চলে যেত, এখন যেটা আছে ইএনএম যেটা রয়েছে ইলেকট্রনিক ন্যাশনাল মার্কেটিং সিস্টেম, অর্থাৎ সে সেখানে এনরোল করলেও বুঝতে পারবে যে ভারতবর্ষের কোন জায়গাতে কোন মার্কেটে সে যে ফসলটা চাষ করছে তার কীরকম রেট রয়েছে না রয়েছে সেটা সে জানতে পারবে। সেইভাবে যদি সেইখানে যদি সে এনরোল করায় এবং সেখানে যদি বলে যে আমার কাছে এই মেটেরিয়ালস রয়েছে আমি সেল করতে চাই, হয়তো কোনো বিডার যে আছে সে কিন্তু সেটাকে দেবে এবং সে সেখান থেকে কালেকশন করে নিয়ে চলে যাবে। সুতরাং এরকম কৃষক সহায়ক অনেক প্রকল্প রয়েছে, যেই প্রকল্পগুলোকে যদি কৃষকরা ঠিক মতো নিতে পারে তাহলে কিন্তু সেটা অনেক বেশি তাদের উন্নতি ঘটবে। কিন্তু একটা মেইন জায়গা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কৃষক হয়তো জানছে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা সেরকম না থাকার জন্যই কিন্তু সে সেই জায়গায় পৌঁছতে পারছে না, এবং তার সঙ্গে ইয়াং জেনারেশন এখন হচ্ছে কৃষি বিমুখ হয়ে গেছে। তো সুতরাং সর্বোপরি ইয়াং জেনারেশন যদি কৃষিতে যদি অংশগ্রহণ করে, কারণ তারা এখনও এডুকেশান রয়েছে, তাদের শিক্ষা রয়েছে, তারা এই জিনিসগুলোকে যদি নিতে পারে, অথবা যেটা এফপিসি রয়েছে যারা ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা অর্গানাইজেশান যারা রয়েছে তারা যদি এই জিনিসটাকে কোঅর্ডিনেট করতে পারে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে কিন্তু কৃষকের উন্নতি হতে বাধ্য সেক্ষেত্রে। এবং যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি গুড কোয়ালিটি অফ প্রডিউস, ভালো গুণগত মানের খাদ্যশস্য খাদ্যদ্রব্য উৎপাদন করাটাই সেটা কাজ, এবং সেই জায়গাটাতে কিন্তু তারাও কিন্তু একটা পার্ট হতে পারে। আমরা যেরকম রয়েছি আমাদের কাছে হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় সবার কাছে পৌঁছানো, কিন্তু তাদের কাছে কিন্তু পৌঁছানো সেটা সম্ভব। সো সেই জায়গাটাতে তাদের কাছে পৌঁছলে আমাদের সাহায্য নিয়ে কিন্তু আমরা একটা বৃহৎ আকারে কিন্তু আমাদের ভারতবর্ষের কৃষিটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবো সেই জায়গাটাতে।
0: একদম ঠিক। আচ্ছা, আমাদের এই স্বাধীনতার পূর্বে কৃষির ব্যবস্থা যেমনটা ছিল, ঠিক বর্তমান সময়ে বিভিন্ন প্রকল্পর আওতায় এসে আমাদের কৃষক ভাইরা যে কৃষিকাজে যে উন্নতি হয়েছে সেই যে একটা বিশাল পার্থক্য, সেটা যদি আপনি একটু আমাদের বলেন।
1: দেখেন, আমরা যদি দেখি যে টোটাল খাদ্য সিরিয়াল মানে ফুড গ্রেন প্রোডাকশন এবং হর্টিকালচারাল ক্রপস যেগুলো রয়েছে তার উৎপাদন যেটা আছে সেই জায়গাটাতে যদি আমরা দেখি যে 66 মিলিয়ন টন উৎপাদন ছিল ফুড গ্রেন প্রোডাকশন, আর সেটা আজকের দিনে আমরা বলছি 376.56 মিলিয়ন টন,
0: মানে একটা বিশাল সংখ্যা কিন্তু আমরা পেয়েছি,
1: বিশাল সংখ্যা। এবং তার সঙ্গে যেটা আমরা দেখি যদি হর্টিকালচারাল ক্রপসের ক্ষেত্রে যদি দেখি সেখানে আছে 377.78 মিলিয়ন টন। অর্থাৎ এই একটা আঁকড়া বা পরিসংখ্যানই বলে দেবে যে আমরা কোথায় থেকে কোথায় গেছি পৌঁছেছি, প্রায় 9x আপনার 6 গুণ আমরা এনহ্যান্স করতে পেরেছি। এবং সেটা সম্ভব হয়েছে এগ্রিকালচারাল এক্সপার্ট বা সাইন্টিফিক রিসার্চের সঙ্গে সঙ্গে কৃষকদের সহযোগিতা, এই দুটো কারণের জন্য কিন্তু সম্ভব হয়েছে। এবং আমরা যদি দেখি যে প্রায় ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে খাদ্যশস্য উৎপাদনে কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে 1 নম্বর, কিছু কিছু ক্ষেত্রে 2 নম্বর জায়গায় রয়েছে। 2047 সালের টার্গেট রয়েছে ভারতবর্ষ আত্মনির্ভর যেরকম হবে, সেরকম ভারতবর্ষ যাতে সারা বিশ্বে সমস্ত প্রডিউসের ক্ষেত্রে 1 নম্বর জায়গা দখল করতে পারে, এটাই হচ্ছে কি মেন টার্গেট এসে জায়গাটাতে। শুধুমাত্র এগ্রিকালচারাল ফসলের ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে উদ্যান পালনের ফসলের ক্ষেত্রেও কিন্তু সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, MRDS থেকে রয়েছে, RKVI রয়েছে, NHM রয়েছে, ন্যাশনাল হর্টিকালচারাল মিশন, RKVI রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রয়েছে তার সঙ্গে। এগুলো প্রত্যেকটা জায়গাতে একটা মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে যে কৃষককে ফার্স্ট হচ্ছে এনরোল করানো, তার সঙ্গে প্রযুক্তি পৌঁছানো, প্রযুক্তি পৌঁছানোর পরে ইনপুট দেওয়া, তার সঙ্গে মার্কেটিংয়ে হেল্প করা, এই সমস্ত কিছু জায়গা রয়েছে। এবং আর্থিক সহায়তাও সেখানে রয়েছে, প্রায় 9x সব ক্ষেত্রে 50-60% আর্থিক সহায়তা রয়েছে। কিন্তু একটা জায়গাতে সেটা যে ফার্স্ট এক্সপেন্ডিচারটা নিজেকে করতে হবে, বিল সাবমিট করলে সেটা যে সাবসিডি অ্যামাউন্ট রয়েছে সেই সাবসিডি অ্যামাউন্ট কিন্তু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাতে, এটাই হচ্ছে মেন।
0: আচ্ছা, আপনি বললেন যে আমাদের তরুণ প্রজন্ম কৃষিকাজ থেকে কিন্তু বিমুখ, তাদেরকে কৃষিকাজে ফেরানোর জন্য নতুন প্রকল্প কিন্তু শুরু হয়েছে, যার ফলাফল শুরু হয়ে গেছে, সেটা যদি একটু আপনি বলেন।
1: দেখেন, নতুন প্রজন্ম যেটা যারা এডুকেটেড ইয়াং জেনারেশন যারা বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে MSME স্টার্টআপ অর্থাৎ ছোট ছোট স্মল স্কেল বিজনেস করা, সেক্ষেত্রে ব্যাংক লোন যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয় APC বা জেনারেল ফার্মার যদি চায় তারাও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তারা ইয়ে নিতে পারে, যেমন কি আছে up to 50 lakhs পর্যন্ত। যেমন কেউ যদি হয়তো কোনো একটা APC যদি চায় যে আমি একটা কোল্ড স্টোরেজ বানাতে চাই, তাহলে সেখানে প্রায় 2 কোটি টাকা পর্যন্ত সে সাবসিডি পাচ্ছে, 50 lakhs, যা যেরকম যে ধরনের যে কোনো জিনিস অর্থাৎ যে কোনো স্মল স্কেল হোক, মিডিয়াম স্কেল হোক, যে ইন্ডাস্ট্রি বা যদি মানে কটেজ ইন্ডাস্ট্রি হোক যাই হোক না কেন, সে যদি করতে চায় সেটা হচ্ছে কি জাস্ট পারমিশন নিয়ে বা যা রেজিস্ট্রেশন নিয়ে সে কিন্তু ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, ব্যাংক কিন্তু সেখানে ঋণ দিতে বাধ্য। এবং সেখান থেকে সে কাজে লাগে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি, যেমন মনে করেন নারকেল, নারকেল যেমন কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের কৃষি এবং কৃষক মন্ত্রণালয় যে দপ্তর রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তাদেরই আন্ডারে সেই রিভিউ আসছে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড। এই কোকোনাট আমরা বলি কল্পবৃক্ষ, এখানে কিন্তু প্রচুর অনেক স্কিম রয়েছে। স্কিম কোথায় রয়েছে? এক নম্বর হচ্ছে চারা তৈরি করা, এক হচ্ছে গিয়ে সিড গার্ডেন, অর্থাৎ আমি বীজ উৎপাদন করব, তার জন্য

0: রয়েছে, তারপর চারা তৈরি করা রয়েছে, এরিয়া এক্সপেনশান অর্থাৎ আমি আমার কাল্টিভেশন এরিয়া বাড়ানোর জন্য এরিয়া এক্সপেনশান প্রোগ্রাম রয়েছে, তার সঙ্গে রয়েছে যে ইনপুট দেওয়ার জন্য প্রোগ্রাম রয়েছে, ভার্মি কম্পোস্ট তৈরির প্রোগ্রাম রয়েছে, তারপর হচ্ছে গিয়ে ক্র্যাফ্ট আইটেম তৈরি করারও তাদের স্কিম রয়েছে, এবং তার সঙ্গে মার্কেটিংয়েরও তাদের স্কিম রয়েছে।
1: মানে একটা ফসল থেকে এতগুলো দিক দিয়ে কিন্তু
0: যার জন্য
1: ইনকাম করা যেতে পারে
0: সেই জায়গাটাতে আসে, অর্থাৎ সে যদি যেমন কয়ার ছোবরা আমরা শুধু ধূপ জ্বালাতেই মানে ব্যবহার করি, কিন্তু এখন কয়ার ইন্ডাস্ট্রি কয়ার একটা এমন একটা ফসল যার জন্য একটা আলাদা ইনস্টিটিউট রয়েছে যে এই কয়ার বা ছোবরা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি। তো সেই জায়গাটাতে একটা অর্গানাইজেশন সিডিবি একটাই ফসল, সেটা কিন্তু শুধু এরিয়া এক্সপেনশন করানোর জন্যও তার স্কিম রয়েছে, চারা উৎপাদনও স্কিম রয়েছে, ভার্মি কম্পোস্ট তৈরি করার স্কিম রয়েছে, এইগুলো করার পরে ওখান থেকে যে প্রডিউসটা হবে সেই প্রডিউসটাকে সে এক হচ্ছে গিয়ে যেমন নারকেল থেকে আমরা তেল তৈরি করতে পারি, ভার্জিন কোকোনাট অয়েল এমনি তেল, তার সঙ্গে বিভিন্ন রকম সুইট প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। এই নারকেল নিয়ে নেওয়ার পরে যে ছোবরাটা থেকে গেলো সেই ছোবরা দিয়েই কিন্তু আমি ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমার যদি কাঁচামালের যদি আমি ব্যবস্থা করতে পারি এরিয়া এক্সপেনশান করিয়ে আমাদের যে কোনো অঞ্চলে হোক না যেখানে নারকেল চাষ করা সম্ভব সেই সমস্ত জায়গাতে আমি এরিয়া এক্সপেনশান করিয়ে যদি আমি টোটাল গাছের সংখ্যা বাড়িয়ে দিয়ে উৎপাদনটাকে বাড়াতে পারি, সেখান থেকে স্টার্টিং ফ্রম শেকড় থেকে শুরু করে আপ টু পাতা পর্যন্ত প্রত্যেকটা প্ল্যান্ট পার্টসকে আমি ব্যবহার করে কোনো না কোনো কাজে যার হচ্ছে কি জিনিস তৈরি করতে পারি এবং যেটা মূল্য রয়েছে। অর্থাৎ যারা ইয়াং জেনারেশান বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে দরকার, যেটা থেকে জাস্ট ব্যাংক লোন নিয়ে নিজের থেকে ছোটোখাটো কিছু করার থেকে শুরু করে সেটাকে বৃহৎ আকারে যাওয়া সেই জায়গাটাতে। তো সুতরাং এগ্রিকালচার বেসড কমিউনিটিস বা এগ্রিকালচার বেসড যে সমস্ত স্মল স্কেল হোক মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেইগুলোর দিকে চিন্তাভাবনা করা দরকার সেইগুলোতে, এবং সেক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তিবিদ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে কোন কোন দিকে যাওয়া দরকার না দরকার সেইগুলো যদি করে যদি তারা যদি সামনে এগিয়ে যায় তাহলে কিন্তু আর্থিক অভাবটা কোনো ফ্যাক্টর নেই, কারণ ব্যাংক রয়েছে ব্যাংক লোন দেবে। তো সুতরাং ব্যাংক লোন নিয়ে কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারি সেই জায়গাটা।
1: ঠিক, আর এই প্রযুক্তির কথা আসতেই যেমন ইন্টারনেটের ব্যবহার, সেটা কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম খুব সরোবর, এবং এই ইন্টারনেটের মাধ্যমে তারা খুব কম সময়ে তাদের সমস্যাগুলো কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং তারা সমস্যার সমাধান করতে পারবেন।
0: ডেফিনেটলি এখন সব অ্যাপস চলে এসেছে, অ্যাপসের মাধ্যমে কিন্তু অ্যাপসটাকে জাস্ট ডাউনলোড করা, সেই অ্যাপসের মাধ্যমে যদি তার প্রবলেম যদি দিয়ে দেয় সেখান থেকে সে রিপ্লাই পেয়ে যাচ্ছে, এক নম্বর। দু নম্বর, প্রত্যেকটা জেলাতে একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তাদের নিজস্ব পোর্টাল রয়েছে, তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সুতরাং সেখানে গিয়ে যদি আমি আমার প্রবলেমটাকে যদি আমি ওখানে তুলে ধরি তাহলে তাদের সময় অনুযায়ী কিন্তু উত্তর পেয়ে যাবে। প্রত্যেকটা ব্লকে যেরকম রয়েছে সহকৃষি অধিকর্তার অফিস রয়েছে, প্রত্যেকটা সাবডিভিশনে রয়েছে, প্রত্যেকটা সাবডিভিশনে প্রত্যেকটা জেলাতে উদ্যান পালন বিভাগ রয়েছে, তার সঙ্গে আইসিআর ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সব জায়গায় না হোক কিছু কিছু জায়গায় তাদের সেন্টার বা ইনস্টিটিউট রয়েছে, তার সঙ্গে ইউনিভার্সিটি রয়েছে, স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, স্টেট হর্টিকালচার ইউনিভার্সিটি রয়েছে, স্টেট অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ফিশারিজ মানে ইউনিভার্সিটি রয়েছে। সুতরাং তাদের ওয়েবসাইটে যদি আমরা তাদের সঙ্গে যদি আমি সম্পর্ক স্থাপন রাখতে পারি তাহলে আজকালকার দিনে চাষবাসের ক্ষেত্রে কোনো প্রবলেমই প্রবলেম নয়।
1: একদম ঠিক,
0: এবং আমি শিওর আমার কাছে আমি যদি বলি আমার কাছে যদি কেউ কিছু জানতে চায় আমি উইদিন ওয়ান আওয়ার আমি তার রিপ্লাই দেবো, কারণ আমরা ডেডিকেটেড ইয়া আমরা হচ্ছে গিয়ে বাউন্ড, আমরা বাধ্য এবং আমরা ভারতবর্ষের কৃষির উন্নতির জন্য কিন্তু সবাই দায়বদ্ধ রয়েছে, এবং শুধু ফার্মার্স শুধু উৎপাদন করছে সে শুধু দায়বদ্ধ তা নয়, কিন্তু যারা এই টোটাল সিস্টেমের সঙ্গে যারা অ্যাটাচড স্টার্টিং ফ্রম এগ্রিকালচার মিনিস্টার টু আপ টু গ্রোয়ার্স পর্যন্ত প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে, সুতরাং তারা সবাই যদি একসঙ্গে একইভাবে চলতে পারে তাহলে কিন্তু কৃষিকে কেউ আটকাতে পারবে না, ভারতবর্ষের কৃষি একটা নির্দিষ্ট শেখরে গিয়ে পৌঁছবে। সেই
1: আমাদের কৃষক ভাইরা যারা এই মূল কর্মকাণ্ডে রয়েছেন এই কৃষক ভাইদের জন্য আপনার কি বার্তা রয়েছে যাতে আমাদের এই কৃষিকাজকে বিশ্বের দরবারে প্রধান স্থানে আমরা নিয়ে যেতে পারি?
0: মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা রয়েছে আমরা যে ইনসেকটিসাইড এবং ফাঞ্জিসাইডস ব্যবহার করছি সেটা কখন কিভাবে কতটুকু মাত্রায় দিতে হবে সেটার সম্বন্ধে সচেতন থাকতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে মাটির স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে, বিশ্বের বাজারে পৌঁছতে গেলে ফসলের গুণগত মানকে ঠিক রাখতেই হবে, কারণ কি আমরা জানি যে কোনো কেমিক্যালস হার্মফুল কেমিক্যাল 0.2% বা তার বেশি যদি থাকে তাহলে সেটা বিশ্বের কোনো দেশই সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমাদের সেই জায়গাটাতে সবার আগে আসতে হবে, এক নম্বর। দু নম্বর, বর্তমান যে সমস্ত নতুন নতুন প্রযুক্তি এসেছে, কারণ সত্যি কথা বলতে কি যে প্রথাগত পদ্ধতিতে যে সমস্ত আমরা প্রথাগুলো অবলম্বন করে এসেছি বর্তমান যুগে কিন্তু বা বর্তমান সময়ে কিন্তু সেটা না চলার চান্স বেশি। সেক্ষেত্রে যেগুলো উন্নত প্রযুক্তি যেগুলো এসছে সেই প্রযুক্তিগুলোকে গ্রহণ করা এবং সেটাকে তথ্য সংগ্রহ করে সেটাকে নিজের নিজের ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করা, এবং তার সঙ্গে যেটা বললাম মার্কেটিংয়ের একটা বিশাল বড় প্রবলেম, সেই জায়গাটাতে যেটা ইএনএম যেটা রয়েছে সেটার সঙ্গে সংযোগ রাখা, এবং তার সঙ্গে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পোস্ট হারভেস্টের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। পোস্ট হারভেস্ট এই কারণে বলছি, আমরা যে সমস্ত ফ্রুট প্রোডাকশান করি আমরা যেটা জানি সেটা 90-40-50% হচ্ছে গিয়ে তার লস হয়, লস ইন দ্য সেন্স আফটার হারভেস্ট, অর্থাৎ ফসল সংগ্রহ করার পরে আপ টু কনজিউমার পর্যন্ত এই পিরিয়ডটাতে প্রায় 40-50% হচ্ছে গিয়ে তার লস হচ্ছে। তো সুতরাং এই লসটাকে যাতে কমানো যায় বিভিন্ন প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তিগুলোকে যদি আমরা ঠিক মতো যদি গ্রহণ করতে পারি এবং সেটাকে যদি আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে এই লসটাকে কমাবো, ফলে কী হবে আমাদের ইনকামটা কিন্তু অনেকটা বেশি আসবে সেই জায়গাটাতে। তো সুতরাং কৃষকরা সত্যি কথা বলতে কি যে আমরা যদি সবাই একসঙ্গে সঠিকভাবে যদি চলার চেষ্টা করি, শুধু যে সারা বিশ্বে কেন বিশ্বের বাইরেও যদি আরও অন্য কোনো দেশ থাকে তাদের সঙ্গে আমরা কম্পিট করতে পারবো, সেটাই হবে কি আমাদের মেন অঙ্গীকার সেই জায়গাটাতে। এবং আমাদের মানে বর্তমান প্রাইম মিনিস্টারের যে প্রচেষ্টা যে 2047 সালে আমরা যাতে সমস্ত দিক থেকে স্বনির্ভর হতে পারি সেটার দিকে চেষ্টা করা, এবং সেটা তখনই সম্ভব যদি আমরা সবাই আমরা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দিই তবে গিয়ে সম্ভব সেই জায়গাটাতে।
1: ঠিক। তো আজ আসরে আমরা এই যে দীর্ঘ 12 বছরে কৃষির যে বিকাশ সেটা অরুণবাবু আমাদের খুব বিস্তারে জানালেন এবং বিভিন্ন প্রকল্পগুলোর কথা বললেন যার মাধ্যম দিয়ে আমাদের কৃষক ভাইরা কিন্তু একটা আমূল সহযোগিতা পাবেন এবং তার সাথে যে তাদের অর্থনৈতিক যে উন্নতি সেটাও কিন্তু অনেকটাই হবে। গত 12 বছরে ভারতের কৃষি শুধু উৎপাদন বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকেনি, প্রযুক্তি, অবকাঠামো, বাজার সংযোগ এবং কৃষক কল্যাণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, ক্ষুদ্র জমির মালিকানা এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তোলাই আগামী দিনের লক্ষ্য। তো আসরে আসার জন্য ডক্টর শীত আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা 12 বছরে কৃষির বিকাশ এর দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর অরুণ কুমার শীত, ইনি মুখ্য বিজ্ঞানী, কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা, মোহিতনগর গবেষণা কেন্দ্র, জলপাইগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী পূর্ণদাস বাউল।

আজকের শেষ লোকগীতি শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গ্রামেগঞ্জে। আজকের বিষয় ছিল ১২ বছরের কৃষির বিকাশ পর্ব ২। আজ আলাপচারিতায় ছিলেন ডাক্তার অরুণ কুমার শীত, সঙ্গে ছিলেন উপস্থাপিকা আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে জীবন ও জীবিকা অনুষ্ঠান। সাক্ষাৎকারমূলক এই অনুষ্ঠানে রয়েছেন বাসন্তী সরকার, হাঁস প্রতিপালক। তার এই আলাপচারিতাটি বাইরে গিয়ে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি বাপি রায়।
1: নমস্কার, আমি বাপি রায়। আজকে আমরা আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাট এলাকার ফটকতারি পাড়ায়। এখানে আলোচনা করব আজকে আমরা জীবন জীবিকা নিয়ে। এখানে একজন দিদিকে পেয়ে গেছি, তো প্রথমেই দিদির কাছে দিদির নাম জেনে নিব।
2: আমার নাম বাসন্তী সরকার।
1: তো দিদি একজন হাঁস পালিতে আর কি, হাঁস পালন করে, দিদির বাড়িতেই সবকিছু, দিদির অনেক হাঁস। দিদির কাছে জেনে নেব তার আইডিয়াটা কোথার থেকে আসলো এবং তিনি কিভাবেই এত বড় একটা হাঁসের ব্যবসা শুরু করতে পেরেছেন। তো দিদি,
2: হ্যাঁ, মানে মোটামুটি আমার 2012 সালে আমি গ্র্যাজুয়েশন পাশ করি, তারপরে হচ্ছে আমার বিয়ে হয় 2014 সালে। বিয়ের পরে আমার হাজবেন্ড মানে একটু বাইরেই কাজ করতো, আমি ভাবলাম যে আমি তো মানে বেকারই আছি, তো আমাকে কিছু একটা করতে হবে। তাই পরে ভাবলাম যে কি করা যায়, তা অনেকে তো হাঁস পালন করে, মুরগি পালন করে, গরু পালন করে, ছাগল পালন করে। তারপরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে হলো আমি কিছু, আমার একটু অল্প জমি জমা সেরকম একটা নাই, তো অল্প একটু আছে আর কি। তো ভাবলাম যে দেখি তো কিছু মানে হাঁস পালন করে কি করা যায়। তো প্রথমে আমি মুরগি দিয়ে মানে কয়েকটা হাঁস আর কি মানে উঠাইলাম আর কি, এই 20টা মতো। তারপরে 20টা হাঁস উঠানোর পরে দেখলাম যে ভালো একটু মানে মোটা টাকা একটুখানি জমা টাকা পেলাম, হাতে ভালো লাগলো। তারপরে ভাবলাম যে না একটু ব্যবসাটাকে একটুখানি বাড়ানো।

0: যায়। আমি তো সেলফ হেল্প গ্রুপ করি, তো সেলফ হেল্প গ্রুপ থেকে কিছু টাকা লোন নিয়ে পরে ভাবলাম যে যারা নাকি হাঁস বা মুরগি যারা অর্ডার নেয় আর কি, বাচ্চা কোথায় দিতে পারে তাদের খোঁজ করি। খোঁজ করার পরে ওদের সাথে খোঁজও পাই, পরে ওদেরকে বললাম যে এরকম এরকম হাঁস পালতে গেলে কি করতে হবে, আমি তো নতুন, অভিজ্ঞতাও সেরকম নাই। আমাকে সে বললো যে ঠিক আছে তুমি করো, আমি আসি তোমার পাশে, আমিও একটু হেল্প করে দিব। ভয়ে ভয়ে তখন আর কি তাকে ওকে প্রথমে আমি অল্পই অর্ডার করলাম, মানে মোটামুটি 200 মতো অর্ডার করলাম ট্রাই করার জন্য, যে বাঁচাইতে পারবো কিনা, কতটা মানে কি হবে কিনা, ওটা এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে 200 ট্রাই করলাম। তা 200 ট্রাই করার পরে পরেও আমাকে দিলো, 200 আইনে দিলো। তারপর ওকে জিজ্ঞাসা করে করে প্রথমে কিভাবে কি করতে হয় না হয় ওটাকে জিজ্ঞাসা ওর কাছে শুনে নিয়ে, আমি ওটা ছোট বাচ্চা কিভাবে প্রতিপালন করতে হয় শুনে নিয়ে ওটা করলাম, ওর পরামর্শ নিয়ে করলাম। যখনই সমস্যায় পড়ি ওকে জিজ্ঞাসা করি, তারপর হেল্প করে, দেখি যে মোটামুটি বেশি একটা বাচ্চা ছোটবেলায় মারা যায় নাই, এই একটা কি দুইটা হয়তো গেছে, বেশি যায় নাই। তারপরে সেটা করার পরে দেখি আস্তে আস্তে পরে যখন নাকি 10 দিন বয়স হয় তখন কী খাওয়ালে মানে বাচ্চাটাকে মানে যার লাভটা একটু বেশি হবে, পরে সেরকম একটু খাবারের খোঁজ করি। পরে দেখা যায় মোটামুটি মাসে আমার খাওয়ার খরচা হয় মোটামুটি 5,000 মতো খরচা হয়, না 200 হাঁসে একটু কমই খরচা হয়, অতটা হয় না, তখন একটু কম হয় 200 হাঁস। পরে মোটামুটি 4 মাস আমি যখন হয়ে যায় যখন পরে পাইকারি বাড়ির থেকে আমাকে খোঁজ হাটে নিয়ে গেছিলাম, তখন আমি প্রথমে হাটে নিয়ে গেছিলাম, হ্যাঁ, পরে হাটে নেওয়ার পরে পাইকার আমার যেহেতু খোঁজ পেয়ে গেলো তখন আমাকে বাড়িতেই চলে আসে, ওকে কোথায় হাঁস আছে তখন বাড়িতেই আসে, বাড়িতে আসার পরে তারপরে তো একটা মানে পাইকার বাড়ির থেকে আমার তখন নিয়ে যায়।
1: আচ্ছা, বাড়ির থেকে এসে নিয়ে যায়,
0: বাড়ি থেকে নিয়ে
1: যায়,
0: যেহেতু অনেক আছে তখন থেকে রেগুলার আমার থেকে নিয়ে যায়, সেই 2017 সাল থেকে।
1: আচ্ছা,
2: তো দিদি এখন বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস আছে বা কতগুলো আপনি পালন করছেন?
0: এখন তো আমি 500 হাঁসের ক্যাপাসিটি আছে, তো ঘরটা তো সেরকম একটা বড় নাই,
1: 500
0: হ্যাঁ 500 হাঁসের ক্যাপাসিটি আছে, তো ছাইড়ে পালি আর কি, ঘরের সাথে সাথে একটা আমার জমি আছে, তো ওখানে বর্ষাকালে জলও জমে, ওখানে আর কি ছাইড়ে আর কি করি।
2: এই হাঁসগুলো কি ডিম দেয় না শুধু আপনি মাংসের জন্যই পালন করেন?
0: আমি এখনো পর্যন্ত ডিমের জন্য রাখি নাই কিন্তু আমি এখনো পর্যন্ত মাংসের জন্যই বিক্রি করছি।
1: মাংসের জন্য বিচি
2: শুধু কি পাইকাররাই নিয়ে যায় বা না অন্য অন্য লোকও আসে?
0: পাইকারও নেয়, তারপর আশেপাশে খাওয়ার জন্য নিয়ে যায়।
1: আচ্ছা, আশেপাশে খাওয়ার জন্যও নিয়ে
0: মানে খাওয়ার জন্য নিলে একটা দুটো করে টাকাটা তো দেখা যায় না, পাইকারকে জমা দিলে টাকাটা একটু মানে চোখে দেখা যায়, কাজে লাগে।
2: এছাড়াও হাঁস বাদে আর কিছু নেই আপনার কাছে?
0: মুরগিও আছে আমার তার পাশাপাশি, হ্যাঁ।
1: মুরগি কতগুলো আছে?
0: মুরগি আমি 300
1: মুরগি, মুরগিও তো অনেক আপনার, তো মুরগির জন্য কি রকম ভাবে শুরু করলেন মুরগি?
0: মুরগিটা ভাবলাম যে যেহেতু হাঁসটা করতে পারতেছি তাহলে তো মুরগিটাও নিশ্চয়ই করতে পারবো, তারপরে মুরগি আমি বেশি একটা রাখি না যেহেতু ক্যাপাসিটি নাই, তো 300 মতো আর কি করি আর কি, 300-350।
1: মুরগি সব লোকাল?
0: হ্যাঁ।
1: মুরগি ডিম দেয়?
0: হ্যাঁ, না মুরগিও ডিম দেয় না, মুরগিটা হচ্ছে তোমার মাংসের জন্য, মোটামুটি 3 মাস 90 দিন হওয়ার পরে ওইটাও পাইকারে নিয়ে যায়, মুরগিটাও নিয়ে যায়।
1: আচ্ছা, একটা মুরগি আপনি কতদিন রাখেন আর কত ওজন হয়ে কত দামে বেচেন একটু যদি বলেন?
0: মুরগিটা তো কেজি সিস্টেমে বিক্রি হয়, মোটামুটি 70 দিন বয়স থেকে মোটামুটি যেটা 700 গ্রাম করে হয়, 70 দিনের
1: হ্যাঁ
0: 70 দিন থেকে 700 গ্রাম করে, 700 কিছু কিছু 800 হয়ে যায়, তো যখন মোটামুটি 90 দিন বয়স হয়ে যায় তখন প্রায় কেজি হয়ে যায়, 900-1 কেজি এরকম হয়ে যায়। আর মোটামুটি কেজিতে আমাকে 280-300 টাকা, যখন দাম বেশি থাকে তখন 320 টাকাও মানে এরকমও থাকে। তো একবার আমার খুব ভালো লাভ হয়েছিল, ওইবার হচ্ছে না মানে 380 টাকা করে, 350 টাকা করে কেজি পাইছিলাম, ওইবার আমার মানে 50% একদম ডাবল ইনকাম হয়েছিল।
1: ডাবল ইনকাম,
0: হ্যাঁ।
1: আর হাঁসের ক্ষেত্রে এই দামটা?
0: আর হাঁসের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 4 মাস আমাকে পালতে হয়, 4 মাস পালার পরে একটা হাঁস 400-450 টাকা মোটামুটি এরকমই দাম যায় আর কি,
1: 400-450,
0: হ্যাঁ।
2: তো একটু যদি বলেন, যদি অন্য কেউ আপনার মতোই এই ব্যবসা শুরু করতে চায় কিভাবে শুরু করবে, কোথার থেকে অর্ডার করবে হাঁসগুলো?
0: অর্ডার করতে হলে সেটা তো আপাতত আমি যেখান থেকে অর্ডার করি তাহলে পরে সেখানে আমি তো যোগাযোগ করে দিতে পারবো, আমার চেনা জানা যে আছে।
1: যদি জায়গার নাম বলে দেন।
0: জায়গার নাম হচ্ছে মানে যার কাছ থেকে অর্ডার করি,
1: হ্যাঁ,
0: তার নাম হচ্ছে সুদীপ চন্দ।
1: সুদীপচন্দ কোথার থেকে আসে?
0: ও হচ্ছে রাঙ্গাতি বাড়ি, এইদিকে উত্তর ঝালতা রাঙ্গাতি বাড়ি। আর মুরগিটা আমি যেখান থেকে অর্ডার করি সেটা হচ্ছে ডাকুমারি, ওই বিষ্ণু রায় ওনার নাম।
1: আচ্ছা, এরপরেও কি আপনি এই ছাগল গরু এর দিকে যাবেন না আপনি এই হাঁস মুরগি?
0: না, আমি তো আপাতত যেহেতু হাঁস মুরগিটাই আমার ইসে বেশি, এখন ছড়াইতে আমি তো টাইম দিতে পারবো না, তো যে অতটা পারবো না, তো এটা নিয়ে আসি আপাতত।
1: আচ্ছা, এবার আপনি আপনার পরিবার সম্পর্কে একটু বলেন, আপনার পরিবারে কে কে, কিভাবে এটা কিভাবে একাই সামলান না কে কে সামলায়?
0: না, আমার হাজবেন্ড আছে, উনিও সাহায্য করে, সকালেও যখন কাজে যায় সকালেও খাবারটা দেয়, আবার কি রোগ হইলো কি না হইলো, কখন কি দিতে হবে না হবে, ও অতটা ভালো বুঝে না। তো ওইটা আর কি আমি আর কি বলি যে এইটা হয়েছে ওইটা হয়েছে, তুমি একটু এই ওষুধটা আইনে দাও, ওইটা ওষুধ আইনে দাও, বলে দিই ও থন নিয়ে আসে।
2: আচ্ছা, আপনি কোথা থেকে জানতে পারেন যে এই রোগ এই ওষুধ?
0: দেখি মানে সিমটম গুলো দেখা যায়, যেমন হাঁসের ক্ষেত্রে পাটা একটু ইয়া হয়ে যায় মানে তখন একটা ওষুধ আছে ওটা দিতে হয়, আর মুরগির ক্ষেত্রে অনেক ধরনের রোগ হয়, মুরগির রোগটা একটু বেশি হয়।
1: মুরগির রোগটা বেশি?
0: হ্যাঁ, মুরগির এখন আরো বেশি, আগের থেকে আরো বেশি হচ্ছে, আর মেডিসিন অনেক টাকা চলে যায়। তবুও মুরগিকে মানে লাভটা মানে মোটামুটি ভালোই আছে।
2: তো আপনি কি কোনো কোনোখানে ট্রেনিং নিয়েছেন বা কোনোখানে কারো কাছ থেকে এই সব শিখেছেন যদি একটু বলেন?
0: ট্রেনিং আপাতত আমাদের একবার একদিন মানে ভিডিও অফিসে আমি একটুখানি একদিন ট্রেনিং দিয়েছিল আমাকে
1: ভিডিও অফিস থেকে। হ্যাঁ,
2: তারপরে আপনি এই
0: আমি এটা আমার নিজের নলেজেই আর কি মানে একটু
1: যদি আপনি বাড়িতে শুরু করেন তাহলে কিরকম হয়?
0: বাড়িতে করলে তো লাভটা আরো বেশি হবে, কিন্তু আমার যেহেতু সময়টা হয় না, তো আমি একটু অন্য কাজের সাথে একটু যুক্ত আছি মানে অন্য ইচ্ছা করি, তো ওই জন্য আমার একটু মানে ওই সময়টা আমি দিতে পারবো না আর কি, যেহেতু কম সময় যেটা করা যায় ওইটুকুই করি আর কি।
1: আচ্ছা, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে উপযুক্ত সময় কোন মাস থেকে ছোট বাচ্চা এনে পালন করা শুরু করা যায় সবচেয়ে ভালো হয় আর কি?
0: যেহেতু যে হাঁসের বাচ্চা যেহেতু মোটামুটি 34 মাস থেকে ছোট হাঁসের চাহিদা বেশি, তখন 34 মাস থেকে হাঁসটা উঠানো ভালো। আর মুরগি তো সারা বছরই চলে,
1: মুরগি সারা বছরই,
0: আর হাঁসটাও সারা বছরই চলে, কিন্তু শীতের সিজনে আর কি বড় হাঁসের দাম বেশি, আর মোটামুটি 34 মাসে বর্ষাকালে মোটামুটি পূজার আগে পর্যন্ত তখন হচ্ছে ছোট হাঁসের মানে বাচ্চা হাঁসের তখন চাহিদাটা বেশি থাকে।
2: আচ্ছা, আপনি কি এই সব ব্যবসা যে করছেন তার জন্য কোনোখান থেকে কোথার থেকে লোন বা অন্য কিছু নিয়েছেন কি?
0: হ্যাঁ, আমি নিয়েছি। তো
1: কোথার থেকে লোন নিয়েছেন?
0: আমি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একটা লোন পেয়েছি। ওটা একটা,
1: ওটা কি আপনার এই পশুপালন?
0: হ্যাঁ হ্যাঁ, পশুপালনের জন্য ওটা।
2: পশুপালন? আচ্ছা, পশুপালনের জন্য লোন ব্যাংক থেকে আপনি নিয়েছেন, তো কতটা অ্যামাউন্ট নিয়েছেন?
0: ওখানে 2 লাখ টাকা ছিল, তো হচ্ছে মোটামুটি 1,80,000 মতো শোধ করতে হবে আর কি।
1: ও, সাবসিডি রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ।
2: তো এরকম একটা 200 বা 100 হাঁসের ব্যবসা শুরু করার ক্ষেত্রে কতটুকু টাকার প্রয়োজন, কীরকম ঘরের প্রয়োজন, আর একটা পুকুর কীরকম পুকুর দরকার যদি একটু বলেন?
0: পুকুর তো মানে যদি হাঁস কেউ পালন করতে চায় তো অবশ্যই মানে ঘরটার সাথে একটা পুকুর থাকলে খুবই ভালো হয়।
1: ঘরের সাথে
0: তো অবশ্যই দরকার, পুকুর তো হবেই না হাঁস পালন। আর মুরগি যদি কেউ পালন করতে চায়, মুরগি তো পুকুর লাগে না, ওটা ঘরেই হয়ে যায়, ওটা
1: ঘরেই হয়ে যায় মুরগিটা। আর এই এই আপনার এই হাঁসগুলো কি ডিম দেয় না?
0: এখনো তো আমি তো ডিমের জন্য রাখি নাই, মোটামুটি 4 মাস বয়স হয়ে গেছে।
1: 4 মাসের পর থেকে ডিম?
0: না, 4 মাসের পর থেকে না, হাঁসে ডিম দেয় মোটামুটি 6 মাস পার করে তারপর ডিম দেয়।
1: আপনি 4 মাসের মধ্যেই
0: ছেড়ে দেন? আমি 4 মাসের মধ্যে ছেড়ে দিই, পরে আবার উঠাই, ছেড়ে দিয়ে আবার উঠাই।
1: তাহলে বছরে আপনি 2 বার করেন না একবারই?
0: না, বছরে প্রায় যখন 34 মাসে যখন উঠাই না, তখন হচ্ছে যখনই উঠাই তার মোটামুটি 20 দিন কি 22 দিনের মধ্যে বিক্রি করে দিই ছোট হাঁসটা। তারপরে সাথে সাথে আবার অর্ডার করে দিই, তার সাথে সাথে ঘরটা পরিষ্কার করে দিই, ঘর পরিষ্কার করে আবার উঠাই ওইটা হাঁসও, আবার হচ্ছে 20 দিন 22 দিনের মধ্যে মানে বিক্রি করে দিই। এরকম করে মোটামুটি 4 বার কি 5 বার মোটামুটি আমার উঠানো হয়ে যায়। তারপরে যেহেতু পূজার আগে আগে যে লাস্ট চালানটা উঠাই, তখন ওইটাকে একটু আর কি মানে মানে শীতের সিজনের জন্য রাখিয়ে দিই, ওটাকেই বড় করি।
1: তো বছরে 4-5টা চালান দেন?
0: হ্যাঁ, মোটামুটি 5টা চালান মতো দিয়ে দিই।
1: আচ্ছা,
3: আপনার পরিবারে তাহলে কে কে আছে বললেন?
0: আমার পরিবারে আমার হাজবেন্ড আর আমার এক ছেলে আছে।
3: আপনার ছেলে কোন ক্লাসে পড়ে?
0: এখন ক্লাস 3-তে পড়ে।
3: আচ্ছা, এই যে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন যেটা দিয়ে আপনি এই হাঁস বা মুরগি প্রতিপালন করছেন, নিশ্চয়ই আপনার যে ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনার পরিসমাপ্তি হয়েছে বা আপনি শোধ করতে পারছেন?
0: হ্যাঁ অবশ্যই, মানে এইখানে যা আমার মান্থলি যা ইনকাম আমার হাঁস মুরগি থেকে আসতেছে আমি ওখান থেকে আরামসে আমি মানে EMI-টা চালাচ্ছি ওটাখান থেকে।
3: আচ্ছা, আগামী দিনে কি এই যে আপনি বললেন যে 500 হাঁস আপনি প্রতিপালন করছেন, আগামী দিনে কি আপনার আরও ইচ্ছা আছে যে 500 জায়গায় 1,000 হাঁস প্রতিপালন করার?
0: আমার ইচ্ছা আছে, কিন্তু আমি টাইম মানে আমাকে তখন একটু লোক বাড়াইতে হবে, তখন দেখাশোনা করার জন্য একটু লোক রাখতে হবে, এতটা আমি একা তো সামাল দিতে পারবো না, তখন একটু লোক রাখতে হবে, কিন্তু ইচ্ছা আছে আমার।
3: আচ্ছা, এই হাঁসের খাবার কি কি দেন?
0: হাঁসের খাবার হচ্ছে যখন ছোটবেলায় থাকে তখন হচ্ছে পোলট্রির যে দানাটা পাওয়া যায় আমি ওইটাই খাওয়াই, ছোটবেলায় মোটামুটি এক বস্তা কি দুই বস্তা ওটা খাওয়ানোর পরে যখন একটুখানি বড় হয়ে যায় তখন ওই চিড়ার মিল থেকে যে চিড়ার ভুষিটা পাওয়া যায় সেটা খাওয়াই। তারপরে যদি ওটা যদি পাওয়া না যায় তাহলে ধানের যে ভুষিটা আছে না, ধানের ভুষি প্লাস ওই দানাটা যেটা পোলট্রির দানা ওইটা একটু মানে মোটামুটি 60 কেজি যদি ধানের ভুষি হয় আর তার সাথে এক বস্তা মোটামুটি 60 কেজি ওই পোলট্রির দানা ওটা মিক্স করে রেডি করে বস্তার মধ্যে ঢুকায় রাখি। তারপর ওইটা আমি সবসময় বালতিতে করে নিয়ে দুই বেলা ওইটাই খাওয়াই।
3: আপনি যে এই হাঁস বা মুরগি প্রতিপালন করছেন, এই এত সুন্দর একটা ব্যবসা, গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই ব্যবসা দেখার জন্য কোনো কি সরকারি আধিকারিক আপনার বাড়ি ভিজিট করেছিল?
0: না, আমার যখন বিডিও অফিসে যখন লোনটা পাশ হয় তখনই একবার ভিজিট করছিল। তারপরে তো আমি সেলফ হেল্প গ্রুপ থেকে মোটামুটি আগে তো আমি ওখান থেকে লোন নিয়ে করতাম, তো এখন তো আর ওটা সব পরিশোধ হয়ে গেছে আর এখন ওই অল্প একটু আসে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে লোনটা আছে ওইটা একটুখানি আসে আর কি। তাছাড়া তো আমার ভিজিট করার মতো কেউ তো আসে নাই আর।
3: এমনি আপনার অত্র অঞ্চলে যে অঞ্চলে আপনি বসবাস করেন সেই অঞ্চলের সমস্ত মহিলারাই তো জানে যে আপনি হাঁস বা মুরগি প্রতিপালন করেন, সেখানে কি আপনাকে দেখে অন্যান্য মহিলারা কি অনুপ্রাণিত হয়েছে?
0: হ্যাঁ অবশ্যই।
3: কতজন অনুপ্রাণিত হয়েছে?
0: আমার দেখা দেখি তো প্রায় আমার সাথে যারা থাকে আমার পরিচিত যারা আছে অনেকেই শুরু করছে, অনেকে আবার এখনো পর্যন্ত করছে, তো অনেকে আবার মোটামুটি সময়ের অভাবে হয়তো সেরকম একটা পারেনি, কয়েকবার করে আবার মানে একটু বন্ধ রাখছে আবার, কিন্তু অনেকে আবার চালায় যাচ্ছে এখনো পর্যন্ত করেই যাচ্ছে।
3: নিশ্চয়ই তারা লাভের মুখ দেখছে।
0: হ্যাঁ হ্যাঁ।
3: এই যে আপনি এই শালবাড়ি 2 নং অঞ্চলে এত সুন্দর একটি বলবো ব্যবসা করছেন হাঁস ও মুরগি নিয়ে, সেখানটা তো আপনি জানেনই যে হাঁস বা মুরগি প্রত্যেকটা জীবেরই কখনো না কখন শরীর খারাপ হতে পারে বা অসুখ হতে পারে। তা আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে জানতে পারলাম যে না আপনি জানতে পারেন যে এই হাঁসগুলো অসুস্থ আছে, তখন আপনার স্বামীকে দিয়ে বা হাজবেন্ডকে দিয়ে ওষুধপত্র নিয়ে আসেন। কিন্তু মনে করেন যেটা খুব অধিক মাত্রায় যখন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের বিডিও অফিসের যে প্রাণী সম্পদ দপ্তর আছে তাদের সাথে কি কখনো আপনি যোগাযোগ করছিলেন?
0: হ্যাঁ অবশ্যই করছিলাম তো, তারাও আমাকে সাহায্য করছে ফোনে, তাদের সাথে যোগাযোগ আছে প্রাণী সম্পদের যে আছে কি নাম যেন, হ্যাঁ ওনার সাথে উনিও আমাকে সাহায্য করছে।
3: আচ্ছা, উনি আপনাকে সাহায্য করছে, বা যদি কোনো সময় শরীর মানে অসুখ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ওষুধ দিয়েও কি সহায়তা করছে?
0: ওষুধ দিয়ে সহায়তা করেনি, কিন্তু আমাকে বলে দিয়েছে যে হলো মানে কি ওষুধ দিতে হবে, এটা দিতে হবে, এটা বলে দিয়েছে আমাকে, সেটা তখন ওই অনুযায়ী আমি ওষুধটা কিনে আইনে তখন খাওয়াচ্ছি আমি।
3: এই যে আপনি হাঁস বা মুরগি প্রতিপালন যে করছেন সেক্ষেত্রে এই যে লাভ্যাংশ যেটা আপনার হয় সেটা দিয়ে আপনি এখন অবধি কী কী করতে পারছেন?
0: আমি সেভিংস করা আছে, সেটা যেহেতু আমার বাচ্চা আছে একটা, ওর মানে ভালো একটা স্কুল আমি ওকে পড়াতে পারছি আমার নিজের ইনকামে, আমার স্বামীর ও ইনকাম করে কিন্তু ও তো মনে করে হাজিরা সিস্টেম, তো মাসে মান্থলি কোনো সময় তো কাজ থাকে কোনো সময় তো কাজ থাকে না, আর এটা ওই জন্য আমি ওর উপর নির্ভরশীল, ও যতটা দেয় আর আমিও যেন আমার নিজের সাহসে আমি আমার বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াতে পারছি আর ভবিষ্যতে একটা ঘর বাড়ি দেওয়ারও প্ল্যান আছে।
3: মানে এই হাঁস মুরগি প্রতিপালন করে মানে আপনার সদিচ্ছাটা তাহলে অনেকটাই বেশি যে আপনি নিজের ইচ্ছায় চেষ্টা করে একটি বাড়ি বা আপনার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াচ্ছেন বা একটা ভালো মানে শিক্ষার ব্যবস্থা করছেন। এছাড়া আপনার আর কি কি ইচ্ছা আছে, মানে এই যে আপনি বাড়িঘর আর বাচ্চার পড়াশোনা ছাড়া আর আপনার সেরকম কোনো ইচ্ছা?
0: আর আপাতত মানে ঘরটাকে বাড়িটাকে একটু ভালো করে ইসে করে তারপরে আমার হাঁস মুরগির যে ঘরটা আছে ওইটাকে আর একটু বাড়ানোর পরিকল্পনা আছে, ওইটাই আছে।
3: আমরা অনেক সময় দেখি যে পুকুরে অনেকে হাঁস চাষ করে, যেমন পাটাতন থাকে, পাটাতনের উপরে হাঁস থাকে, নিচে মাছ চাষ করে, তাই আগামী দিনে কি সেরকম কিছু সম্ভাবনা আছে, আমরা কি সেটা দেখতে পাবো?
0: যেহেতু আমার জমিটাতে পুকুর করার আমার কোনো ইচ্ছা নাই, সেটা তো আমি ওটা আমার ইচ্ছা নাই, আমার যেহেতু জমিটা খাল হয়ে যাবে তো পরবর্তী জমিটা খারাপ হয়ে যাবে, ওটা ইচ্ছা নাই ওটা করার।
3: মানে যেটা ওই বর্ষাকালে জল জমে সেটার উপরেই ওই হাঁস প্রতিপালন করছেন আপনি?
0: হ্যাঁ, যেটা যেটুকু আমার ওই জল বর্ষাকালে যেটুকু আমার জমিতে জল হয় আমার ওটুক দিয়ে আমার হয়ে যায়, আর বেশি আর দরকার নাই, হয়ে যায় ওটুকু দিয়ে হয়ে যায়।
3: আচ্ছা, আমরা তো জানি অনেক সময় যে এই হাঁস মুরগি প্রতিপালন করার সময় অনেক সময় জীবজন্তু আক্রমণ করে এই হাঁস মুরগির ঘর বা যেখানে তারা থাকে, তখন আপনারা কিভাবে এদেরকে ওই যে জীবজন্তু আছে তাদের থেকে রক্ষা করেন?
0: তার জন্য করতে হয় কি, ঘরটা যে মানে বেড়াগুলো যে আছে না, ওটা একটু ভালো করে মানে ভালো বেড়া দিয়ে, ওটা নেটের একটা ভালো বেড়া দিয়ে বেড়াটা দিতে হয় ওটা। তাহলে পরে রাত্রেবেলা অনেকে আসে, মানে যেমন বেজি ঠেজিগুলো আসে, ওরা তাহলে নিতে পারে না,
3: মানে বেজি বনবিড়াল।
0: হ্যাঁ হ্যাঁ, ওরা মানে আসে কিন্তু ধরতে পারবে না, হাঁসটাকে নিতে পারবে না। এরকম আমার অনেকবার হয়েছে, আসে কিন্তু হলো নিতে পারে নাই।
3: আচ্ছা, আপনারা সজাগ হয়েছে?

0: সজাগও হয়ে যায়, সজাগ যদি নাও হয়ে নাও নাও হই কিন্তু তাও নিতে পারে না, হয়তো থাকে আইসে আইসে ঘোরাফেরা করে আবার চলে যায়।
1: সেরকম শক্তপোক্তভাবেই আপনার ঘরটা তৈরি করা আছে?
0: হ্যাঁ, সেরকম করেই ভালো করেই ঘরটা আর কি দেওয়া আছে।
1: আচ্ছা, এই যে হাঁস বা মুরগি, আপনি হাঁস মানে কখন ছেড়ে দেন আর কখন এরা ঘরে ঢোকে, না আপনাকে প্রত্যেক দিন একটা একটা করে ঢোকাতে হয়?
0: না, আমার ওটা সিস্টেম করা আছে, মানে হাঁসের ক্ষেত্রে আমার ঘরের সাথে একটা গেট করা আছে, তো তো গেটটা দিয়ে সকালে যখনই ভোরবেলাতেই হাঁসের তো মানুষ মানুষ জাগার আগে হাঁসের ঘুম ভেঙে যায়, তখন আমি উঠেই আগে ঘর হাঁসের গেটটা খুলে দিই, তখন বাইরে চলে যায়। তারপরে একটু বেলা যখন হয়, যখন আমি বাড়ির কাজ করি, আমার হাজবেন্ড হচ্ছে, তখন হাঁসের খাবারটা দিয়ে দেয়, হাঁসের খাবারটা দিয়ে পরে আটটা দিকে কাজে চলে যায়। আর মোটামুটি সারাদিন তো বাইরেই থাকে, যখন মোটামুটি সন্ধ্যা হয় তার মোটামুটি পাঁচটার দিকে আরেকবার খাবারটা দিয়ে খাবার দিয়ে রেখে দিই, খাওয়ার খায় ওরা নিজেরাই ঘরে ঢুকে যায়।
1: তারপরে রাতের বেলা বের হয় না?
0: রাতের বেলা আর বের হয় না, একবারে গেটটা লাগাই দেয়, মানে পিছনে যে গেটটা থাকে ওই গেটটা তখন লাগাই দেয়, আর তখন আর বাইরে আর বের হয় না রাতে।
1: আচ্ছা, এই হাঁস যখন প্রতিপালন করা হয়, যে হাঁসের যে ঘর, যে হাঁসগুলো থাকে তারা কিসের উপরে থাকে, মানে তাদের জন্য কিছু এক্সট্রা কিছু করতে হয়?
0: না, হাঁসের ক্ষেত্রে তো কোনো মানে নিচে কিছু দিতে হয় না, নিচে হাঁস ওইভাবেই থাকে, মাটি যা মাটির মধ্যেই থাকে। কিন্তু মুরগি যেটা আছে, মুরগির জন্য তো অনেক ভুষি দিতে হয়, যেমন ধানের একটা তুষ পাওয়া যায় সেটা দিতে হয়, ওইটাও যদি না পাওয়া যায় তাহলে কাঠ মিলের যে একটা মানে ভুষি পাওয়া যায়, কাঠ মিল থেকে আনতে হয়, ওই ভুষিটা দিলেও হয়, আর হাঁসের জন্য কিছু লাগে না।
1: ধন্যবাদ বাসন্তী সরকার দিদিকে।
2: আমি বাপি রায়, নমস্কার।

জীবন ও জীবিকা। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হাঁস প্রতিপালক বাসন্তী সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন বাপি রায়। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বাংলা দেশাত্মবোধক গান। শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

বাংলাদেশ আত্মবোধক গান শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারায়। কাটাবো আপনাদের সাথে কিছুটা সময় গানে গানে, কথায় কথায়। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি অপর্ণা। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। গ্রীষ্মের তীব্র দহনের পর এসেছে বর্ষা, অবিরল বর্ষণে সিক্ত এ ধরাতল, চারদিকে সবুজের সমারোহ। ভেজা মাটির বুক চিরে মাথা তুলেছে নবীন শিশু উদ্ভিদ, কবির কল্পনায় ফুটে উঠছে বিচিত্র বর্ণের ছবি বর্ষা রানীকে নিয়ে। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, না লাইনটা পেলাম না। তো এই বর্ষায় আমাদের আসলে বলতে গেলে আমাদের জীবন দায়নি বর্ষা ঋতু, কারণ চাষবাসের ক্ষেত্রে চিন্তা করলে, অথবা উনি আবার চেষ্টা করছেন সম্ভবত। হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন,
1: আপনারা কেমন আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠান শুনছেন তো?
1: হ্যাঁ।
0: কেমন লাগে অনুষ্ঠান আমাদের?
1: অনুষ্ঠান খুব ভালো লাগে।
0: আচ্ছা ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন?
1: পৈতল দাস, ভালো আছে বলছি।
0: হ্যাঁ,
1: হাওয়া হাওয়া গানটা দেন, হাওয়া হাওয়া।
0: আমরা যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই চালানোর চেষ্টা করব। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বর্ষা ঋতু নিয়ে বলছিলাম, তো সুবিধে অসুবিধে দুই আছে, সেই নিয়ে বলবো আরো কথা। তার আগে একটা গান, মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে মাদার

0: ছবির গান। আরেকটি ফোন চলে এসেছে গানে যাবার আগে, বলিনি কথা। হ্যালো
1: হ্যালো
2: হ্যালো হ্যালো
1: হ্যালো
2: হ্যালো হ্যালো
0: আমি যোগাযোগ করতে পারছি না, উনি নিশ্চয়ই আবার চেষ্টা করবেন, দেখি। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ দিদি নমস্কার,
0: নমস্কার,
3: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে
0: হ্যাঁ
3: অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন বলুন অমিতাভ।
3: হ্যাঁ কেমন আছেন?
0: ভালো আছি, আপনি ভালো আছেন তো?
3: হ্যাঁ দিদি গরমে ভালো আছি, আপনাদের উত্তরবঙ্গ ভাসছে, দক্ষিণবঙ্গ দাবদাহে পুড়ছে।
0: ও আসলে প্রকৃতির খেয়াল আমাদের কি বা করার আছে বলুন।
3: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই,
0: আমি সেই
3: বিষয়টা কি রেখেছেন, মানে এদিকে অ্যাপের এত গোলমাল, মানে শিলিগুড়ি ধরুন আমি তো ধরাতেই পারছি না।
0: ও আচ্ছা আচ্ছা, আজকে আমি বর্ষা নিয়েই তো একটু কথা বলছিলাম, কিন্তু আপনি যেরম বলছেন তীব্র দহনে জ্বলে পুড়ে যাচ্ছে চতুর্দিক, তাতে আর তবুও বর্ষা
3: হ্যাঁ
0: আপনাদের কাছে
3: হ্যাঁ
0: শুনলেও
3: বর্ষা
0: একটা
3: নিশ্চয়ই
0: আশার
3: নিশ্চয়ই,
0: বাণীর
3: বর্ষা
0: মতো
3: তো
0: শোনাবে যে গ্রীষ্মের পরে
3: আসলে
0: আসবে তো।
3: দিদি। হ্যাঁ দিদি দেখুন তানসেন যখন ওই
0: হুম
3: মেঘমল্লার
0: হুম
3: ইয়ে করে যখন বর্ষাকে ডেকে নিয়ে
0: হুম হুম
3: এসেছিল, তো আমাদের মধ্যেও সেরকম যদি অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমরা বর্ষাকে ডেকে নিয়ে আসতাম,
0: ঠিক ঠিক,
3: কারণ আমাদের বর্ষা ভীষণ দরকার, কারণ দক্ষিণবঙ্গ
0: হুম
3: পুরোপুরি কৃষি নির্ভর। হ্যাঁ
0: হুম
3: কৃষক বন্ধুরা
0: একদম
3: এখনো মাঠে সেভাবে নামতে পারেনি। আর
0: সেটাই,
3: দিদি যদি
0: বর্ষা তো
3: গান
0: আসলে
3: শোনা,
0: জীবনদায়িনী ঋতু, চাষবাসের জন্য
3: হ্যাঁ
0: ভীষণ
3: হ্যাঁ
0: দরকার। হুম হুম
3: আর এই গাছপালাগুলো দেখুন কেমন নিঝুম হয়ে আছে,
0: হুম হুম হুম
3: হ্যাঁ
0: হুম
3: তারাও বেচারি বর্ষার অপেক্ষা করছে।
0: হুম
3: আর ব্যাংকগুলো এখনো সেভাবে ঘ্যাঁকড় ঘ্যাঁকড় ঘ্যাঁকড় করে ডাক শুরু করেনি। ভালো থাকবেন দিদি, খুব
0: হ্যাঁ
3: ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আমার
0: আপনিও
3: নমস্কার,
0: নমস্কার,
3: প্রীতি ও শুভেচ্ছা নেবেন,
0: হ্যাঁ আপনিও ভালো থাকবেন।
3: ধন্যবাদ দিদি।
0: বর্ষা নিয়ে কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধুর কাছে শুনলাম যে আসলে তাই, এক সব জায়গায় তো প্রকৃতি একভাবে চলছে না, কোথাও তীব্র দহন কোথাও বর্ষা, তবুও আমি বলবো যে এই বর্ষার কিছু কথা শুনলেও হয়তো তারা মনে মনে ভাববেন যে হ্যাঁ আসবে বর্ষা, অবিরল বৃষ্টি ধারায় স্নাত হবে এ পৃথিবী, শীতল হবে এই পৃথিবী। মাদার ছবির গান মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন
1: হ্যাঁ, আমি বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন। নিতাইবাবু কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমিও খুব ভালো আছি।
1: হ্যাঁ, তো আর কি বৃষ্টি নিয়ে কথা হচ্ছে তো?
0: হ্যাঁ, দু চার কথা বলছিলাম বৃষ্টি নিয়ে।
1: হ্যাঁ, তো ধরুন বৃষ্টি তো আমাদের এখানে এখনো হয়নি।
0: হুম হুম
1: হ্যাঁ, তো মাঝে মাঝে একবার মেঘ আসছে, হালকা বৃষ্টি হচ্ছে,
0: হুম
1: আবার গুমোট, খুব গরম আর আসছে।
0: হুম হুম
1: তো ধরুন কালকে বৈকালে হয়েছিল, আজ কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি এবং গরম প্রচণ্ড।
0: আচ্ছা আচ্ছা,
1: তো এই
0: এমনিতেও তো
1: গরমের
0: ওই
1: মধ্যে,
0: দিকটাতে গরম বেশি পড়ে, মানে আমাদের উত্তরবঙ্গের তুলনায় তো গরমটা বেশি।
1: হ্যাঁ, উত্তরবঙ্গের তুলনায় এখানে গরমটা
0: হুম
1: বেশি।
0: হুম হুম
1: হ্যাঁ ঠিক। তো
0: আর
1: ধরুন এই গরমের মধ্যে যদি বৃষ্টি একটু হয় তো স্বস্তি পাওয়া যায়, তারপরে ধরুন একটু ভালো লাগে।
0: ঠিক ঠিক, আসলে প্রকৃতির উপর আমাদের তো হাত নেই, তবে বৃষ্টি তো হবে নিশ্চয়ই, এখনো তো বর্ষা শেষ হয়নি। আর বর্ষা নিয়েই আজকের অনুষ্ঠানে না হয় দু চার কথা শুনুন, তাতে অন্তত মনে এই আশাটুকু থাকবে, আনন্দটুকু থাকবে যে এই প্রচণ্ড গরমের পর বৃষ্টি এসে শীতল করে দেবে সব কিছু।
1: হ্যাঁ, সেটাই তো ঠিক। বৃষ্টি এসে শীতল যদি করে দেয় ধরুন, তো
0: হুম
1: খুবই
0: হুম
1: ভালো লাগে।
0: হুম হুম
1: হ্যাঁ, তো ছোটবেলায় তো আমরা খুব ভিজতাম, বৃষ্টি
0: হুম হুম
1: যখন হতো
0: হুম হুম হুম
1: তখন খুব ভালো লাগতো, এবং সেই মাঠে চলে যেতাম, ফুটবল নিয়ে
0: হুম
1: ফুটবল
0: হুম
1: খেলতাম। হ্যাঁ,
0: ঠিক
1: তো
0: ঠিক
1: সেই কাদাতে
0: হুম
1: গড়াগড়ি দিয়ে ফুটবল খেলতাম, খুব ভালো লাগতো বৃষ্টি ভিজে। হ্যাঁ, তারপরে বাড়িতে এসে মার খেতাম।
0: সেসব স্মৃতিগুলো সত্যি তাই, কোনোদিনও ভুলবার নয়।
1: হ্যাঁ,
0: ঠিক
1: ভুলবার নাই।
0: আছে,
1: কিন্তু এখন তো আর ছেলেপিলেরা সব ফুটবল খেলছে না, আর বৃষ্টিতে ভেজাও নাই একদম।
0: ঠিক আছে নিতাইবাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য,
1: হ্যাঁ, ভালো
0: সঙ্গে
1: থাকবেন।
0: থাকুন।
1: নমস্কার।
0: আপনি খুব ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা চলে যাব পরের গানে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে খেয়া ছবির গান। গানে যাওয়ার আগে আরও একবার একটি ফোন চলে এসেছে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অমৃতা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অমৃতাদি, বলুন।
1: হ্যাঁ, বর্ষা, দেখুন সত্যি বর্ষা আমাদের এদিকে এখনো সেভাবে ধরা পড়েনি,
0: হুম হুম
1: মেঘ উঠছে কিন্তু বর্ষা হচ্ছে না সেভাবে।
0: হুম হুম
1: হ্যাঁ, কিন্তু আপনাদের ওইদিকে দেখছি বা শুনছি প্রচন্ড বৃষ্টি এদিকে হচ্ছে
0: হুম
1: এখন,
0: হুম
1: কিন্তু আমাদের এখন বর্ষা নেই। বর্ষা তো সবার অপেক্ষা করে আছি আমরা বর্ষার জন্য,
0: হুম হুম
1: শুধু আমরা নয়, আমাদের চাষি বন্ধুদের
0: একদম
1: একান্তই দরকার
0: একদম
1: বর্ষা।
0: একদম
1: কারণ বর্ষা না হলে চাষি বন্ধুদের খুবই বৃষ্টির জলের উপর নির্ভর করে,
0: হুম
1: যে
0: হুম
1: হ্যাঁ, তো তাদের মনে একটু এখনো আনন্দ আসেনি।
0: ঠিক
1: হ্যাঁ,
0: হুম
1: ধমধম করে বৃষ্টি পড়বে, বর্ষা হবে, তবেই তো চাষি বন্ধুদের মাঠে হ্যাঁ ফসল
0: হুম
1: ফলানো,
0: হুম হুম
1: সমস্ত কাজ দায় তারা আনন্দের সঙ্গে করতে
0: হুম
1: পারবে।
0: হুম হুম হুম ঠিক কথাই
1: বৃষ্টির
0: বলেছেন।
1: গান শোনাচ্ছেন, খুব সুন্দর শুনছি।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: বৃষ্টির গান খুব ভালো লাগছে গানগুলো শুনতে।
0: অনেক ধন্যবাদ, ঠিক আছে, ফোন করার
1: থাকবেন।
0: জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
1: একদম।
0: খেয়া ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, না উনি অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছিলেন। হ্যাঁ, আবার আবার লাইনটা এসছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: জলপাইগুড়ি জেলা ধুবড়ী থেকে আমি বলছি, জনার্দন প্রামাণিক।
0: হ্যাঁ, জনার্দনবাবু, আপনার রেডিও সেটটা আপনি একটু দূরে রাখবেন।
1: বর্ষা তো নিয়ে কথা হচ্ছিল, বর্ষা তো উত্তরবঙ্গে এবার খুব খেয়ালি পোনা শুরু করে দিয়েছে।
0: কিরকম?
1: বর্ষা তো উত্তরবঙ্গে চৈত্র মাসে নেমে গেছে।
0: ঠিক বলেছেন,
1: হ্যাঁ
0: একটু আগেই নেমে গেছে।
1: হ্যাঁ, চৈত্র মাসে যে আলু তোলা হয়, কৃষক ভাইয়ের যে এত ক্ষতি হয়ে গেল, আলু আর তোলাই হলো না জমি থেকে।
0: হুম হুম হুম ঠিক বলেছেন।
1: আবার যে পাট অর্থকরী ফসল,
0: হুম
1: সেটাও নষ্ট হয়ে গেল, করার কিছু নাই।
0: হুম হুম
1: কিন্তু
0: আসলে এখন এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তো ক্লাইমেট চেঞ্জ নিয়েই তো এখন পরিবেশবিদরা ভীষণভাবে চিন্তিত। ঋতুগুলো ঠিকঠাক হচ্ছে না, বর্ষার সময় বর্ষা এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। ঠিক কথা।

0: সবুজ বর্ষাকে স্বাগত জানাতে হবে।
1: হুম
0: এই বর্ষায় তো সারা বছরের খাবার
1: হুম হুম
0: ধান উৎপাদন হবে, এই এই যারা গাছতলায় থাকে তারাও এই বর্ষার উৎপাদন থেকে খাবেন,
1: হুম হুম
0: যারা পাঁচতলায় থাকেন তারাও খাবেন।
1: একদম তাই।
0: হ্যাঁ, আর যদিও বর্ষা খেলাধুলা শুরু করেছে, তবুও কৃষক ভাইয়েরা খুব আশাবাদী যে
1: হুম
0: আরো ভালো বর্ষা হোক,
1: হুম
0: বর্ষার ধান লাগানোর কাজ হোক। হ্যাঁ,
1: আসলে
0: এখন তো
1: এই সময়ের এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে বর্ষা, সেটার উপর তো আমাদের কৃষি অনেকটাই নির্ভর করে থাকে। হুম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনিও।
1: ঠিক ঠিক। ঠিকই বলেছেন উনি, বর্ষা এবার একটু আগেই চলে এসেছে, তাতে কিছু ফসলের ক্ষতি তো হয়েছে। তো তবুও বর্ষার আবার অনেকগুলো দিক কিন্তু খারাপও রয়েছে। যদিও কবির কল্পনায় বর্ষা অপরূপ ঋতু, কিন্তু কাজে বেরোবার সময় যখন অঝোর ধারায় বৃষ্টি নেমে থাকে, তখন কিন্তু আর বর্ষাকে খুব একটা ভালো লাগে না। কি মনে হয় আপনাদের? আমার তো তাই মনে হয়। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই, উড়িষ্যা কেন্দ্র থেকে প্রসেনজিৎ পাত্র বলছি।
1: হ্যাঁ বলুন, নামটা আরেকবার বলবেন প্লিজ।
2: প্রসেনজিৎ পাত্র,
1: হ্যাঁ বলুন প্রসেনজিৎ বাবু।
2: খুব ভালো বিষয় রেখেছেন। বর্ষা সত্যি এই বছর একটু মানে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হচ্ছে,
1: হুম
2: আর আমাদের এখানে উড়িষ্যা কেন্দ্র জেলাতে বৃষ্টি চলছে। এখন
1: হুম
2: সকালে বেশ ভালোই বর্ষা হয়েছে,
1: হুম
2: তারপরে এখন একটু মানে মেঘলা আবহাওয়া আর কি।
1: আচ্ছা, আমাদের এখানেও তাই। আজকে হ্যাঁ বৃষ্টি নেই, সকাল দিকে কিছুটা ছিল, এখন নেই, কিন্তু গত দুদিন তিন দিন ধরে অনেকটাই বৃষ্টি হয়েছে। তাতে গরমটা, এমনিতেও আমরা বিশেষ করে শহর শিলিগুড়ির লোক যারা আমরা, তারা গরমটা
2: অবশ্যই
1: ঈশ্বরের আশীর্বাদে একটু কম অনুভব করতে পারি। সত্যি তাই, গরমটা পড়তে না পড়তেই আমাদের বর্ষা ঢুকে যায় এবং বৃষ্টি এসে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা করে দেয়। তো কিন্তু সব জায়গায় তো তেমনটা নয় এই আর কি। তো তবুও ঋতুচক্রের পরিবর্তনে তো একটার পর একটা ঋতু আসতেই থাকে, আর প্রত্যেকটা ঋতুরই প্রয়োজন আছে আমাদের বাস্তব জীবনে এই আর কি। ঠিক আছে, ফোন করার জন্য অনেক ধন্যবাদ, শুনতে থাকুন
2: আপনিও
1: আমাদের
2: ভালো থাকুন,
1: অনুষ্ঠান। হুম
2: শুভ সন্ধ্যা।
1: হুম ঠিক আছে। অনেক কথা হলো, এবার একটা গান শুনে নেওয়া যাক। আশা ভোঁসলের কণ্ঠে মেঘ কালো ছবির গান, কিন্তু তার আগে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ বলুন।
0: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: চাউগ্রাম থেকে বলছি, দীপক রায়।
1: হ্যাঁ দীপকবাবু বলুন।
0: হ্যাঁ, বর্ষার কালটা যেটা আপনি আজকে গান ইয়ে করছেন না, খুব
1: হুম
0: ভালো লাগছে।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ,
1: ধন্যবাদ ধন্যবাদ।
0: আপনাকে বর্ষালা ছোটবেলা থেকে বর্ষা ভালোবাসি, আর গান শুনতে খবর শুনতে খুব ভালোবাসি,
1: আচ্ছা
0: এটা আমার খুব ভালো লাগে।
1: আচ্ছা
0: আগামী আমার আকাশবাণী শিলুই আমার প্রিয়, ছোটবেলা
1: আচ্ছা
0: থেকে আমার প্রিয়। আজ আমার 67-68 বছর হয়ে গেল, আমি 6-7 বছর আগে রিটায়ার করেছি।
1: হুম
0: আমার এই বয়সে এখন কি করব, রেডিও গান টান খবর নিয়েই আমি থাকি।
1: বাহ, খুব ভালো। আপনারা অনুষ্ঠান শুনলে এবং অনুষ্ঠানের সম্পর্কে ভালো বা মন্দ যাই হোক না কেন, যেটাই বলুন, অভিযোগও তো থাকতেই পারে আপনাদের, তো সবটাই আমরা খুব ইতিবাচকভাবে গ্রহণ করি। প্রশংসা শুনলে একটু বেশি ভালো লাগে, সে তো নিশ্চয়ই, আর অনুষ্ঠান শুনতে ভালো লাগে বলে আমাদেরও ভালো লাগলো। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আবারও কথা
0: ধন্যবাদ,
1: হবে।
0: আপনি ভালো থাকবেন দিদি।
1: অবশ্যই অবশ্যই, ভালো তো থাকতেই হবে আমাদের সবাইকে মিলেই, ভালো থাকারই চেষ্টা, এটাই জীবন আর কি আমাদের। ঠিক আছে।
0: বর্ষাকালটা বেশি ভালোবাসে,
1: হুম হুম হুম
0: কারণ আমাদের বৃষ্টিটা বেশি হয়, আমরা ঠান্ডাতেই থাকি,
1: হুম হুম
0: বেশি গরম হয়
1: হুম হুম
0: ঠান্ডায়, তো বৃষ্টি ঠান্ডা হয়ে যায়।
1: ঠিক ঠিক ঠিক ঠিক আছে, আবারও কথা হবে।
0: আবার কথা হবে।
1: মেঘ কালো ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

বর্ষা জীবন দেয়নি, বর্ষার অপরূপ শোভা, কিন্তু তার বাইরেও প্রবল বর্ষায় যখন চারদিকে সতর্ক বার্তা জারি হতে থাকে, নদীর জল হলুদ সংকেত লাল সংকেত জারি হয়, বিপদসীমার উপর দিয়ে বইছে, গ্রামকে গ্রাম ভেসে যায় বন্যায়, মানুষ পশু পাখি অনেক ক্ষতিগ্রস্ত হয়, বর্ষার সেই ভয়াবহ রূপ তখন আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার। হ্যালো।

0: না আমরা লাইনটা পেলাম না। তো সব কিছুরই ভালো এবং খারাপ দুটো দিকই থাকে, তবু বর্ষা তো আসবেই গ্রীষ্মের পরে, আর বর্ষা না এলে আমাদের এই প্রকৃতি সবুজ হয়ে উঠবে কীভাবে, আমাদের চাষবাস হবে কীভাবে, তাই না? এবারে চলে যাব আরেকটি গানে, তার আগে ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার,
0: নমস্কার, নমস্কার, বলুন।
1: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বলছি, নিতাই রায়।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
1: বর্ষা তো আমাদের প্রয়োজন,
0: হুম
1: কৃষিকাজেও দরকার
0: হুম
1: এবং আমাদের পরিবেশের জন্যও দরকার।
0: হুম
1: বর্ষা এবার একটু আগেই এসে গেছে,
0: ঠিক
1: যদিও
0: হুম
1: উত্তরবঙ্গে তো বর্ষা কিছু ক্ষতিও করেছে
0: হুম
1: আবার কিছু ভালো করেছে।
0: একদম
1: তো বর্ষা না হলে কৃষিকাজের যেমন ক্ষতি হয়, পরিবেশেরও তেমন ক্ষতি
0: হুম
1: হয়,
0: হুম ঠিক পরিবেশেরও
1: কিন্তু
0: ক্ষতি হয়।
1: সময় মতো যেটা হয় সেটা, সময় উপযুক্ত যেটা সময় সেই সময় বর্ষা হলে
0: হুম
1: সেটা সব দিক থেকেই ভালো হয়,
0: হুম হুম
1: কৃষিকাজেরও পরিবেশেরও ভালো থাকে।
0: হুম হুম
1: তবে পরিবেশটা খারাপ করার জন্য তো আমরাই দায়ী,
0: সে তো ঠিকই, কিছুটা অংশে তো আমরা দায়ী বটেই, এই
1: যার
0: জন্যই
1: জন্য
0: তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই কারণেই তো।
1: খেয়ালই চলছে
0: হুম
1: আর কি।
0: হুম হুম ঠিকই বলেছেন একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আবারও ফোন করবেন, আবারও কথা হবে। আজকের মতো আমাদের সময়ও একদম শেষের ঘন্টা বাজিয়ে দিয়েছে, আজকের মতো বিদায় নিচ্ছি, রাখছি, ভালো থাকবেন।
1: নমস্কার,
0: হুম
1: ভালো
0: নমস্কার।
1: থাকবেন, সুস্থ থাকবেন।
0: কথা বলতে বলতে সময়টা কখন যেন ওই হাতের মুঠোর ফাঁক গলে বেরিয়ে গেল, তো যেতে তো হবেই, কিন্তু এখানেই তো শেষ নয়, আবারও অনুষ্ঠান হবে, আবারও কথা হবে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, আপনাদের ভাবনা ভাগ করে নেব আমরা সবাই একসাথে। আজকের মতো আনন্দধারার অনুষ্ঠান থেকে আমি অপর্ণা বিদায় নিচ্ছি, কথা হবে আবারও কোনো অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলার দু একটি স্থানে অতি ভারী বৃষ্টি হয়েছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা দু একটি স্থানে হ্রাস পেয়েছে, বাকি এলাকায় তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হয়নি। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস মালদায় এবং কালিম্পংয়ে 25.0 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ হিলা টি এস্টেট 26, চালনি টি এস্টেট 19, নাগরাকাটা 18, ঝালং 14, ভগৎপুর টি এস্টেট 14, জিতি টি এস্টেট 11, ফাগু টি এস্টেট 7, বক্সাদুয়ার 3, ডামথাং 3, ওয়াসাবাড়ি টি এস্টেট 3। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 28 জুন রবিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 28 জুন রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার দু একটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবং সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন, দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল এট ফিউ প্লেসেস ওভার আলিপুর দুয়ার কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যান্ড এক্সট্রিমলি হেভি রেনফল অকার্ড এট ওয়ান অর টু প্লেসেস ওভার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেন অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম। ইস্টার ইজ ম্যাক্সিমাম টেম্পারেচার ফেল মার্কলি অ্যাট ওয়ান অর টু প্লেসেস অ্যান্ড ফেল অ্যাপ্রিসিয়েবলি অ্যাট এ ফিউ প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। নো লার্জ চেঞ্জ elsewhere over the region. Yesterday's highest maximum temperature 35.9 degrees Celsius was recorded at Malda and Kalimpong 25 degrees Celsius. Cheap amount of rainfall, Hila TST 26, Chalouni TST 19, Nagrakata 18, Juronti TST 17, Jhalong 14, Bhagatpur TST 14, Jiti 11, Kumargram 8, Bakshadwar 3, Washawari TST 3. Weather forecast till 28th June Sunday. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over all district of Sub Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days till Sunday 28th June. Heavy to very heavy rainfall 7 to 20 cm very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kochbihar, Alipurduar district and North Dinajpur district of Sub Himalayan West Bengal. Thunderstorm with wind speed 30 to 40 km per hour and lightning likely occur at one or two places overall the district of Sub Himalayan West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shiliguri. Ekhon ajker poroborti onushthan suchi. সন্ধ্যে 6:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর, 6:40 লোকগীতি সুকুমার নন্দীর কণ্ঠে, 7:05 হিন্দি ছবির গান, রাত 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান হিন্দি এবং বাংলা ছবির গান নিয়ে, আধুনিক গান গৌরব সরকারের কণ্ঠে 8:30, জগজিৎ সিংয়ের কণ্ঠে গজল 9:15, 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 10:10, 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানলা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6:05 গানের ভেলা, 7:00 জয়মালা, 7:45 ইনসে মিলিয়ে, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকিলিয়ে, 9:30 আজকা ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আজকের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভালো আমাদের থাকতে হবে, অন্তত ভালো থাকার চেষ্টা করতে হবে। মেঠো সুর অনুষ্ঠানে সবাইকে স্বাগত। ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের লোকসঙ্গীত নিয়ে এই অনুষ্ঠান, মাটির গান আমাদের বরাবরই হৃদয়কে স্পর্শ করে, আর সেই মাটির গানের, মাটির সুরের এই অনুষ্ঠান, মাটির কাছাকাছি যেতে পারি আমরা, এই নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান মেঠো সুর। ফোন নাম্বারটি আবারও বলছি, 9434076705। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে। ওই রাঙামাটির পথ ধরে মন যে কোন সুদূরে পাড়ি দেয়, কোন অচিনপুরে পাড়ি দেয়, তা সত্যিই আমাদের অজানা। যখনই এই গানগুলো শুনি মনে হয় যে কোনো বাউল একতারা হাতে হেঁটে চলেছেন, কণ্ঠে তার অপূর্ব মাটির গান যা আমাদের মনকে ছুঁয়ে যায় বারবার। প্রথম শিল্পী পূর্ণদাস বাউল আজকের এই মেঠো সুর অনুষ্ঠানে।

0: আপনারা শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান মেঠো সুর। আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আপনাদের সকলেরই জানা, তবু নতুন শ্রোতা বন্ধু যদি কেউ আসেন তাহলে তাদের জন্য তো বলতেই হবে ফোন নম্বরটি আমাদের। সেই জন্যই আমরা অনুষ্ঠানের মাঝে মাঝে ফোন নম্বরটি জানিয়ে থাকি আপনাদের। আপনারা ফোন করুন, আপনাদের সাথে কথা হবে এই লোকসঙ্গীত নিয়ে। কথা বলতে বলতেই ফোনে রয়েছেন একজন, কথা বলে নেব তার সাথে। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার। আয়েশা সরকারের একটা গান শুনান।
0: আয়েশা সরকার, আপনি কে বলছেন?
1: কি বললেন
0: আপনি কে বলছেন, মানে আপনার নামটা?
1: আচ্ছা বলতেছি, আমার বাড়ি হলো সুবল ভিটা।
0: হুম,
1: আমার নাম হয়েছে হরিবর দাস। হরিবর দাস,
0: হরিবর দাস। হ্যাঁ হরিবর বাবু, আমাদের অনুষ্ঠান আপনি শোনেন?
1: না আপনাদের অনুষ্ঠান তো রেডিও তো আমার মনে করেন আত্মা।
0: হুম।

0: তো সব সময় মনে করেন আমার এই বলতে গেলে 24 ঘন্টাই আমার বাজে।
1: বাহ, খুব ভালো।
0: আপনাদের সেন্টার যতক্ষণ থাকে
1: হুম হুম
0: ওই সকাল থেকে আর এই রাত পর্যন্ত,
1: হুম হুম
0: মানে শুনতেই থাকে। আমি
1: আচ্ছা আচ্ছা,
0: 10-12 বছর বয়স থেকে রেডিও শুনি।
1: ও আমাদের অনুষ্ঠানও চলতেই থাকে আর আপনিও শুনতেই থাকেন, বাহ খুব ভালো।
0: হ্যাঁ,
1: আর
0: আমি ঘুমাই মনে করেন শুয়ে শুয়েও রেডিও বাজতে থাকে, আমি শুনতে থাকি।
1: হুম হুম আর রেডিওর তো এটাই সুবিধে, কাজকর্ম করতে করতেও শোনা যায়, বসে বসেও শোনা যায়, আবার শুয়ে থেকেও শোনা যায়, ব্যস্ততার মাঝে রেডিও শুনতে কোনো অসুবিধে নেই, হাতে কাজ করতে করতে রেডিওটা শোনাই যেতে পারে। এটা কিন্তু আমাদের এই
0: হ্যাঁ হ্যাঁ,
1: রেডিওর আমি তো বলবো এটা ভীষণ সুবিধে একটা, মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: বিনোদনের বিনোদনও হচ্ছে আবার সাথে সাথে কাজটাও হয়ে যাচ্ছে, তাই না?
0: হ্যাঁ
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: ওরকম হয়।
1: হুম হুম হুম
0: আচ্ছা, ভালো থাকবেন,
1: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ ফোন করার জন্য।
0: নমস্কার
1: হুম নমস্কার।
0: নমস্কার।
1: আমরা চলে যাব পরের গানে, কিন্তু গানে যাবার আগে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো,
2: হ্যাঁ বলছিলাম,
1: আপনার আপনার রেডিও সেটটা একটু দূরে রাখবেন প্লিজ।
2: আচ্ছা, কালিকা প্রসাদের গানটা গান দিন না একটু,
1: চেষ্টা করব।
2: কালিকা,
1: ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন।
2: আমি অরবিন্দ চক্রবর্তী,
1: কোথা থেকে বলছেন?
2: শিলিগুড়ি থেকে,
1: আচ্ছা
2: দক্ষিণ ভারতনগর।
1: আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব।
2: সকাল থেকে রাত পর্যন্ত চলে আপনাদের এই গানে, ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ।
2: আচ্ছা
1: ঠিক আছে, ভালো থাকবেন আর সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ির, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ফোন করে যখন বলেন যে সারা দিন আপনাদের এই সেন্টারের অনুষ্ঠান আমরা শুনি, সত্যি ভালো লাগে তখন খুব। তো আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো,
3: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার।
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: হ্যাঁ হ্যাঁ প্রবীর বাবু বলুন।
3: হ্যাঁ দিদি ভাই, আমি আমার পছন্দের একটা গান হচ্ছে সহজ মায়ের, যদি একটা গান আপনার সংগ্রহে থাকে
1: হুম হুম
3: শোনাবেন, আর নাহলে যেরকম শোনাচ্ছেন দিদি ভাই, খুব ভালো অনুষ্ঠান চলছে
1: হুম হুম
3: এবং আমি শুনছি
1: হুম
3: আপনার পরিচালনা খুব ভাল লাগছে দিদি ভাই।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
3: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ চালিয়ে যান দিদি ভাই,
1: ঠিক ঠিক,
3: আমরা সঙ্গে আছি দিদি ভাই।
1: একদম তাই, আপনারা সঙ্গে আছেন বলেই আমরা অনুষ্ঠান চালাতে পারছি।
3: না না দিদি ভাই, আপনাদের অনুষ্ঠানে কোনো আমাদের কোনো ইয়ে নেই আর কি, মানে অভিযোগ নেই, আপনাদের যেরকম চালাচ্ছেন আমরা সত্যি করেই আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমরা কিন্তু মানে কি বলবো, আপনাদেরকে অজস্র ধন্যবাদ এবং সহানুভূতি। একসাথে রয়েছি দিদি ভাই,
1: হুম হুম
3: প্রথম দিন থেকে আমরা আছি এবং থাকবো আপনাদের সাথে, আমরা এক আত্মা এক প্রাণ হয়ে গেছি দিদি ভাই।
1: খুব ভালো লাগলো শুনে।
3: হ্যাঁ
1: নিশ্চয়ই আমরাও আপনাদের বিনোদনমূলক অনুষ্ঠান বা আমাদের আকাশবাণী শিলিগুড়ি তো শুধু বিনোদনমূলক নয়, সাথে
3: না না
1: অনেক
3: না,
1: শিক্ষামূলক অনুষ্ঠান থাকে, বিভিন্ন
3: হ্যাঁ
1: রকম অনুষ্ঠান থাকে,
3: হ্যাঁ
1: তথ্যভিত্তিক অনুষ্ঠান থাকে।
3: হ্যাঁ অনেক কিছু
1: ঠিক
3: দিদি
1: ঠিক,
3: ভাই, আমরা সব সময় আছি শুনছি,
1: হুম
3: খুব
1: হুম
3: ভালো লাগে দিদি ভাই।
1: অনেক ধন্যবাদ, অনেক
3: নমস্কার
1: ধন্যবাদ।
3: নমস্কার
1: হুম,
3: দিদি ভাই।
1: আমরা চলে যাব পরের গানে, পরবর্তী শিল্পী কার্তিক দাস বাউল।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মিঠো সুর। আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে
1: হ্যালো,
0: বলছেন?
1: আমি কুচবিহারের জামালদা থেকে বলছি, সত্যেন মজুমদার।
0: হ্যাঁ সত্যেনবাবু, বলুন।
1: এই যে মিঠো সুরটা, আমি কুচবিহার জেলার বাসিন্দা, তো
0: হুম
1: এই আমাদের ভাওয়াইয়া সুরটা তো এমনই সুর
0: হুম
1: যেন কি বিভিন্ন রকম লোকসঙ্গীতের মধ্যে এটা একটা নাম করা সুর।
0: একদম
1: আর আর যে এর সম্রাট যে আব্বাসউদ্দিন, উনি
0: হুম
1: তো এই গানটিকে বিশ্ববিখ্যাত করে তুলেছিলেন।
0: হুম হুম হুম
1: তাই আমি এই জেলারই কুচবিহার জেলার যে তোষা নদীর উথাল পাতাল
0: হুম
1: কারবার চলে না, এই গানটা যদি আপনারা ই করেন অথবা লালন গীতি খাঁচার ভিতর অচিন পাখি, তাহলে খুব বাঞ্ছিত হব, খুব ভালো লাগবে আমার।
0: চেষ্টা করছি, যদি সংগ্রহ থাকে আমরা নিশ্চয়ই শোনাবো।
1: আচ্ছা,
0: আমাদের অনুষ্ঠান আপনার কেমন লাগে?
1: খুব ভালো লাগে, আমি তো শুনি, আমার এই এই সুর ভালো লাগে আমার। আমি গান
0: হুম হুম
1: বাজনা মানে এই ভাওয়াইয়া সুর খুব ভালো লাগে,
0: হুম
1: লোকগীতি যে কোনো হোক, আধুনিক হোক, যে কোনোই
0: হুম
1: মানে সুর আমার খুবই ভালো লাগে। আর আমি এই বৃদ্ধ বয়সে এই রেডিওটাই শুনি বেশি,
0: হুম
1: আমি
0: হুম
1: টিভি দেখতে পাই না চোখের জন্য,
0: আচ্ছা আচ্ছা
1: শুয়ে শুয়ে শুয়ে সেই টিভিটাই শুনি। এবং আপনাদের বিভিন্ন অনুষ্ঠান, যেমন এই যে আনন্দধারা একটু আগে হলো,
0: হুম হুম
1: শুনি, আমি সব
0: আচ্ছা
1: অনুষ্ঠান
0: আচ্ছা
1: শুনি।
0: বাহ, খুব ভালো, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন এভাবেই। আর আপনি
1: হ্যাঁ,
0: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আপনারাও ভালো থাকুন,
0: হুম
1: অনুষ্ঠান যেন বহুদিন চলে, আমি যেন আজীবন শুনতে পারি, এই আমার আশা।
0: অবশ্যই শুনতে পাবেন, অবশ্যই আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠান, অবশ্যই শুনতে পাবেন। ঠিক আছে, লোকসঙ্গীতের আসলে সত্যি বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ধরনের আছে লোকসঙ্গীত, আমরা হয়তো সবটা জানিও না। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি দিলীপ দাস বলছি, শিলিগুড়ি বিধান মার্কেট।
0: হুম বলুন দিলীপবাবু।
1: হ্যাঁ বললাম, আপনার অনুষ্ঠান শুনছি, আমার একটা অনুরোধ ছিল,
0: হ্যাঁ বলুন।
1: একটা গান ছিল ইসের, গোষ্ঠগোপাল দাস,
0: হুম
1: ভালোবাসা তোর মন পাইলাম।
0: ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব, না হলে গোষ্ঠগোপাল দাসের অন্য কোনো গান যদি থাকে আমাদের কাছে আমরা নিশ্চয়ই সেটা শোনাবার চেষ্টা করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুদের কাছ থেকে অনেক অনুরোধ আসে এবং এসেই থাকে। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: বলছি,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, লোকগীতি গান চালান।
0: হ্যাঁ, লোকগীতি চলছে, আপনি শুনছেন তো? আপনি কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনার নামটা একটু বলবেন।
1: পরিতোষ দাস।
0: হ্যাঁ পরিতোষবাবু, আপনি অনুষ্ঠান শুনুন, আমাদের লোকগীতির অনুষ্ঠানই এখন চলছে।
1: হ্যাঁ, পাল তুলে দেখে খেলা করিস না, আমি যাবো মক্কমনে, এই গানটা চালান।
0: ঠিক আছে, চেষ্টা করছি, শুনতে থাকুন অনুষ্ঠান।
1: আচ্ছা,
0: অনেক শ্রোতা বন্ধুরা ফোন করছেন, আমাদের সময় তো সীমিত। এই দেখুন, কথা বলতে বলতে আরেকটা ফোন, গানে তো যেতেই পারছি না। অবশ্য আপনাদের সাথে কথা বলবো বলেই লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আপনারা তো ফোন করবেনই, আর আমরাও প্রস্তুত আপনাদের সাথে কথা বলতে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
2: তো আপনাদের অনুষ্ঠান তো সবই ভালো লাগে,
0: হুম,
2: তার মধ্যে এই প্রোগ্রামটা তো মানে মন কাড়ার প্রোগ্রাম, আমার তো খুবই ভালো লাগে।
0: হুম,
2: তো যদি অমর পালের গান গাগরে নগরবাসী, এই গানটা যদি শোনাতেন খুব ভালো লাগতো।
0: ঠিক আছে, আপনার অনুরোধ আমি শুনলাম। ওই যে একটু আগে যেটা বলছিলাম আর কি,
2: আপনাদের হাতে অবশ্য সময়ও কম,
0: হ্যাঁ আমাদের
2: সত্যি
0: তাই, আপনারা
2: সম্ভব হয় শোনালে খুব ভালো লাগবে।
0: চেষ্টা করব, আমরা যদি আপনাদের পছন্দের গান শোনাতে পারি, সত্যি বলছি আমাদেরও খুব ভালো লাগে, কারণ অনুষ্ঠান তো আপনাদেরই জন্য, চেষ্টা করছি।
2: আমি তো এখন অনেক দূরে আছি, একটু আগেও ফোন করেছিলাম,
0: হুম হুম,
2: যদি শিলিগুড়ির পরিবেশ আর আমার যেখানে আসি আপাতত, সেখানে তো বৃষ্টিহীন,
0: ও আচ্ছা
2: কোনো
0: আচ্ছা,
2: বৃষ্টি নাই,
0: হুম হুম,
2: প্রচন্ড রোদ্দুর,
0: হুম হুম,
2: প্রচন্ড গরম, কখনো কখনো জল থাকে না, এমনই একটা জায়গায় আমি এখন আছি মাসখানেক হলো। তো
0: আচ্ছা আচ্ছা,
2: আপনার প্রোগ্রাম শুনে যাচ্ছি, শুনতে থাকি,
0: ঠিক
2: এর
0: ঠিক,
2: মধ্যে দিয়ে চলছি।
0: অনেক ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। এবারে গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এই গানখানি।

0: হ্যাঁ, ময়নাগুড়ি থেকে আপনি কে বলছেন, নামটা একটু বলুন।
1: মায়া রায় বলছি।
0: না, আমি ঠিক বুঝতে পারছি না নামটা।
1: মায়া রায়,
0: আচ্ছা, মায়া রায়, হ্যাঁ বলুন।
1: শোনাই যাচ্ছে না ভালো।
0: আপনার এই কথাটা আমি অবশ্য শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো,
1: এখন শুন,
0: হ্যাঁ বলুন। হ্যালো,
1: এই
0: হ্যাঁ
1: পরিশ্রমের, হ্যাঁ মানে করতে করতেই শুনি,
0: হুম
1: সারাদিন শুনি,
0: হুম
1: আর
0: আপনার আপনার কথাগুলো না মানে কেটে কেটে যাচ্ছে একটু। আমি আপনি আমাদের অনুষ্ঠান শোনেন, নিয়মিত শোনেন, আপনি তাই বললেন,
1: হ্যাঁ
0: তাই না? কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
1: খুব ভালো লাগে, জন্য তো শুনি সকাল থেকে সারাদিন।
0: ঠিক ঠিক, ভালো লাগে বলে তো শুনেন, ঠিক, একদম ঠিক কথা বলেছেন। হুম হ্যালো,
1: আমি শুনি,
0: হুম মায়াদি, আপনার কথা আমি আমি ঠিক বুঝতে পারছি না, মানে কেটে কেটে যাচ্ছে কথাগুলো। কিছু কথা শুনতে পাচ্ছি, কিছু কথা শুনতে পাচ্ছি না আর কি। কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে আপনি আমাদের অনুষ্ঠান শোনেন নিয়মিত, এবং ভালো লাগে আপনার এই অনুষ্ঠান শুনতে, সেই জন্য আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিন আবার আপনার সাথে কথা হবে। একটু আগে একজন শ্রোতা বন্ধু কোচবিহার থেকে ফোন করেছিলেন, আব্বাসউদ্দিন আহমেদের কথা উনি বললেন। তো এবারে একটা গান আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে, তার আগে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
2: দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: মিঠো সুর তো ভালোই লাগতেছে।
0: হ্যাঁ, মিঠো সুর, মাটির গান। আপনি আপনার নামটা একটু বলবেন?
2: আমার নাম তো বাসুদেব রায়,
0: কোথা থেকে বলছেন?
2: আমি এই চেংমারি জিপি গোলাবাড়ি থেকে,
0: হুম
2: জলপাইগুড়ি।
0: হ্যাঁ, জলপাইগুড়ি। হ্যাঁ, কেমন লাগছে
2: আগেকার
0: মিঠো
2: আমার
0: সুর শুনতে, কেমন লাগছে?
2: খুব সুন্দর, আমি
0: হুম
2: তো প্রায় শুনি, প্রায় ফোন করি আপনাকে,
0: হুম হুম
2: প্রায় ফোন করি।
0: আমাদের আসলে বিভিন্ন ধরনের গান নিয়েই এই লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলো হয়। কোথাও বাংলা ছায়াছবির গান বা হিন্দি ছায়াছবির গান, কোথাও লোকসঙ্গীত, কারণ লোকগীতি বা লোকসঙ্গীত, লোক নৃত্য, লোক সংস্কৃতি, এটা তো আমাদের জীবনে একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে এবং অত্যন্ত সমৃদ্ধ, বিভিন্ন ধরনের লোকসঙ্গীত রয়েছে।
2: বলবেন না দিদি ভাই,
0: হুম
2: আমি তো ওই মোবাইল দেখি না,
0: হুম হুম
2: মোবাইলে আমি বাড়িতে আছে দুই তিনটা, আমি কিন্তু মোবাইল সমস্ত ব্যবহার করি না,
0: আচ্ছা,
2: আমি শুধু একমাত্র রেডিও।
0: বাহ,
2: সেই আজকে না, আমার বয়স এখন 72 আছে,
0: হুম
2: আমি ছোট্টবেলা থেকেই রেডিও আমার
0: আচ্ছা,
2: মানে প্রাণের, এই জন্য আমি কথা বলি এবং বলার চেষ্টা করি,
0: ঠিক ঠিক,
2: বিভিন্ন ইয়েতে আপনার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে।
0: খুব ভালো, এভাবেই আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আকাশবাণী শিলিগুড়ির সাথে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

সামাল সামাল ওরে সামলে তোরি বাইও সামাল সামাল সামাল ওরে সামলে তোরি বাইও।

গগন ছাইলো, বেলা গেল ঠান্ডা হলো, কালো মেঘে গগন ছাইলো, ওই দেখ থাইকিয়া থাইকিয়া গর্জে দেওয়া পীরের পানে ধাইও, থাইকিয়া থাইকিয়া গর্জে দেওয়া।

নাইকা আমার সঙ্গী সাথী দুই কুলে মোর কালো রাতি ওই দেখ খেড়া বাদাম হাইল মানে না সাবধানে না বাইও খেড়া বাদাম হাইল মানে না সাবধানে না।

ভিড়ামু ওই ভাঙা তরি কেমন কইরা হে কান্দারি ভিড়ামু ওই ভাঙা তরি মশাই নিদান কালের নিদান হেতান পারে নিদান দিও নিদান কালের নিদান।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। অনেক শ্রোতা বন্ধুদের ফোন এসেছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং লোকসঙ্গীত শুনতে প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে এবং প্রত্যেকেই বলেছেন যে আমাদের অনুষ্ঠান শুধু এই মেঠো সুর বলে নয়, আমাদের এই আকাশবাণী শিলিগুড়ির বিভিন্ন অনুষ্ঠান তারা শোনেন নিয়মিত এবং তাদের ভালো লাগে। তো আমরা এভাবেই আমাদের অনুষ্ঠান চালাচ্ছি শ্রোতা বন্ধুদের কথা ভেবে, তাদের কথা মাথায় রেখে। আর লোকসঙ্গীত নিয়ে দু চারটে কথা বললাম এই অনুষ্ঠানে, আসলে সময় সীমিত, আমাদের বেশি কিছু বলার অবকাশও থাকে না। তবে এটা তো ঠিক, লোকসাহিত্য, লোকসঙ্গীত, লোকনৃত্য এবং লোকসংস্কৃতি, এই সবটা মিলিয়ে একটা বিরাট সম্পদ আমাদের কাছে রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে অনেক মানুষ আছেন যারা গভীরভাবে চর্চা করেন, পড়াশুনো করেন। আমরা তো পুরোটা জানি না, বিভিন্ন জায়গার আঞ্চলিক লোকসংস্কৃতি রয়েছে, তাদের নাচ গান, তাদের লেখা সাহিত্য বা তাদের নাটক, বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের রয়েছে। কিছু কিছু জানি আমরা, কিন্তু একথা নিশ্চয়ই বলতে দ্বিধা নেই যে পুরোটা জানি না, কিন্তু ভালো লাগে ভীষণ এই লোকসংস্কৃতির অন্তর্গত যে বিষয়গুলো, লোকসঙ্গীত বা লোকনৃত্য তো ভীষণভাবে আমাদেরকে স্পর্শ করে যায়, তার এমনই সুরের জাদু, এমনই ছন্দের মাদকতা। এবারে প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে এই গানখানি।

লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মেঠো সুরের অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর আকাশবাণী শিলিগুড়ি। এখন লোকগীতি সুকুমার নন্দীর কণ্ঠে।

লোকগীতি শুনলেন সুকুমার নন্দীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনবেন জুবিন নটিয়াল এবং শাশ্বত সচদেবের কণ্ঠে, ছবির নাম অ্যাটাক।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন তু ঝুটি ম্যায় মক্কর ছবির গান অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধীর কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 1,00,000 শূন্য পদ পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 1,00,000 শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5 নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে 1 নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে

0: 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে, আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। KYC সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যেই এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 100,000 পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1,00,000 নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক, বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, UPSC-কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16-18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকলকর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
3: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে 1,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দিচ্ছি। রাত 8টায় হিন্দি এবং বাংলা ছবির গান নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 8:30 আধুনিক গান, শিল্পী গৌরব সরকার। রাত 9:15 থাকবে বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 9:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 10:10 এবং 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজ কে ফানকার, 10টায় ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
2: হায় মেরে হাত, ये बाल्टी कंघा छूते ही मेरे हाथ तो वायरस बन गए, मेरा गला पकड़ लिया। तभी वो आया, बोला सेल्समैन शौचा सिंह, बस 20 सेकंड की धुलाई और खेल खत्म। पूछा तुम कौन, बोला मैं तेरा साबुन, और सपना टूट गया। सपना फिल्मी है पर साबुन ही है, ऐसे वैसे कैसे भी वायरस, और देखी अनदेखी गंदगी से निपटने का सबसे वफादार यार। ध्यान रहे 20 सेकंड तक साबुन से हाथ धोना, खासकर 4 मौकों पर, यानी जब शौच को जाओ, जब बाहर से आओ, बच्चों का मल साफ करने के बाद।

0: यार कोई ऐसी लाइफ इंश्योरेंस पॉलिसी बताओ जिसमें कम प्रीमियम हो, बोनस भी अच्छा मिले और भरोसे वाला भी हो।
1: PLI है ना?
2: सरकारी कर्मचारी के साथ साथ सभी प्रोफेशनल, ग्रेजुएट और डिप्लोमा होल्डर्स ले सकते हैं PLI पॉलिसी का फायदा और साथ में पोस्टल डिपार्टमेंट का भरोसा भी। अपने नजदीकी पोस्ट ऑफिस से आज ही संपर्क करें या लॉग इन करें indiapost.gov.in पर।
3: प्लेटफॉर्म
4: नंबर 2 से चलने
5: वाली सुपर फास्ट एक्सप्रेस के यात्रियों। दीदी तो के मोबाइल तो चार्ज करता हूँ।
4: বুদ্ধি তে চার্জ দে।
6: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
4: দেখলি?
5: বাবা দাঁড়াও আমি পে করছি। সিগন্যালই নেই।
6: এবার কি করবে?
5: আছে তো ফ্রি ওয়াইফাই।
4: বোকা, শুধরে যা।
6: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই।
5: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
6: RBI এ কথা বলে,
7: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
8: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণের প্রস্তাব। চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার PM চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করতে চলেছে। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। কল্যাণীর কাছে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য 1,500 একর জমি চিহ্নিত করা হবে। বিজেপি এই বাজেটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেনে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় একটি বাজেট প্রস্তাব পেশ করেন। একটি প্রতিবেদন।
9: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে সবথেকে বড় ঘোষণা ধান চাষীদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3,000 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3,699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8,665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষা

0: ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য 1,50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা জানিয়েছে সরকার। স্নাতক যুবকদের প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকদের প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রকল্প ভিত্তিক কর্মী ও স্বল্প বেতনের কর্মীদের ভাতা বাড়িয়েছে বাজেট ঘোষণায়। আশা কর্মী ও ICTS কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও 5,000 টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। NVF হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অতিরিক্ত 2,000 টাকা করে ভাতা বৃদ্ধির কথা বাজেটে প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ। আগামী 1 অক্টোবর থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত DNS স্লিপ পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে।
2: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে।
1: সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। মহিলাদের সুরক্ষায় জোর দিয়ে প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক গড়ে তোলা হবে। গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিদ্যুৎ সংযোগ, পাখা ও ওয়াটার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের হাসপাতালগুলিকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা, দার্জিলিং ও ফারাক্কায় তৈরি করা হবে ট্রমা সেন্টার। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালে আধুনিকীকরণের পাশাপাশি সুন্দরবনে চালু করা হবে মোটরবোট অ্যাম্বুলেন্স। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা।
2: নতুন জেলাগুলো মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে, নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে।
1: চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার PM চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করবে। চা পর্যটন নীতি ও চা বাগানে 30% জমি ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, অন্তর্ভুক্ত করা হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অধীনেও। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোরের ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এলাকায় যানজট দূষণ কমাতে শালিমার গার্ডেন ব্রিজের মধ্যে রোরো টার্মিনালের নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় গড়ে তোলা হবে টেগোর কালচারাল সেন্টার। দুর্গাপুজোর বিশ্বব্যাপী আবেগকে মান্যতা দিয়ে অর্থমন্ত্রী পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরুর কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষে প্রথম 4 মাস ভোটন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত 8 মাসের বাজেট তৈরির সুযোগ ছিল।
3: এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: বিজেপি আজকের রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বাজেটকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী বলে দাবি করেন। তিনি জানান, ক্ষমতায় আসা 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার বিষয়ে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কাজ আজ শুরু হলো।
1: সরকার গঠন হবার 45 দিনের মধ্যেই এই সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের যে প্রাপ্য ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই তার উপরে কাজ শুরু করবেন এবং কেন্দ্রের হারে আমরা এই রাজ্যে ডিএ দেব।
0: আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত করা হবে বলে তাঁর আশা। অন্যদিকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরেই তাদের বক্তব্য জানানো হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হলেও কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাজেটকে অন্তঃসারশূন্য বলে ঘোষণা করেছেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় আজ এক বৈঠকে স্পেশাল সেশন নামক এই বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। সহসভাপতি করা হয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষের মতো প্রাক্তন মন্ত্রীদের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এদিকে উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেলে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি হিন্দি এবং বাংলা ছবির গান নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। গানের সাথে সাথে আপনাদের সাথে কিছু কথাও হবে। আজকের এই ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমেই অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানখানি, ছবির নাম জখম।

0: হিন্দি এবং বাংলা ছায়াছবির গান নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা শুরুতেই একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার।
1: আমি ভক্তি থেকে এসে বলি।
0: হ্যাঁ বলুন। হ্যালো,
1: বুঝলাম বুঝলাম যে অন্যায় অবিচারের রুই কাতলা ইলিশ, এই গানটা শুনেন না আজকে।
0: আপনার নামটা আরেকবার বলবেন।
1: সব আলী ভক্তি থেকে বলছি।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনার অনুরোধ মাথায় রইল, আমাদের সংগ্রহে থাকলে আমরা নিশ্চয়ই শোনাবো আপনাকে।
1: তাহলে গুরু দক্ষিণা একটা গান হবে না, কিশোর কুমার গান?
0: ঠিক আছে, কিশোর কুমারের গান। ঠিক আছে, আচ্ছা, অনেক
1: তোমরা
0: ধন্যবাদ।
1: আঘাত করো, এই গানটা শোনেন। তোমরা যত আঘাত করো, এই গানটা শোনেন না কি? গুরু দক্ষিণা।
0: আমাদের অনুষ্ঠান কেমন লাগে শুনতে?
1: হ্যাঁ, অনুষ্ঠান তো ভালো লাগে, আমি তো শুনি রেডিওতে, আমি সবসময় শুনি।
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন। গানের অনুষ্ঠান, এটা গান নিয়েই অনুষ্ঠান, তার সাথে সাথে আমরা একটুখানি কথা বলে নিচ্ছি শ্রোতা বন্ধুদের সাথেও। আসলে গান এমন একটা জিনিস যা আমাদের যে কোনো মানসিক চাপ বা যে কোনো মানসিক পরিস্থিতিতে আমাদের অনেকটাই মানসিক চাপটা কমাতে সাহায্য করে, অনেকটাই মানসিকভাবে শান্ত করতে সাহায্য করে। আরেকজন শ্রোতা

0: বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হুম,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: হ্যাঁ, বলুন।
1: তা আমার একটা অনুরোধ থাকছে, লালকুঠি বাংলা সিনেমার
0: হুম,
1: গানটা যদি শুনান।
0: ঠিক আছে, দেখছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
1: ধন্যবাদ।
0: অনেক অনুরোধ আসছে, যদিও আমাদের এই অনুষ্ঠানটি শ্রোতাদের পছন্দের গানের অনুষ্ঠান, লিসনার্স চয়েস নয়, তবুও আপনারা অনুরোধ করেছেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পছন্দের গান শোনাবার। তবে এবারও একটা ছায়াছবির গানই শোনাবো এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। দেয়ানিয়া ছবির গান, শ্যামল মিত্রের কণ্ঠে।

0: আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন, আজ ওই চোখ সাগরের নীল, আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: ছায়াছবির গান নিয়ে লাইভ ফোনিন অনুষ্ঠান আপনারা শুনছেন, ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে হাম দিল দে চুকে সনম ছবির গান কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। গানে যাওয়ার আগে একজন শ্রোতা বন্ধু রয়েছেন

0: हेलो।
1: हाँ नमस्कार दीदी भाई। अरे
0: नमस्कार, কে
1: একটা
0: বলছেন?
1: গানের অনুরোধ ছিল।
0: গানের অনুরোধ? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি উত্তর দিনাজপুর রামগঞ্জ থেকে বলছি, গোপাল দত্ত
0: হ্যাঁ, গোপালবাবু বলুন।
1: বলছি। একটা লালকুঠি বই সিনেমা আর বাংলা ওই কিশোর কুমারের গানটা শোনালে খুব ভালো হয়।
0: দেখছি, আমি আপনাদের অনুরোধের গান শোনাবারই চেষ্টা করছি। আমাদের হাতে সময়ও কম থাকে, আর আপনাদের সাথে কথা বলতে বলতেও আবার খানিকটা সময় বেরিয়ে যায়। তার মাঝে চেষ্টা করি যে যদি আপনাদের পছন্দ মতো গানটা শোনাতে পারি, ভীষণভাবেই চেষ্টা করি। তো আপনার গানখানিও আমি শোনাবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুদের অনেকেই অনেক গানের অনুরোধ পাঠাচ্ছেন, আমাদের সংগ্রহে থাকলে আমরা নিশ্চয়ই সেটা বাজাই, অথবা ওই শিল্পীর অন্য কোনো গান বাজানোর চেষ্টা করি। এবারে হাম দিল দে চুকে সনম ছবির গান, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

একটু আগে দুজন শ্রোতা বন্ধু লালকুঠি ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছিলেন। এবারে লালকুঠি ছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে।

আসলে গান যখন আমরা শুনতে থাকি তখন মনে হয় একটার পর একটা শুনেই যাই, কিন্তু তবু সময় তো নির্ধারিত। গানের সাথে মানুষের অনেক স্মৃতিও জড়িয়ে থাকে। কোনো কোনো গান কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ মানুষ বা কোনো বিশেষ মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। আবার গানের ছন্দ, তাল, লয়, এর মাধুর্যতায় আমরা এতটাই মোহিত হই, সেই জন্য আমাদের নিজেদের বাংলা ভাষা ছাড়াও কিন্তু অন্য যে ভাষা, মানে যে ভাষা আমরা বুঝি না অতটা বা একেবারেই বুঝি না, সেই ভাষারও কিছু কিছু গান কিন্তু আমরা শুনি এবং শুনতে ভালো লাগে। তার একটাই কারণ, তার সুর। আবার কিছু কিছু গান আছে যার কথায় আমরা, কথার গভীরতায় আমরা মুগ্ধ হই। এভাবেই আমাদের জীবনে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে গান। এবারে আশা ভোঁসলে এবং সহশিল্পীবৃন্দদের কণ্ঠে কহো না প্যার হ্যায় ছবির গান।

এতক্ষণ আমার সাথে আপনারা ছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হিন্দি এবং বাংলা ছায়াছবির গান নিয়ে। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো, আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে কথা হবে এবং চেষ্টা করব আপনাদের পছন্দের গান শোনাতে। এভাবেই গানে গানে সুরে সুরে আপনারা সবাই খুব ভালো থাকুন, শেষ করছি আজকের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন আধুনিক গান গৌরব সরকারের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন গৌরব সরকারের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: Uttar Pradesh claims lives of 15 people. Chief Minister Yogi Adityanath orders high-level inquiry. Prime Minister Narendra Modi says India is world's fastest growing economy and emerging as a reliable global power. Six Lok Sabha MPs from Shiv Sena UBT join Eknath Shinde-led Shiv Sena. Indian Railways approves deployment of automatic train protection system Kavach on 631 route kilometres of East Coast Railway. UK Prime Minister Keir Starmer announces resignation amid turmoil in Labour Party. At ISSF Junior World Championship, Indian shooters add four more medals. And in FIFA World Cup, Argentina to take on Austria in Group J fixture at Arlington tonight. That is all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আজ রাত 8:50 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক সুগত বন্দ্যোপাধ্যায়।
2: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, এই সরকারের প্রথম রাজ্য বাজেট আজ সোমবার বিধানসভায় পেশ হল। প্রথম থেকেই মানুষের আগ্রহ ছিল এই বাজেটকে ঘিরে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অর্থাৎ সংকল্প পত্রের কতটা প্রতিফলন ঘটল এই বাজেটে, সেক্ষেত্রে বলা যেতে পারে সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণার ক্ষেত্রে একটা বড় মাপের ঘোষণাই হলো এই বাজেটে। আগে রাজ্যে নতুন বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে, এবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য ঘোষণা করলেন 20% ডিএ। এত বিপুল পরিমাণ ডিএ এর আগে রাজ্যে কোনো সরকার ঘোষণার নজির নেই। রাজ্য সরকারি কর্মচারীদের এখন বেতনের সঙ্গে 18% ডিএ পান, তাদের পাওনা দাঁড়িয়েছিল 42%। এক ধাক্কায় এই বকেয়া ডিএর 20% মেটানোর কথা বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 1 অক্টোবর থেকে এই ডিএ পাবেন তা, অর্থাৎ সরকারি কর্মীরা নভেম্বর মাসে বেতনের সঙ্গে পাবেন এই ডিএ থাকা। শুধু সরকারি কর্মচারী নয়, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই পাবেন এই ডিএ। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা এই ডিএ থেকেও বঞ্চিত হবেন না। অর্থমন্ত্রী এদিন বাজেট পেশের সময় শুরুতেই জানিয়ে দিয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তবে তার আগে স্মরণ করিয়ে দিয়েছেন সরকারের ঘাড়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 1,15,891 কোটি টাকার ঋণ। এই ঋণের হার বছরের শেষে জিএসডিপি নিরিখে অন্তত 1% কমানোই এখন লক্ষ্য। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট বক্তৃতা করতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে হস্তক্ষেপ বা চাঁদাবাজির ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে, এই কারণে আগামী দিনে আইন আনা হবে ব্যবসাকে সিন্ডিকেট ও অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করাই হচ্ছে আর এই আইন আনা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে? অর্থমন্ত্রী দিশা দেখিয়েছেন এই বাজেটে। সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক পদক্ষেপ চালু করে পঙ্গুত্ব পাঠিয়ে তোলা। দুই হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় এড়িয়ে রাজ্যকে কল্যাণমূলক কর্মসূচিকে সরলীকরণ করা, রাজ্যের নীতিগত পরিবর্তন ঘটিয়ে শিল্পোদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবসা বাণিজ্যে। ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের সঙ্গে অকারণে বিরোধের সমাপ্তি ঘটিয়েছে, ফলে নানাবিধ সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে বাজেটে আসার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন রাজ্যের 100,000 পদে নিয়োগ করা হবে আগামী বছর। নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবিদদের জন্য সংরক্ষিত থাকবে। বাজেটে 2026-27 অর্থবর্ষে জন্য মোট 4,38,775 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে কৃষিতে, 8,565,84,00,000 টাকা, কৃষি বিপণনে 368,90,00,000 টাকা, পানি সম্পদ উন্নয়নে 1,404,42,00,000 টাকা বরাদ্দ হয়েছে। প্রশাসনিক সংস্কারের কথা মাথায় রেখে অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে জানিয়ে দিয়েছেন, রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব রয়েছে। এই 5টি প্রস্তাবিত জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটা নতুন পুলিশ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা, 9টি নতুন পৌরসভা তৈরি হবে। রাজ্য সরকার নতুন বাজেটে জোর দিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরি প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরিতে 1,000 থেকে 1,500 একর জমি চিহ্নিত করবে সরকার। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুঘাট, মালদায় বিমানবন্দর তৈরি পরিকল্পনা রয়েছে। বাজেট জুড়েই আশাকর্মী, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তির ভিত্তিতে কর্মরত কন্ডাক্টর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ডদের পারিশ্রমিকে থেকে বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট নিয়ন্ত্রণে আনতে এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্য দেবে সরকার। শর্ত একটাই, অবিবাহিত থাকতে হবে ছাত্রীদের, আবার 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পকে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের জন্য মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হয়। যে পরিবারে আয় 1,00,000 টাকার কম, যারা অন্য কোনো সামাজিক সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। আবার কৃষকদের জন্য বিদ্যুৎ খরচ ছাড়ের কথাও এদিন বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, চাষের খরচ কমাতে, চাষির আয় বাড়াতে সরকার কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের ওপর 2 টাকা ভর্তুকি দেবে। তা আজ বিজেপি ভোটে বিজেপি সংকল্পপত্রের ঘোষণার অনেকটাই প্রতিফলন ঘটেছে রাজ্য বাজেটে।
3: বিধানসভা পর্যালোচনা শেষ হল।
1: এতক্ষণ শুনলেন আজ রাত 8:50 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গজল জগজিৎ সিং এর কণ্ঠে।

গজল শুনলেন জগজিৎ সিংয়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরেই লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অপর্ণা আবার হাজির আপনাদের সামনে গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা ফোন করুন 9434।

0: আচ্ছা বলছি পরিতোষ দাস।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি পরিতোষ বাবু,
0: হ্যাঁ
1: আপনি
0: হ্যাঁ
1: সন্ধেবেলাও ফোন করেছিলেন,
0: হ্যাঁ বলো
1: বলুন।
0: বলো, ঝাল চালান।
1: হ্যাঁ, আপনি তো সন্ধে থেকে অনুষ্ঠান শুনছেন নিশ্চয়ই,
0: হ্যাঁ
1: শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ রেডিও চালাচ্ছি।
1: হুম হুম শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ
1: ভূতের কথা বলছিলাম, ছেলেবেলায় কিন্তু ওই টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ত, লোডশেডিংও হতো, খুব মজা, পড়াশুনো নেই। সেই সময় ঠাকুমা দিদিমার কাছে বসে সেই হাড়হিম করা ভূতের গল্পগুলো এখনও কিন্তু আমাদের মনে রয়ে গেছে। আমরাও কখনো সখনো আমাদের উত্তরসূরিদের, আমাদের ছেলেমেয়েদের সেগুলো বলে এসেছি আর কি। আরেকজন রয়েছেন শ্রোতা বন্ধু, হ্যালো,
0: নমস্কার,
1: নমস্কার।
0: আমি শুভদুলটা থেকে হরিবার দাস বলতেছি।
1: হ্যাঁ বলুন হরিবার বাবু, আপনি আগেও ফোন করেছিলেন একবার।
0: হ্যাঁ
1: হুম,
0: কি কর, আগেও ফোন করেছিলাম।
1: কেমন লাগছে অনুষ্ঠান শুনতে?
0: অনুষ্ঠান শুনতে ভালো লাগছে বলতেই তো ফোন করি।
1: আচ্ছা, খুব ভালো কথা, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। তাহলে শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আবারও কথা হবে। তো এই সেই সব গল্পগুলো আর কি এখনো আমরা মনে রেখে দিয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা তাদের পরিবেশ পরিস্থিতি এবং তাদের জীবন যাপন অনেকটা বদলে গেছে, তার জন্য তাদের হয়তো চিন্তাধারায় কিছুটা পরিবর্তন এলে আসতেও পারে, কিন্তু তবুও আমার মনে হয় কোনো অলৌকিক ঘটনা বা ভূতের গল্প এখনও বাচ্চাদেরকে আকর্ষণ করে। আপনাদের কি মনে হয়? শুনবো আপনাদের কথাও। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন। আপনার
0: হ্যাঁ
1: রেডিও,
0: আমি রেডিও থেকে
1: সেটটা একটু
0: বলছি।
1: দূরে রাখুন, আপনার রেডিও সেটটা একটু দূরে রাখুন। হ্যাঁ, এবারে বলুন।
0: মেডিকেল থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
0: হ্যাঁ বাবন ভট্টাচার্য।
1: হ্যাঁ বলুন বাবন বাবু।
0: হ্যাঁ ওই যে ভূতের ব্যাপারটা বলছিলেন না,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ওটা তো অলৌকিক একটা আছেই তো, একটা শক্তি আছে অলৌকিক।
1: হুম হুম আসলে ভগবান যদি থাকেন, ইতিবাচক
0: হ্যাঁ
1: শুভ শক্তি, তাহলে
0: হ্যাঁ
1: নেতিবাচক শক্তি থাকলে থাকতেই পারে, তাই না?
0: হ্যাঁ
1: এরমভাবেই আমরা ভাবি আর কি। যদিও ভূতের গল্পের একটা মজা আছে, সেটা হচ্ছে
0: হ্যাঁ
1: কেউ কিন্তু চোখে দেখেনি কখনো, কাউকে জিজ্ঞেস করলে
0: হ্যাঁ
1: সে বলবে অন্য একজনের অভিজ্ঞতার কথা, আবার তাকে জিজ্ঞেস করলে সে বলবে না আরেকজনের কথা, মানে ঠিক আমি
0: হ্যাঁ
1: দেখেছি ভূত, এরম গল্প কিন্তু কমই শোনা যায়।
0: খুব কম শোনা যায়।
1: ঠিক
0: হ্যাঁ
1: ঠিক
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ধন্যবাদ, অজস্র
1: হুম
0: ধন্যবাদ।
1: ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। কথা তো হতেই থাকবে, তার মাঝে একটা গান, আলো ছবির গান, অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু ফোন করছেন, অনেকক্ষণ ধরে না লাইনটা বোধ হয় কেটে গেল না, দেখছি আবার। হ্যাঁ, আবার ফোনটা এসছে। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুকপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আজকে ভূতের গল্প শোনানোর টপিক নাকি দিদি ভাই?
0: ভূতের গল্প নিয়ে আমাদের সবারই কিছু না কিছু অভিজ্ঞতা বা
1: হ্যাঁ
0: স্মৃতি রয়েছে।
1: অভিজ্ঞতা আছে দিদি ভাই,
0: হুম হুম
1: তো তো সেটা শেয়ার করি আপনার সাথে।
0: হুম
1: তো আমাদের মানে বাড়ি থেকে বর্ধমান হচ্ছে 38 কিলোমিটার।
0: হুম
1: এবারে আমি রাত্রে 8:20 লোকালে চেপেছি বর্ধমানে,
0: হুম
1: তো আর মুসলধারে বৃষ্টি পড়ছে দিদি ভাই,
0: হুম
1: এবং মেঘও ডাকছে আর বজ্রপাতও পড়ছে।
0: হুম
1: তো আমাদের ওই মানকড় থেকে বুদবুদ আসতে হয়।
0: হুম
1: তো মানকড় থেকে বুদবুদ আসার পথে আর কি, তখন তো আজ থেকে আপনার 30-35 বছর আগের কথা বলছি দিদি ভাই,
0: হুম
1: তখন তো অত টোটো কি সাইকেল এসব তো ছিল না,
0: হুম
1: মানে রাত্রেবেলায় তখন আর কি রিক্সা চলতো, কিন্তু রিক্সাওয়ালা ওই ঝড় বৃষ্টিতে আসবে না বলতো।
0: হুম
1: তো হেঁটে হেঁটে আসছি ভিজে ভিজে ভিজে ভিজে, এবারে আমাদের ওই আসার পথে একটা শ্মশান পড়ে দিদি ভাই।
0: হুম
1: তো তো শ্মশানটা পাশ দিয়ে পেরোতে গিয়ে তখন ঠ্যাক ঠ্যাক করছে, মানে
0: হুম
1: কেউ নাই রাস্তায় আর আমি একা,
0: হুম একটা গা
1: আর
0: ছমছমে ব্যাপার। হুম হুম
1: হ্যাঁ তো মনে ভয়ও লাগছে,
0: হুম
1: আর ওই যে ভূত আমার পেতনি পেতনি, মানে সেই রাম লক্ষণ সাথে আছে ভয় কি রে
0: হুম
1: ভাই, ওই গানটা মানে মনে মনে করছি আর
0: হুম
1: পেরোচ্ছি। আর সেই সময় মানে মোড়া পোড়ানোর পর সেই আগেকার দিনের সেই তালাই, মানে সেই আপনার এই ইয়ে দিয়ে খেজুর পাতা দিয়ে তালাই বোনা হতো না,
0: হুম
1: তো সেই মোড়া

0: গুলোকে তালাই মুড়ে নিয়ে যেত, নিয়ে আর কি তালাই গুলো ফেলে দিয়েছে আর কি, মাদুর যেটাকে মাদুর
1: বলে,
0: তো ওইগুলো ফেলে দিয়েছে। এবারে ওই বৃষ্টিতে শিয়াল গুলো কি করছে, মানে ওই তালায়ের ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে, মানে গড়িয়ে আর আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি যে কেউ ঢুকছে আর বেরোচ্ছে। কিন্তু আমার তো মনে মনে হচ্ছে যে বাপরে এখন কাটা দিয়ে যাচ্ছে দিদি ভাই, মনে হচ্ছে যে কেউ ভূত, উড়ে বাপরে তো আর আর মনে হচ্ছে ওইখানটা আর বেরোতে পারবো না, মা কালীকে ডাকছি ঠাকুর, এই বাপরে। যখন কেলে তালাইটা মানে বিদ্যুৎটা আরো জোর চমকেছে, তখন দেখছি শিয়ালটা বেরিয়ে মার দৌড় আর কি। তখন আমি বলো ও বাবা শিয়াল, আর এছাড়া আমাকে মাথা খারাপ করে দিয়েছিল। আমি তো ঘরে এসে মনে হবে যে আর দাঁতে দাঁত লেগে গেল, মা বলছে কি হলো রে কি হলো রে, আমি বললাম না আমার ভয় লেগে গেছে। হ্যাঁ, তো এই যে অভিজ্ঞতা, সত্যি করে তখনকার অভিজ্ঞতা, আর এখনকার দিনে তো ছেলেমেয়েরা ওইভাবে আসেও না আর বেরোয় না।
1: না এখন তো রাস্তাঘাট, আলো, লোকজন, জমজমাট, গাড়ি ঘোড়া, হ্যাঁ এখন ভূতও ভয় পায় মানুষকে।
0: না ভূত বলে কিছু নেই দিদি ভাই, মানে ওই যে আতঙ্ক যে ওই
1: একদমই তাই,
0: মানে বৃষ্টিতে ভিজছে আর ঢুকে পড়ছে, মানে তালাইতে গুটিয়ে আর কি ইয়ে হচ্ছে, তো মনে হচ্ছে যে কেউ। হ্যাঁ, তো সেই এই জিনিসগুলো সত্যি করে নিজেদেরকে দেখে আর ইয়ে হলে অভিজ্ঞতাটা এইখান থেকে, আমি যদি না মানে ভয়ে মার দৌড় করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম ভূতই আছে, কিন্তু আমি কি করলাম দাঁড়িয়ে গেলাম যে এ তো আর যেতে পারবো না।
1: আপনার সাহস আছে তাহলে বলতে হবে, আপনি ব্যাপারটা দেখেছেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। বাহ, খুব ভালো লাগলো আপনার এই গল্পটা শেয়ার করলেন আপনি আমাদের সাথে। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, নমস্কার। প্রবীরবাবুর গল্পটা আমার সাথে সাথে শ্রোতা বন্ধুরা আরও অনেকে শুনলেন, ঠিকই তাই, এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটেছে বিভিন্ন সময়তে, যেটা আমরা ভূত বলে ভেবেছি বা অলৌকিক কোনো ঘটনা যার ব্যাখ্যা নেই আমাদের কাছে। তো যাই হোক, আবার গানে চলে যাচ্ছি। এর আগে একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে গুরুদক্ষিণা ছবির গান শুনতে চেয়েছিলেন একজন শ্রোতা বন্ধু, তো এবারে শোনাই কিশোর কুমারের কণ্ঠে গুরুদক্ষিণা ছবির গান।

0: আপনারা শুনছেন গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ময়নাগুড়ির থেকে বলছি।
0: হ্যাঁ, আপনি আগেও ফোন করেছিলেন।
1: হ্যাঁ, এখানে তো প্রচুর এখন।
0: হ্যাঁ বলুন।
1: বৃষ্টি হচ্ছে তো?
0: হ্যাঁ,
1: আমি এখন আমি এনে একটা গল্প বলতে চাচ্ছি।
0: আপনার বৃষ্টির কারণে বোধহয় আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। আপনার কথা আমরা একটু কেটে কেটে কেটে কেটে আসছে, আমরা খুব ভালো করে বুঝতে পারছি না। হ্যালো,
1: আমি গল্প বলতে চাচ্ছি।
0: আচ্ছা, গল্প বলবেন, কিন্তু খুব সংক্ষেপে বলতে হবে।
1: আমি যখন ক্লাস করি না, তখন হ্যাঁ ভূতের খোকা,
0: হুম
1: ভূতির জুতোগুলো যে তৈরি করে দেয় দুটো ভূতের খোকা এসে,
0: হুম
1: যখন মাস্টারমশাই বলে
0: হুম
1: মানে বলার মতো
0: আপনার কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ বলুন।
1: শোনা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে।
0: হ্যাঁ, সম্ভবত সেই কারণে মাঝে মাঝে কেটে যাচ্ছে কথাগুলো আর কি। হ্যাঁ বলুন।
1: ঠিক আছে,
0: হুম
1: নমস্কার।
0: না, ওনার সাথে আমরা ওনার গল্পটা আমরা শুরু করেছিলাম শুনতে, কিন্তু শুনতে পারলাম না ঠিক করে। সম্ভবত বললেন উনি, ওনার ওখানে খুব বৃষ্টি হচ্ছে, তো তাই হয়তো লাইনের কোনো ডিস্টারবেন্স হয়েছে। তো ভূত নিয়ে যখন কথা বলছিলাম, না ভূতেরা কিন্তু অনেক সময় ভালোও করে আমাদের, এবং বেশ ভালো ভালো বর দেয় ভূতেরা, তাই না? তো সেরকম একটা ভালো ভূতের গান শুনে নিই একটুখানি। গোপী গায়েন বাঘা বায়েন ছবির গান, অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে।

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন
0: জবর জবর তিন।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও
2: জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও।
3: ওরে বাবা রে, কত রকমের ভূত, আর কি সুন্দর বর! যা খুশি যখন খুশি খেতে পারা যাবে, যেখানে খুশি বেড়াতে যাওয়া যাবে, আবার গানও গাইতে পারা যাবে। এরম বর পেলে খারাপ হয় না, এরম ভূত হলে তো ভালোই হয়। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
4: নমস্কার।
3: নমস্কার।
4: আমি শান্তিনিকেতন থেকে।
3: হ্যালো।
4: হ্যাঁ, বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে।
3: শান্তিনিকেতন থেকে পরে তারপরে আর কথাগুলো শুনতে পাচ্ছি না। বিশ্বজিৎ বাবু বলছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথা আওয়াজ পাচ্ছি না আর কি। হ্যাঁ বলুন।
4: না, এখন নিশ্চয়ই আমি গানটা পরিবর্তন করলাম। হ্যাঁ, এখন আমি যে জায়গায় ছিলাম শুনলাম আর কি, এখন। হ্যালো।
3: হুম, বলুন, শুনতে পাচ্ছি।
4: হ্যাঁ হ্যাঁ,
3: ভালো আছি, কিন্তু আজকে আপনার কথাগুলো, অন্যদিন আপনার সাথে কথা বলি যখন খুব স্পষ্ট শুনতে পাই, আজকে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো?
4: কি মনে করবেন যে আমি জায়গা থেকে কথা বলছি, হয়তো চিনতে পারছেন না। হ্যাঁ দিদি ভাই, বলুন, বিষয় কিছু আছে নাকি?
3: বিষয় তো ছিল ভূত। আমাদের ছেলেবেলায় কত ভূতের গল্পের স্মৃতি রয়েছে না, সেই সব একটু নাড়াচাড়া করছিলাম আর কি আপনাদের সাথে।
4: ভূতের গল্প আমার জীবনে যেটা প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছি, সেটা হচ্ছে মানে আমরা বেশ কয়েকজন ছেলে বিকালের দিকে বসেছি সময়, একটা ছেলে আমাদের সঙ্গে, বুঝলেন, বলছে, আমি বললাম যে এই ব্রেকটা এরকম ভাবে তর্ক, হঠাৎ করে সে বললো যে কত টাকা দিবি, বললাম 100 টাকা দেবো দিতে। ভাই ও ব্রেক গেল মোটামুটি রাত, আর ও ব্রেক নেবে, আর আমরা 4 জন, ও কিন্তু সেটা বুঝলো নিয়ে, এবার ও বুঝতে পারলো না। এবার তখন শীতের হাতে ও হাত ভর্তি জামা পরেছিল, এবার ভর্তি জামা পরেছিল ওই হাতের যে লাস্টের যে কলার,

0: বুঝতে পারেনি যে ওই লেকের সঙ্গে হঠাৎ করে জোরে চিৎকার করে বাবারে ভূত সেই ভূত মানে ভূতের উপরে ভূত কিছু নেই, এই দ্বীপে দুনিয়াতে নেই আতঙ্ক যে হ্যাঁ ও চিন্তা করেছিল এবং অজ্ঞান হয়ে।
1: আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ওই আমাদের মনের ভ্রম কখনো কখনো হয় আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক অনেকের কাছ থেকেই বেশ নানান রকম অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। তো আসলে এর সত্যাসত্যের তো কোনো প্রমাণ নেই বা এ তর্কেরও শেষ নেই, সেই জন্য আমাদের কাছে বরঞ্চ সেই অনুভূতিটুকুই থাক। এবারে কিশোর কুমারের কণ্ঠে শুনে নেব এই গানখানি।

গানে গানে লাইভ ফোনিন অনুষ্ঠান থেকে আবারও বিদায় নিতে হচ্ছে, কারণ সময় শেষ। আমি অপর্ণা ছিলাম, এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম ভূত নিয়ে। ভূত নিয়ে আমাদের নানান অভিজ্ঞতা, আবারও কখনো কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই কথা হবে, শেয়ার করে নেব আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি। শুনলেন লাইভ ফোনের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু, শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত ISSF জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও 4টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: শ্রী মোদী আরো বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসি ঢাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্মযোগ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
2: আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডান লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ছয়জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই ছয় সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্দে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
3: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়, ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদি জি ভি বহুত বড়ে পৈমানে পে সহযোগ কর রহে হ্যায়, ইসলিয়ে বিকাশ হো রহা হ্যায়।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16-25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের KGMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরও কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
4: घटना के उच्च स्तरीय जांच के निर्देश दे दिए हैं। प्रमुख सचिव गृह DGP मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए हैं कि घटना के कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे, इसके कड़ी कार्रवाई करें।
0: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণীর কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স এ কথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিংয়ের ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও 4টি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে

0: বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20।
1: এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানখানি সুমিত্রা সেনের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এরপরে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ফোন করুন 9434076705 এই নম্বরে। মনের জানালা এই কথাটি মনে হতেই আমার মনে হল সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের একটি গল্পে ফেলুদার যে সিধু জ্যাঠা ছিলেন তিনি বলেছিলেন, মনের জানালাকে কখনো বন্ধ হতে দিও না, সবসময় খোলা রাখবে মনের জানালা, যাতে প্রচুর আলো বাতাস এসে মনটাকে সতেজ রাখতে পারে।

0: ভালো আছি।
1: হুম
0: কে বলছি? পবিত্র দাস।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন।
0: ভালো ভালো গান দেন।
1: এই যে চালিয়ে যাচ্ছি, ভালো ভালো গান আপনি শুনতে থাকুন।
0: আচ্ছা,
1: মনের সেই গোপন কথাগুলো আমরা কিন্তু সব সময় এমনটা নয় যে সবার সাথে ভাগ করে নিতে পারবো, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কেউ না কেউ থাকে, বন্ধু হতে পারে, পরিজন হতে পারে, স্বজন হতে পারে, প্রিয় কোনো মানুষ যার সাথে আমরা ভাগ করে নিতে পারি আমাদের মনের সেই কথা। একটু ভেবে দেখুন, আপনাদেরও প্রত্যেকেরই কেউ না কেউ আছেন যার সাথে আপনারা খুব গভীর কোনো কথা, সেটা দুঃখের বেদনার হতে পারে, সে কথা ভাগ করে নিতে পারেন। আর এই মনের জানালা অনুষ্ঠানে আমাদের সাথে কিন্তু আপনি ভাগ করে নিতে পারেন আপনার বিশেষ কোনো গুণ বা বিশেষ কোনো অভিজ্ঞতা, আপনার আশা, আপনার সফলতা অথবা ব্যর্থতা। আমরা শুনবো আপনাদের কথা, কিন্তু প্রথমেই একটা গান। মান্না দের কণ্ঠে রাজনন্দিনী ছবির গান।

0: বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি আবার চলে এলাম আপনার সাথে কথা বলতে।
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ বলুন।
1: দিদি, পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, বুঝতে পেরেছি,
1: হ্যাঁ
0: আপনার সাথে
1: হ্যাঁ
0: তো কথা হলো এর আগেও। হ্যাঁ
1: হ্যাঁ
0: বলুন
1: হ্যাঁ
0: বলুন
1: হ্যাঁ হ্যাঁ
0: বলুন।
1: দিদি ভাই, মনের জানালা তো?
0: হুম হুম মনের জানালা।
1: হ্যাঁ, মনের জানালায় দেখুন দিদি ভাই, মনের অনেক কিছু কথা লুকিয়ে আছে।
0: হুম
1: যেমনি দেখুন, জীবনে চলার পথে অনেক কিছু বাধা বিঘ্ন এসছে। যেমনি বাবা আমার পুলিশের চাকরি করতেন, তো আমি আর কি সেই জায়গা থেকে দিদি ভাই মিলিটারিতে যখন আর্মিতে লাইন দিলাম,
0: হুম
1: তখন আমার চাকরিটা আমি আর্মিতে পেলাম,
0: হুম
1: কিন্তু বন্ডে বন্ডে সই করতে হয়।
0: হুম
1: সেই বন্ডে সই করার সময় বাবার বন্ডে সই করলেন না,
0: আচ্ছা
1: ঠিক আছে,
0: আচ্ছা
1: তো বন্ডে সই করলেন না, আর আমার যাওয়া হলো না এবং যেতেও দিল না দিদি ভাই।
0: আচ্ছা
1: কারণ
0: আচ্ছা
1: বড় বড় ছেলে তো, ঘরের
0: হুম হুম
1: গাধা, তো এই
0: হুম
1: জন্য গাধা তো মুটবো হবে, সেই জন্য আর কি বললো তুই চলে গেলে তো আমার কি হবে, তো ব্যাস এই থেকে গেলাম। কিন্তু আমার মনে মনে একটা জিদ ছিল দিদি ভাই,
0: হুম
1: যে আর্মিতে যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে।
0: হুম
1: আজ কিন্তু আমি যে আমি আর্মি ক্যাম্পে কন্ট্রাক্টর একজন, তো
0: হুম
1: কন্ট্রাক্টরি করছি
0: হুম
1: এবং আর্মিদের সাথে মিশলে আর্মিরা বলে
0: হুম
1: দাদা আপনি কই ফৌজি মে থে? আমি
0: হুম
1: বললাম নেই নেই নেই, আমি ফৌজি মে নেই থা। বলতে আপকো তো ফৌজি মে জানা চাহিয়ে থা।
0: হুম
1: আমি বললাম কিসমত জানে নেই দিয়া স্যার,
0: হুম হুম
1: ক্যা করে। তো এই হচ্ছে দিদি ভাই মনের জানলা, এই যে মনের কথা।
0: হুম
1: আবার পুলিশে বাবা পুলিশে চাকরি করতেন, আমিও পুলিশে মাঠ কমপ্লিট করেছিলাম,
0: হুম
1: রিটিনে পাস করেছিলাম। ভাইবার দিনটা যখন আমাকে জিজ্ঞেস করলো পুলিশে আর কেউ আছে, তো
0: হুম
1: আমি আমার বাবার নামটা বলে দিয়েছিলাম, তো সেই জন্য আমার নামটা কেটে গেছিল
0: ওহো
1: পুলিশে। আর বাবা বাবা কিন্তু যায় নাই একবারও বলতে
0: হুম হুম
1: যে আমার ছেলে কি কিছু বলছে না, পুলিশের চাকরি আবার মানুষ করে। তো সেই জন্য দেখুন দিদি ভাই, আজ কিন্তু যেতে দেয় নাই, হয়তো আমার কপালে ছিল না ছিল না
0: হুম
1: আমি জানি, বাবার আশীর্বাদ না
0: হুম
1: কি অভিশাপ, যা হোক আজকে কিন্তু আমি কন্ট্রাক্টরি করে খাচ্ছি দিদি ভাই
0: আমি বলবো,
1: আপনার জন্য।
0: আমি বলবো প্রবীর বাবু, আপনার
1: হ্যাঁ
0: বাবার ছেলের প্রতি অত্যন্ত
1: হ্যাঁ
0: স্নেহ, যেটা আপনাকে আর্মিতে যেতে দেয়নি। কারণ
1: হ্যাঁ দেখুন
0: আর্মির চাকরিতে তো কিছুটা হলেও বিপদ আছে,
1: হ্যাঁ
0: হয়তো সেই কারণেই উনি ভয় পেয়েছেন, যেতে দেননি।
1: হ্যাঁ তো আজকে দিদি ভাই দেখুন বাবা মারা গেছেন,
0: হুম
1: তো মাকে নিয়ে চলছি, মা
0: হুম
1: 78 বছর বয়স,
0: হুম
1: তাকে নিয়ে চলছি। এবং আপনার দিদি ভাই আমার মেয়েকে আমি পিএইচডি করছে দিদি ভাই, ছেলে আমার সাথে আছে।
0: হুম
1: তো আজকে দেখুন ওই জায়গাটা আমি পার করে এসেছি,
0: হুম
1: 60 বছর 60 বছর বয়স হয়ে গেল
0: হুম
1: আমার। তো সেই জায়গাটা দেখুন হয়তো অভিশাপ না আশীর্বাদ জানি না, যা
0: আশীর্বাদই আশীর্বাদ, কারণ আপনি তো সফল হয়েছেন জীবনে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এমনটা
1: হ্যাঁ দিদি
0: নয় যে জীবন আপনার থেমে গেছে, জীবন তো আপনার সফলভাবেই এগিয়ে চলেছে, না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ঠিক,
1: চলছে, সেটা সেটা আপনাদেরও আশীর্বাদ দিদি ভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
0: না আমাদের
1: এই
0: আশীর্বাদ নয়
1: জন্য।
0: প্রবীর বাবু, আমাদের শুভকামনা।
1: না না
0: আপনাদের
1: একসময় দিদি ভাই
0: আপনাদের
1: দেখুন,
0: ভালোর জন্য আমাদের সব সময় শুভকামনা রয়েছে।
1: হ্যাঁ দিদি ভাই আশীর্বাদ ভগবান রূপে আপনি কোন সময় হয়তো আশীর্বাদ করছেন, সেটাও কিন্তু ভগবানেরই আশীর্বাদ। আপনি ভাববেন না যে আমার শুভকামনা নয়, ওটা দেখুন আমিও ভাবি যে আপনিও হয়তো ভগবানের রূপ নিয়ে হয়তো ওখানে বসে কোনো কথা বলছেন, কি আমি বলছি সেটা শুনছেন, এটাও কিন্তু একটা আশীর্বাদ। তো এটাও আমি চাই যে 10-এ একের 10-এর লাঠি একের বোঝা, এটা একটা দারুণ দাম এবং আমি মনে করি যে খুব জিনিস আর কি, আশীর্বাদের জায়গা ওটা দিদি ভাই আপনাদের। তো ভালো থাকবেন
0: হ্যাঁ
1: সুস্থ
0: হ্যাঁ
1: থাকবেন এইটুকু বললাম দিদি ভাই।
0: ঠিক ঠিক
1: হ্যাঁ
0: ঠিক,
1: হ্যাঁ
0: আপনিও খুব
1: ঠিক
0: ভালো থাকবেন, ঠিক
1: হ্যাঁ
0: আছে।
1: হ্যাঁ দিদি।
0: অনেকক্ষণ কথা হলো প্রবীরবাবুর সাথে, এবারে একটা গান শুনে নেওয়া যাক, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ঘরের বাইরে ঘর ছবির গান।

0: একজন শ্রোতা বন্ধু অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, একটু কথা বলে নি। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার।
1: আমি
0: হ্যালো,
1: বলছি,
0: হ্যাঁ
1: হ্যাঁ বলছিলাম,
0: আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু আমি পরিষ্কার করে শুনতে পাচ্ছি না।
1: বীরভূম জেলার শান্তিনিকেতন
0: আচ্ছা, বলুন
1: বলছি।
0: বলুন। হ্যাঁ বলুন, আপনার সাথে একটু আগে কথা হলো বুঝি।
1: হ্যাঁ হ্যাঁ তা দিদি ভাই, এই যে মনের জানালা মনে মনে হয় যে আমাদের মনের কথাগুলো যদি খুলে বলতে পারি, তাহলে মনে যেন সারা জীবনের একটা পূর্ণতা অর্জন করি। দিদি ভাই, পৃথিবীতে যখন আমরা আসি, তখন যখন চলে তখন কিন্তু চলে যাওয়ার আগে একটা জিনিস ভাবি যে এই পৃথিবীতে কি বা পেলাম কি হারালাম। সেই হিসাব যদি করতে যাই দিদি ভাই, তাহলে দেখ সেই জায়গায় যে আমরা পাই না আর কিছুই, কিছু পাবারও নেই, কিছু হারাবারও নেই। এই কেন, এই কারণে মানুষ কোথা থেকে আসে, কোথা চলে যায়, তা সেই কথাটা তো আমরা প্রতি পদক্ষেপে রাখতে পারি না। আমরা হানাহানি, হিংসা, যুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোতে যে আমরা ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকি, সেগুলো তো কাম্য নয় দিদি ভাই। তা এই মনের জানালা যে প্রোগ্রাম দেন আপনারা, তাই আপনাদের এই মনের জানালা প্রোগ্রামটা শুনে আমাদের মনে হয় যে সত্যি আমরা, যেমন যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই পৃথিবীতে এসে কি পেলেন, তা আমি একটা জিনিস, যেমন বয়স্ক লোকরা বলেন যে হয়তো সে জায়গায় দেখা যায় বোল আর বসুমতী, মুখের ভাষাটা ওই মাটিটা কিন্তু যাওয়ার নয়, তাছাড়া বাদ বাকি কিন্তু আমাদের সঙ্গে যায়। হ্যাঁ, পাবো, আর এই ভাষাটা কিন্তু প্রত্যেক মানুষ স্মরণ করবে। হ্যাঁ, বললাম দিদি ভাই,
0: ঠিক
1: নমস্কার।
0: ঠিক, নমস্কার নমস্কার, আবারও কথা হবে আপনার সাথে পরে। ঠিক আছে, আপনি আমাদের নিয়মিত শ্রোতা। আমরা আবার গানে ফিরে যাই।

0: এবারে মায়ার সংসার ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু গানে যাবার আগে আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো,
1: নমস্কার দিদি,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাইবাবু, বলুন।
1: অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
0: হুম
1: শ্রোতা বন্ধুদের কথাগুলো খুব ভালো লাগছে শুনে।
0: হুম
1: তো ধরুন, মনের জানালা মনের কথা।
0: হুম হুম
1: তো আমি মনের কথা একটু আমার বলি। তো
0: বলুন।
1: ধরুন, আমরা তো ধরুন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, খেতে
0: হুম
1: খাওয়া মানুষ।
0: হুম
1: তো আমাদের চার ভাই দু বোন ছিলাম আমরা। তো আমি বলেছিলাম, কিন্তু আমার একটা আফসোস হয়ে গেছে, আমার কিন্তু মানে লেখাপড়া খুব একটা হয়নি। হ্যাঁ, সংসারের অভাবের কারণে লেখাপড়া হয়নি। কারণ চার চারটে ভাই, দু
0: হুম
1: দুটো বোন ছিল। হ্যাঁ, তো ধরুন সেই কারণেই আমার লেখাপড়া হয়নি। আমার ছোট থেকেই সংসারের কাজে লাগতে হয়েছিল। তো তারপরে একটু যখন বড় হলাম, তখন ভাইদের পড়াশোনা পড়াশোনা করালাম তাদেরকে। তারা শিক্ষিত হয়েছে দু ভাইয়ে, এবং একটা বোন আমার শিক্ষিত হয়েছে।
0: বাহ,
1: তো ধরুন, আমার একটাই ক্ষোভ আছে যে আমি লেখাপড়া শিখতে পারলাম না বেশি দূর, কারণ ভাই বোনদেরকে মানুষ করার জন্যেই আমার এই আজকে দুঃখটা আমার
0: কিন্তু কিন্তু
1: জানাতে পারলাম
0: আপনি
1: না
0: দুঃখ
1: কি।
0: পাবেন না, কারণ কি, আপনি অনেক বড় দায়িত্ব পালন করেছেন। আপনার ভাই
1: হ্যাঁ, ঠিকই।
0: বোনদেরকে যে
1: এবং
0: শিক্ষিত করে তুলেছেন, তারা নিশ্চয়ই আজকে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তো
1: প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ,
0: এ কাজ কম কঠিন নয়। আপনি জীবনের যে শিক্ষা, তা তো আপনার অনেক বড়, অনেকের চেয়ে অনেক বড়। হয়তো
1: হ্যাঁ, এবং
0: প্রথাগত শিক্ষাটা আপনার পরিস্থিতির কারণে নেওয়া সম্ভব হয়নি,
1: সম্ভব
0: কিন্তু
1: হয়নি। হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু আপনি মানবিক দিক থেকে অনেক বড়, এবং জীবনের যে শিক্ষা, সেটা কিন্তু আপনার কাছে অনেক বেশি পরিমাণে রয়েছে, অনেকের
1: অনেক
0: চাইতে।
1: বেশি পরিমাণে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ, আর
0: অতএব আপনি
1: ধরুন
0: দুঃখ করবেন
1: তাদের,
0: না। আপনি,
1: না
0: আমি তো
1: আমি
0: বলবো
1: দুঃখ
0: আপনি
1: করি না।
0: ভীষণভাবে সফল একজন মানুষ।
1: হ্যাঁ, না আমি দুঃখ করিনি, আমি ভালো
0: হুম
1: আছি। তাদের
0: হুম
1: আশীর্বাদে এবং মা
0: হুম
1: বাবার
0: হুম
1: আশীর্বাদে
0: ঠিক
1: আমি খুব ভালো আছি, এবং খুব সুন্দরভাবে আছি, সুস্থ আছি।
0: ঠিক ঠিক কারণ কি, আমরা নিজেরা নিজেরা পরিশ্রম করে, নিজেদের পরিশ্রমে নিজেরা প্রতিষ্ঠিত হই, সে এক সফলতা। কিন্তু আপনার সফলতা হলো আপনি আপনার ভাই বোনেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে
1: হ্যাঁ হ্যাঁ
0: জীবনে সফলতার স্বাদ পাইয়ে দিয়েছেন। এ কাজ অনেক বড় কাজ।
1: হ্যাঁ হ্যাঁ, এটাই আমি ভাবি, এটাই আমি ইয়ে করি। এবং আমার ছেলে মেয়েকেও আমি শিক্ষিত করেছি।
0: ঠিক,
1: হ্যাঁ, তো ধরুন আমি ভালো যাচ্ছি, ঠিকই
0: বাহ,
1: আছি,
0: খুব ভালো,
1: আপনাদের আশীর্বাদে।
0: খুব ভালো।
1: নমস্কার।
0: নমস্কার। মায়ার সংসার ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমাদের মনের আনন্দগুলোকে সবার সাথে ভাগ করে নিলে তা অনেকটা বেড়ে যায়। আবার ঠিক পাশাপাশি মনের দুঃখগুলোকে ভাগ করে নিলে কিন্তু দুঃখ কমে যায়, মন অনেকটা হালকা হয়। তাই মনের কথা সবসময় আমাদের বলবো, সবাইকে না বলতে পারি, অন্তত যাকে আমি বিশ্বাস করি বা প্রিয় বলে ভাবি তাকে তো বলতেই পারি। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো।
1: হ্যালো, মেডিকেল থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, একটু আগে বললাম ভূতের ব্যাপারে, তখন
0: হ্যাঁ বাবুন বাবু বলছেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি তো শেয়ার, এই যে মনের জানালাতে আপনাদের সবাই শেয়ার করলাম।
0: আচ্ছা,
1: আর সব থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওই আপনার ওই রেডিও যে অফিসিয়াল করেছে, প্রত্যেক স্টেশনের যে করেছে তাতে অসংখ্য ধন্যবাদ,
0: আচ্ছা আচ্ছা বাহ।
1: যে অফিসিয়াল করেছে বেতারটা।
0: হুম
1: হ্যাঁ, এটা তো মানুষের মাধ্যমেই হয়েছে,
0: হুম হুম নিশ্চয়ই নিশ্চয়ই।
1: ওই জন্য তাকে অজস্র ধন্যবাদ আপনাদেরও।
0: বেতার তো আবিষ্কার
1: সেইটা শেয়ার
0: করেছিলেন
1: করলাম।
0: আমাদের বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র রায়, আবিষ্কার
1: হ্যাঁ
0: করেছিলেন
1: বসু, হ্যাঁ
0: জগদীশচন্দ্র
1: হ্যাঁ
0: বসু। হ্যাঁ, তো অবশ্য স্বীকৃতিটা কোনো অন্য কোনো বিজ্ঞানী পেয়েছিলেন, যাই হোক সেটা বহু প্রাচীন কথা। তারপর বেতার বিভিন্ন ধারাপথ বেয়ে এসেছে।
1: হ্যাঁ ধন্যবাদ।
0: হুম হুম অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে কিশোর কুমারের কণ্ঠে চিরসাথী ছবির গান।

এতক্ষণ মনের জানাল অনুষ্ঠানে অনেক কথা হলো আপনাদের সাথে, অনেক গল্প হলো, সাথে গানও শোনা হলো। আপনাদের মনের ব্যর্থতাই হোক বা সফলতাই হোক, দুঃখের কথা হোক বা আনন্দের কথা হোক, আপনারা ভাগ করে নিলেন আমাদের সাথে, আমরাও শুনলাম সেই কথা। সময় এবারের মতো জানান দিচ্ছে যে যেতে হবে, তাই আপনাদের কথা আবারও শুনব এর পরের আরেক দিনের মনের জানালা অনুষ্ঠানে। আজকের মতো আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে মনের জানালা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি অপর্ণা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সবচেয়ে বড় কথা, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জীবনের গতিপথ যেন সাবলীলভাবে স্বচ্ছন্দভাবে এগিয়ে যায় আপনাদের প্রত্যেকের, এই শুভকামনা করছি। নমস্কার। শুনলেন লাইভ ফোন ইন মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা। 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার খবর। তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, বর্ষাকালীন সবজি চাষ, এ নিয়ে বলবেন ডক্টর বিপ্লব দাস। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য 6:30। কালকের বিষয় শিশুর মানসিক বিকাশ, বলবেন ডক্টর হিনা রায়। 6:35 ভাওয়াইয়া গান সুনীল অধিকারীর কণ্ঠে। 6:45 রবীন্দ্রসঙ্গীত সাসা ঘোষালের কণ্ঠে। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9:00 আধুনিক গান শুনবেন মধুছন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীত কাল শুনবেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত শঙ্কর ঘোষ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শ্যামা সঙ্গীত 10:00। 10:20 মজদুর মণ্ডলী, দই নির্মাতা সুরজিৎ ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান 10:30। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে কালকের বিষয় একাদশ শ্রেণীর জন্য ইংরাজি। শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন অমিত সেন মজুমদার। 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ। যোগের হাত ধরে সুস্থ জীবন, এ বিষয়ে আলোচনা অংশগ্রহণ করবেন ডক্টর শিব হাজরা, যোগা বিশেষজ্ঞ এবং ন্যাচুরোপ্যাথিস্ট। সুনীল অধিকারীর কণ্ঠে ভাওয়াইয়া গান 1:45। 3:00 গান পরম্পরা, শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বান্দনবাদ, তারপর চিন্তন। 6:35 রামচরিত মানস। 6:45 সঙ্গীত সরিতা। 7:00 ভুলে বিশ্রে গীত। 7:30 হাম হাই রাহি পেয়ারকে। 8:15 ত্রিবেণী। 8:30 চিত্ররোগ। 9:00 ইন্দ্রধনু। 11:00 চয়নিকা ইয়াদো কি মেহফিল। 12:05 1:00 সুরেলা সফর। 2:00 ত্রিবেণী। 3:00 সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:14। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।